শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় রমাপদ পাহাড়ি। শুনছেন বনমানি কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা। সেই ঝর্ণা কোন নদীর সঙ্গে কোথায় গেছে জানি নে, কিন্তু সেই মুহূর্তকালের প্রথম পরিচয়টুকু কখনো ভুলব না। হিমালয় গিরিপথ চলেছিনু কবে বাল্যকালে মনে পড়ে। দুর্যটির তাণ্ডবের ডমরুর তালে যেন গিরি পিছে গিরি উঠিছে নামিছে বারে বারে। তমঘন অরণ্যের তল হতে মেঘের মাঝারে ধরার ইঙ্গিত যেথা স্তব্ধ রহে শূন্যে অবলীন। তুষার নিরুদ্ধ বাণী বর্ণহীন বর্ণনাবিহীন সেদিন বৈশাখ মাস। খণ্ড খণ্ড শস্য ক্ষেত্র স্তরে রৌদ্রবর্ণ ফুল, মেঘের কোমল ছায়া তারই পরে যেন স্নিগ্ধ আকাশের ক্ষণে ক্ষণে নিচে নেমে এসে ধরণীর কানে কানে প্রশংসার বাক্য ভালোবেসে। সেই দিন দেখেছিনু নিবিড় বিস্ময় মুগ্ধ চোখে চঞ্চল নির্ঝর ধারা গুহা হতে বাহিরি আলোকে আপনাতে আপনি চকিত, যেন কবি বাল্মীকির উচ্ছ্বসিত অনুষ্টুপ, স্বর্গে যেন সুরসুন্দরীর প্রথম যৌবন।

উল্লাস, নূপুরের প্রথম ঝংকার, আপনার পরিচয় নিঃসীম বিস্ময় আপনার, আপনারই রহস্যের পিছে পিছে উৎসুক চরণে অশ্রান্ত সন্ধান, সেই ছবিখানি রহিল স্মরণে চিরদিন মনো মাঝে। এবারেও পরপর দুটি গান, দাঁড়িয়ে আছো তুমি আমার, এবং তারপরে হৃদয় বাসনাপূর্ণ হলো। হৃদয় বাসনাপূর্ণ হলো গানটি শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

107 এফএম রেনবোয় শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। এই অনুষ্ঠান সকাল ছটা পর্যন্ত, এরপরে সকাল ছটায় শুনবেন ভোরাই। আজকের ভোরাই এর উপস্থাপনায় রমাপত পাহাড়ি। যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান শুনছেন সকলকে স্বাগত। কিছুটা আগেই, সময়ের কিছুটা আগেই আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। তবে আরও কিছুটা সময় বাকি রয়েছে অনুষ্ঠান সম্পূর্ণ হতে। বনবাণী কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা হাসির পাথেয় শুনছেন। আপনারই রহস্যের পিছে পিছে উৎসুক চরণে অশ্রান্ত সন্ধান, সেই ছবিখানি রহিল স্মরণে চিরদিন মন মাঝে। সেদিনের যাত্রাপথ হতে আসিয়াছি বহুদূরে, আজি ক্লান্ত জীবনের স্রোতে নেমেছে সন্ধ্যার নীরবতা। মনে উঠিতেছে ভাসি শৈল শিখরের দূর নির্মল শুভ্রতার রাশি রাশি, বিঘুলিত হয়ে আসে দেবতার আনন্দের মতো। প্রত্যাশী ধরণী যেথা প্রণামে ললাট অবনত, সেই নিরন্তর হাসি অবলীল গতিছন্দে বাজে কঠিন বাধায়, কীর্ণ শঙ্কায় সংকুল পথ মাঝে দুর্গমেরে করি অবহেলা। সে হাসি দেখেছি বসি শস্যভরা তটোচ্ছায়, কলস্বরে চলেছে উচ্ছ্বসী পূর্ণ বেগে। দেখেছি অম্লান তারে তীব্র রৌদ্র দাহে শুষ্ক শীর্ণ দৈন্য দিনে বহি যায় অক্লান্ত প্রবাহে। সৈকতিনী রক্তচক্ষু বৈশাখেরে নিঃসঙ্ক

কৌতুকে কটাক্ষিয়া, অফুরান হাস্যধারা মৃত্যুর সম্মুখে। হে হিমাদ্রি, সুগম্ভীর কঠিন তপস্যা তবগলি ধরিত্রীরে করে দান যে অমৃতবাণীর অঞ্জলি, এই সে হাসির মন্ত্র। গতিপথে নিঃশেষ পাথেও নিঃসীম সাহস বেগ, উল্লসিত অশ্রান্ত অজেয়। এবারে শিল্পী মায়া সেন, হৃদয় শশী হৃদিগগণে।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গানটি যে ছিল আমার স্বপ্নচারিণী, গানটি শুনতে শুনতে বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: FM গোল্ডে প্রভাত বিনা অনুষ্ঠানে আমি অর্পিতা আপনাদের সাথে, আর আজকে কথা হবে এমন একজন মানুষকে নিয়ে যিনি কবি এবং বাংলা কবিতার জগতে, বাংলা গীতিকাব্যের জগতে যার আসন সুনিশ্চিত, এমন একজন কবিকে নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে একটি গান।

তার আগে বলি যে কথা কী নিয়ে হবে। কথা হবে বাংলা গীতিকাব্যের প্রথম যিনি সূত্রপাত ঘটিয়েছিলেন তার কথা আজকে বলবো। তিনি আর কেউ নন, রবীন্দ্রনাথের কাব্যে, রবীন্দ্রনাথের জীবন চর্চায়, রবীন্দ্রনাথের জীবন চরিতে যার কথা বারে বারে এসেছেন এবং রবীন্দ্রনাথের প্রিয় নতুন বৌঠানের যিনি ছিলেন খুব প্রিয় কবি, তিনি রবীন্দ্রনাথ তাকে নাম দিয়েছিলেন ভোরের পাখি। বাংলা কবিতায় স্বতন্ত্র নির্মাণে তাকে ভোরের পাখি নাম দিয়েছিলেন। তিনি যুগ সন্ধিক্ষণের কবি, একদিকে কবিগানে দেশীয় ধারা, অন্যদিকে রোমান্টিক যে গীতি কবিতার বিদেশি প্রভাব, দুইয়ের প্রভাবে কিন্তু তার কাব্যচর্চায় ছিল। সংস্কৃতে সুপণ্ডিত এবং ইংরেজি ভাষা সাহিত্য এবং বাংলা ভাষা সাহিত্যে সুপণ্ডিত ছিলেন তিনি। কলকাতার জোড়াবাগান অঞ্চলের এক ডাকাবুকো ছেলে। 21 মে ঠিক আজকের দিনে তার জন্ম। তিনি আর কেউ নন, রবীন্দ্রনাথের নতুন বৌঠানের অত্যন্ত প্রিয় কবি বিহারীলাল চক্রবর্তী।

কবি বিহারীলাল চক্রবর্তী, তার কথা নিয়ে আমি আছি অর্পিতা, আপনাদের বন্ধু প্রভাত বিনায়। আর কথা হবে এইরকম একজন কবিকে নিয়ে, আহিরি টোলার ছেলে, জোড়াবাগান অঞ্চলের বিপুল দেহ ডাকাবুকো শুধু নন, কিঞ্চিত গুন্ডাগোছরও ছিলেন। একদিন একটি ছেলের সঙ্গে তুমুল বিবাদ। ছেলেটি বুঝল খালি হাতে এর সাথে এটে ওঠা যাবে না, তাই লাঠির মধ্যে গোপনে রাখা গুপ্তি চালিয়ে দিল বিশাল দেহে সেই প্রতিপক্ষর মাথায়। রক্তস্রোত আর বাদ মানে না, কাছেই এক পাহাড়াওয়ালা ছিল, সে ছুটে এসে জানতে

এল কি হয়েছে, অপরাধীকে খুঁজে বার করতে হবে। কিন্তু আক্রান্ত ছেলেটি ভাবল পুলিশের কাছে নালিশ জানানো কাপুরুষতা, তাই পুলিশকে বলল কিছুই হয়নি, কেউ মারেনি, চৌকাঠে মাথায় চোট লেগে তার এমন হয়েছে। এমনই ছিলেন ডাকাবুকো বিহারীলাল চক্রবর্তী। আর তার এইরকম অদ্ভুত বলিষ্ঠতার জন্য বারে বারে কিন্তু তিনি নানান ধরনের ঘটনায় জড়িয়ে পড়েছিলেন। 1835 খ্রিস্টাব্দের ঠিক আজকের দিনে 21 মে বিহারীলালের জন্ম কলকাতায়। বাবা দীননাথ ছিলেন যজমানি পেশার একজন পুরোহিত, পৌরোহিত্য ছিল তার পেশা। বাল্যকালে মাতৃবিয়োগ, পড়াশোনার সূচনা হয়েছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে, তবে সেখানে বেশি দিন পড়াশোনা করতে তার ভালো লাগেনি। সংস্কৃত কলেজে পড়েছেন বছর দিনে, কিন্তু প্রথাগত যে পড়াশোনা সেই পড়াশোনায় কিন্তু তার মন কোনোদিনই বসেনি। বাড়িতে রীতিমতো মন দিয়ে পড়েছিলেন সংস্কৃত, এবং বাংলা সাহিত্যের প্রতি ছিল অসীম অনুরাগ। আগেই বলেছি ইংরেজি সাহিত্যের প্রতিও ছিল অসীম অনুরাগ। লর্ড বায়রনের তার ছিল খুব প্রিয় লেখক, এবং আরেকজন ছিলেন শেক্সপিয়ার। শেক্সপিয়ারের ওথেলো, ম্যাকবেথ, কিংলিয়ার ছিল তার, মানে কিংলিয়ার ছিল তার ভীষণ ভীষণই প্রিয়। এবং খুব অল্প বয়স থেকেই লেখা শুরু। আজকেই কবি বিহারীলালের জন্মদিনে তার কথা হবে, কারণ রবীন্দ্রনাথের অন্যতম প্রিয় কবি।

কবি বিহারীলাল চক্রবর্তীর লেখার অনুরাগিনী ছিলেন কাদম্বরী দেবী এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুরও প্রথম লক্ষ্য করেছিলেন কবি বিহারীলালের কবিসত্তা, এবং সেই সূত্র ধরেই কিন্তু রবীন্দ্রনাথের সাথে আলাপ। আগেই বলেছি যে ইংরেজি ভাষা সাহিত্যে অত্যন্ত প্রিয় ছিল লর্ড বায়রনের চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ, অত্যন্ত প্রিয় গ্রন্থ ছিল বিহারীলালের। বিহারীলালের বাল্যবন্ধু কৃষ্ণকমল বলছেন যে ছোটবেলা থেকে যে পদ্য লিখতে শুরু করেছিলেন বিহারীলাল, তার মধ্যে একটা নতুন ধর্তা লক্ষ্য করেছিলাম। সেই ধর্তা উত্তরকালে তার সমস্ত লেখাতেই পরিলক্ষিত হয়েছিল। সঙ্গীত শতক গ্রন্থ যে গ্রন্থটিতে, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এক নতুন স্বাতন্ত্র্য ছিল বিহারীলালের লেখায়। রবীন্দ্রনাথ লক্ষ্য করেছেন অবোধ বন্ধুর পাতায়। বন্ধু কৃষ্ণকমল যেমন চিনেছিলেন বিহারীলালকে, সেইরকমই রবীন্দ্রনাথও লক্ষ্য করেছিলেন বিহারীলালের কাব্যে নিজস্বতার লক্ষণ। বঙ্গসুন্দরী কাব্যের উপহার অংশে কৃষ্ণকমলকে প্রিয়তম সখা সহৃদয় বলে লিখেছেন, হেরিলে তোমার পানে তৃপ্তি দীপ্তি আসে প্রাণে, মনের তিমির দূর হয়। প্রথম বই স্বপ্ন দর্শন গদ্য রচনা, তখন তিনি সংস্কৃত কলেজের ছাত্র। পূর্ণিমা পত্রিকায় লেখাটি প্রকাশিত হয়েছিল, এটি একমাত্র তার গদ্য রচনা। মূলত বাংলা গীতি কবিতা বা পদ্য সাহিত্যে বিহারীলাল ছিলেন একজন পথিকৃৎ। স্বপ্নের আড়ালে এক তরুণ মনের দেশাত্মবোধ ব্যক্ত হয়েছে এই রচনায়। বাংলাদেশে দুর্ভিক্ষের কারণ এবং স্বরূপ প্রকাশ পেয়েছে তার রচনাটিতে। 166 বছর আগের সে গদ্যে কোনো জড়তা নেই। ভ্রাতাস্বরূপ স্বদেশীয় দিগের মলিন মুখ ও ছলছল নেত্র দেখিয়া এবং দুঃখী লোকের হাহাকার চিৎকার শুনিয়া তাহাদের শুষ্ক হৃদয়ে কি দয়ার সঞ্চার, এইরকম ভাবে ঠিক সাবলীল লিখেছিলেন। দয়ার সঞ্চার হয় না, মানে ব্রিটিশদের কথা বিহারীলাল বলছেন। দেশশুদ্ধ দুর্ভিক্ষ ও মহামারীর গ্রাসে পতিত হইলে তাহাদেরও স্ত্রী পুত্র পরিবার সেইরূপ দুর্দশাগ্রস্ত হইবে, ইহা কি তাহারা একবারও চক্ষু উন্মীলন করিয়া দেখে না? এইভাবে তিনি কিন্তু লিখেছিলেন একদম ঝরঝরে বাংলা ভাষায় সাবলীলভাবে। তো বিহারীলালের এইরকম সাহিত্য প্রতিভার কথা রবীন্দ্রনাথ বারবার বলেছেন এবং মুগ্ধ হয়েছেন।

প্রথম কাব্যগ্রন্থ সঙ্গীত শতক শোনায় নতুন পদ্মধ্বনি। বিহারী লালের এক অমোঘ লেখা যেখানে এক নতুন বার্তা পাওয়া যায়। কোথায় রয়েছ প্রেম, দাও দর্শন, কাতর হয়েছি আমি করি অন্বেষণ। এবং এই যে লিরিক বা এই যে গীতে কবিতা, বাংলা কবিতার একেবারে পালা বদল করে দিয়েছিল। যদিও বিজ্ঞজনেরা বা যারা বিহারী লালকে নিয়ে চর্চা করেন তারা মনে করেন বিহারী লালের কাব্যে কবির নিজের কথা প্রথম শোনা গেল এমন নয়। মধুসূদন দত্তের আত্মবিলাপ বঙ্গভূমির প্রতি এইখানেও কিন্তু এই ধরনের আমরা দেখতে পাই। বিহারী লালের ওপর রবীন্দ্রনাথ কথিত শৈলীর প্রভাবও রয়েছে অনেক সময় আমরা দেখতে পেয়েছি। বাংলা কবিতার ইতিহাসে বিহারী লাল চক্রবর্তী সন্ধিক্ষণের কবি। একদিকে কবিগানের দেশজ ধারা মাটির সঙ্গে যোগ, অন্যদিকে রোম্যান্টিক গীতি কবিতার বিদেশি ধারা, দুই ধারার মিশ্রণে তিনি এক স্বতন্ত্র মণ্ডিত কবি। এবং তার প্রথম যে বিবাহ একেবারে বাল্যকালে, 19 বছর বয়সী বিহারী লালের সাথে বাল্য বিবাহ হয়েছিল 10 বছরের বালিকা অভয়ার। এবং তারপরে যখন সন্তান প্রসব করতে গিয়ে অভয়া যখন এই পৃথিবী ছেড়ে চলে যান, সেইখানে তার স্ত্রীর প্রতি এক কবিতার লাইন রয়েছে যে বিরহ বিলাপ সরলা নামক একটি স্বর্গে বন্ধু বিয়োগ কাব্যের, যে গুণ থাকিলে স্বামী চিরসুখে রয়, সে সকলে পূর্ণ ছিল তাহার হৃদয়, যেন কোন স্বর্গকন্যা আসিয়া ভূতলে, মানবের মাঝে ছিল মানবের ছলে। এরকমভাবে তিনি কিন্তু তার স্ত্রীর কথা স্মৃতিচারণা করেছেন। এত সাবলীল, এত সুন্দর, এর আগে বাংলা গীতি কবিতায় বা বাংলা কবিতায় এইরকমভাবে ঠিক লেখা বাঙালি পায়নি।

কবি বিহারী লাল চক্রবর্তীর কথায় আমি অর্পিতা আপনাদের সাথে প্রভাত বিনায়। কথা হচ্ছিল কবির প্রথমা স্ত্রীর বিয়োগের পরে, যখন তিনি তার স্মৃতিচারণায় লিখেছিলেন কবিতা সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধুবিয়োগ, প্রেম প্রবাহিনী, সাধের আসন, একাধিক কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সারদা মঙ্গল, পূর্ণিমা, সাহিত্য সংক্রান্তি, অবোধ বন্ধু, এই তিনটি মাসিক পত্রিকা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অবাধ যাতায়াত। মহর্ষি দেবেন্দ্রনাথ তাকে পুত্রবৎ স্নেহ করতেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী বিশেষ অনুরাগিনী ছিলেন বিহারীলালের লেখার। এমনকি কবিকে স্বহস্ত রচিত একটি আসনও তিনি উপহার দিয়েছিলেন। সাধের আসন গ্রন্থটি সেই উপলক্ষে লেখা। সারদামঙ্গলে কবি যখন লেখেন, এত যে যন্ত্রণা জ্বালা, অবমান অবহেলা, তবু কেন প্রাণ টানে, কি করি কি করি, তখন বোঝা যায় একান্ত ব্যক্তিগত এই উচ্চারণই বিহারীলালকে আলাদা করে চিনিয়েছিল। বন্ধু কৃষ্ণকমল বা রবীন্দ্রনাথের অনুভবে যা বাংলা কবিতায় অভূতপূর্ব উন্মোচন, বাংলা কবিতার অভ্যস্ত পথরেখা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, যা বাঙালি কবিতায় এর আগে কখনো পড়েনি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: কবি বিহারী লাল চক্রবর্তীর কথায় আমি অর্পিতা আপনাদের সাথে রয়েছি, আর শুনছি গান হচ্ছে কথা, আর আমি ঠিক সকাল 7টা পর্যন্ত আপনাদের সাথে থাকব। রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় কবি, ঠাকুর বাড়িতে অবাধ যাতায়াত, এমনকি রবীন্দ্রনাথের সঙ্গে পরবর্তী জীবনে আত্মীয়তার এক মেলবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যদিও তখন তিনি আর এই পৃথিবীতে ছিলেন না। বিহারীলাল চক্রবর্তীর কনিষ্ঠ পুত্রের সাথে রবীন্দ্রনাথের জ্যেষ্ঠা কন্যা বেলা তার বিবাহ সম্পন্ন হয়েছিল, যদিও এই বিবাহের জন্য রবীন্দ্রনাথ এবং মৃণালিনী খুব যে সন্তুষ্ট ছিলেন তা কিন্তু নয়। কিন্তু বিহারীলাল সেখানে, মানে বিহারীলালের কিছু করারই ছিল না, কারণ তার বহু পূর্বে তিনি এই পৃথিবী ত্যাগ করেছেন। সে অনেক পরের ঘটনা, কবি বিহারীলালের জীবনের ঘটনা নয়, তার কথায় পরে আসব।

হচ্ছিল সারদামঙ্গল কাব্যের কিছু পংক্তি নিয়ে, যে সাবলীল ভাষায় তিনি বাংলা গীতি কবিতাকে তুলে ধরেছিলেন তা এক নতুন পথ খুলে দিয়েছিল বাঙালি কবিদের কাছে, বাঙালি পাঠকদের কাছে, যা এক মনোমুগ্ধকর ছিল। তার এই কাব্য প্রতিভার উন্মোচন ছোটবেলা থেকেই হয়েছিল, সেটি তার বাল্য বন্ধু কৃষ্ণ কমলের কথায় আমরা জানতে পারি। এবং দ্বিজেন্দ্র, যিনি রবীন্দ্রনাথের বর্দা ছিলেন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু প্রথম বিহারীলালের এই কাব্যসত্তাকে ঠাকুরবাড়িতে, বলা যেতে পারে ঠাকুরবাড়িতে যেহেতু নবীন নবীন প্রতিভাকে উন্মোচিত করা হতো, তাদেরকে সমাদর করা হতো, সেই নবীন কবির নবীন প্রতিভাকে প্রথম ঠাকুরবাড়িতে তুলে এনে সমাদৃত করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের বড়দাদা। তার কথাও হবে কবি বিহারীলালের আরও কথা, কিন্তু একটি গানের ওপারে।

রবীন্দ্রনাথের অনুভবে বাংলা কবিতার এক অভূতপূর্ব উন্মোচন হয়েছিল বিহারী লালের লেখায়। অবোধবন্ধুর পাতায় তিনি লিখেছেন, সর্বদাই হু হু করে মন, বিশ্ব যেন মরুর মতন, চারিদিকে ঝালা ফালা, উফ কি জ্বলন্ত জ্বালা, অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন। রবীন্দ্রনাথের মনে হয়েছিল এই বক্তব্যই যেন প্রথম আধুনিক বঙ্গ সাহিত্যে কোনো কবির নিজের কথা। শারদামঙ্গলে সেই নিজের কথা স্পষ্ট হল, বিচিত্র এ মত্ত দশা, ভাব ভরে যোগে বসা হৃদয়ে, উদার জ্যোতি কি বিচিত্র জলে, কি বিচিত্র সুরতান, ভরপুর করে প্রাণ, কে তুমি গাহিছ গান আকাশমণ্ডলে। বাংলা কবিতার এই নতুন পথের দিশারিকে রবীন্দ্রনাথ কখনো ভুলতে পারেননি, ভুলতে তো পারেনি তো, পরন্তু বলেই হচ্ছেন কাব্যজীবনের পরবর্তী জীবনে যে বিহারীলাল বাবুর মতো কাব্য লিখিব, বিহারীলালের মতো কবি হব, এবং তার বাসনা ছিল যে বিহারীবাবুর মতো কাব্য লিখিব। জীবন স্মৃতির গীতচর্চা শীর্ষক রচনার প্রথম পাণ্ডুলিপিতে তিনি লিখেছেন, তখন বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল সঙ্গীত আর্য দর্শনে বাহির হইতেছিল, আমরা তাহাই লইয়া মাতিয়াছিলাম। এই শারদামঙ্গলের আরম্ভ স্বর্গ হইতেই বাল্মীকি প্রতিভার ভাবটা আমার মাথায় আসে, এবং শারদামঙ্গলের দুই একটি কবিতাও রূপান্তরিত অবস্থায় বাল্মীকি প্রতিভায় গান রূপে প্রকাশ পাইয়াছে। আসলে এমনকি রবীন্দ্রনাথের চোখের বালির অন্যতম নায়ক ছিলেন বিহারীলাল। মানে বিহারীলাল নামটি তিনি কিন্তু নিয়ে মানে এতটাই তার প্রিয় কবি ছিলেন, চোখের বালির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে কিন্তু তিনি বিহারীলালকে স্থান দিয়েছেন। তো রবীন্দ্রনাথের এবং কাদম্বরী দেবীর অন্যতম প্রিয় মানুষ বিহারীলাল চক্রবর্তী, 21 মে আজকের দিনে তার জন্ম হয়েছিল।

কবি বিহারী লাল চক্রবর্তীর কথায় ছিলাম, আর সময় নেই, যেতে যেতে শেষ গান দিয়ে যাব।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for short service commission. Information technology entry. Last date for submission is 1st June 2026. For more details visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive. Atmanirbhar. Safeguarding seas for a viksit, samriddh Bharat.

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি। আর মনের মেলোডিতে আজকে কথা হবে কি নিয়ে? আসলে আজকে কথা হবে এমন একটি জিনিস নিয়ে যেটি আমাদের জীবনে বলা যেতেই পারে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আসলে এই জিনিসটি একটি অনুভূতি আমাদের সকলের জীবনে। চা, চা হচ্ছে একটি অনুভূতি। ব্রেকআপে চা, ডেটে চা, বিরহে চা, মিলনে চা, আড্ডায় চা, ঝগড়ায় চা। সুতরাং চায়ের সাথে বাঙালির সম্পর্ক অনেকটা সেই চিরদিনই তুমি যে আমার সেই গানটির মতন। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা, ধুমায়িত এক কাপ চা, বন্ধুর সঙ্গে আড্ডায়, কাজের ব্যস্ততায়, এই শীত গ্রীষ্ম বর্ষা চা প্রেমীদের কোনো সময়ের প্রয়োজন হয় না চায়ের জন্য। এবং জীবনে একবারও চা খাননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সুতরাং এই যে চা চা চা, মানে চায়ের অনুভূতি, চা তো শুধু এক কাপ চা নয়, একটা অনুভূতি। তো আজকের দিনটি এক কাপ চা হাজারটা গল্পের দিন। চা প্রেমীদের জন্য আজকে বিশ্ব চা দিবস, তাই এই দিনটি উদযাপন করতে এক কাপ চা আপনি খেতেই পারেন। আন্তর্জাতিক চা দিবস যেহেতু, চায়ের নানান রকম গল্প চায়ের আড্ডার আপনি এসে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। কলেজের ক্যান্টিনের চায়ের কাপের গল্প, পাড়ার আড্ডার চায়ের ঠেকের গল্প, চায়ের ঠেক থেকে নতুন বন্ধুত্বের গল্প, চায়ের ঠেক থেকে বন্ধুত্ব ভেঙে যাওয়ার গল্প, মিলনের গল্প, বিরহের গল্প, চা নিয়ে যা কিছুই হোক সমস্ত গল্প আজকে এসে ভাগ করে নিন আপনার নস্টালজিয়া। চা এমনই যে আড্ডা জমিয়ে দিতে পারে, চা এমনই যে একাকিত্ব কাটায়, চা এমনই যা সবার সাথে ভাগ করে খাওয়া যায়, আবার ভাগ করে খাওয়া যায়ও না। এক কাপ চায়ের সাথে যে ভালোবাসা পৃথিবীর অনেক দামি জিনিসের সাথে তুলনা হয় না। সুতরাং বলা যেতেই পারে যে চা বানাও যুদ্ধ নয়, অর্ধেক পৃথিবী এক পাশে আর হাতের এক কাপ চা এক পাশে। তো এই চায়ের কাপে চুমুক দিন আর সব চিন্তা দূর করে মনের মেলোডিতে এসে আমার সাথে কথা বলুন। আর আমি গান নিয়ে থাকবো, অর্পিতা আপনাদের বন্ধু।

কথা হচ্ছে যে চা নিয়ে, চায়ের নস্টালজিয়া নিয়ে। চা আমাদের কেন প্রিয় এবং চায়ের যে মধুরতা, চায়ের যে মাধুর্য, চায়ের যে নস্টালজিয়া, তাই নিয়ে কথা বলতে আপনারা আসবেন। চায়ের আড্ডা নিয়ে, চায়ের গল্প নিয়ে, চায়ের ঠেক নিয়ে, সমস্ত কিছু নিয়ে আজকে আড্ডা হবে। সুপ্রভাত দিদি, চা আমি দুবার খাই, সকালে আর অফিসে ব্রেক টাইমে, আর চা আমি ভালোই বানাতে পারি। আমার এক পাড়ার কাকু আছেন, সকাল থেকে রাত পর্যন্ত 10-12 কাপ চা খান পাড়ার মোড়ে, আর গল্পে ভরে যায়, মানে গল্পে সেখানে গল্প আড্ডায় মেতে থাকেন, সারাক্ষণ ওখানেই তাকে দেখা যায়। আর তার থেকে সমস্ত পাড়ার সমস্ত গল্প পাওয়া যায়, মানে সেই গল্প কাকুর আসরে আপনাকে চা খেতে যেতেই হবে। সৌভিক সরকার লিখেছেন কসবাহালতু থেকে, চায়ের আড্ডার নস্টালজিয়া নিয়ে আজকে আমরা আড্ডা মারব, কারণ আজকে বিশ্ব চা দিবস। গুড মর্নিং দিদি, ছোটবেলায় ঠাকুমার সাথে বসে প্রথম চা খেতাম, উনি চা বানাতেন আর বাড়িতে রোজ সকালে শেখার থেকে শুরু। আজ ঠাকুমা নেই কিন্তু সব থেকে ভালো বন্ধু ছিল, রোজ একবার দুবার চা না হলে আমার জমে না। তবে দোকানের চায়ের একটা আলাদা স্বাদ আছে, ওখানে যে আড্ডা হয় যা বাড়িতে হয় না। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস লিখেছেন, চলে যাব পরের গানে।

আমরা কথায় আছি, গানে আছি, আর আছি আড্ডায়। সুপ্রভাত অর্পিতা দিদি, চা এই জিনিসটা সবার প্রাণের পানীয়। অনেকে বেটি খান, আমি সেটা করি না। সকালে ফ্রেশ হয়ে লিকার চা আর তাতে একটু লেবুর রস দিয়ে জমে যায়, এবং একটি বিস্কিট তো থাকতেই হবে। চায়ের একটা অদ্ভুত নস্টালজিয়া থাকে সকলের মনে। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখেছেন, এবার লিখেছেন দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। চা আমার কাছে অমৃত সমান অনুভূতি, মানসিক শান্তি, উষ্ণতা, সতেজতা, স্মৃতি, নস্টালজিয়া। চা হচ্ছে একটা ভালোবাসা, আর সব থেকে আড্ডা, ভালো আড্ডা জমে পাড়ার দোকানে। কত কিছু যে জ্ঞান অর্জন করা যায় পাড়ার দোকানের, পাড়ার থেকে যে চায়ের আড্ডা, তার তুলনায় কিছুই নেই। এবং বলা যেতে পারে পৃথিবীর সমস্ত খবরাখবর সেখানে বোধহয় আমরা পেয়েই যেতে পারি।

0: তোমার দেখা নাই।
1: দেখা থাক না থাক, দেখা পাই না পাই, চা কিন্তু আমাদের সর্বক্ষণের সঙ্গী। সুতরাং বন্ধুর দেখা পেলাম কি না পেলাম তাতে কিচ্ছু যায় আসে না, চা তো আমাদের থাকবেই বন্ধু হিসেবে। অর্পিতা দি, গুড মর্নিং। ছোটবেলায় 4 বছর বয়স থেকে বিস্কুট ভিজিয়ে চা খেতাম, ক্লাস 3 থেকে দুধ চাল ভীষণ প্রিয়। তখন থেকে একা চা বানিয়ে খেতে না পারলেও ক্লাস 6 থেকে একাই সকল মানে সকাল থেকে দুধ চা বানিয়ে খেতাম এবং খাওয়াতাম। মা আবার একা চা খেতে একদম পছন্দ করতো না, এমনকি একবার এই চা খাওয়া নিয়ে এতটাই বড়সড় ঝামেলা লেগে গিয়েছিল যে স্টেশনে নেমে মা আমাকে আর বাবাকে ফেলে চলে গিয়েছিল। উপোষের সময় দিনে 12 থেকে 14 কাপ চা হলে আমার দিদার আর কিছু লাগতো না। আরেকটা কথা যে যে সবথেকে বড় কথা যে এই যে চা জিনিসটা নিয়ে লিখেছেন পুনম চক্রবর্তী উত্তর

চব্বিশ পরগনা থেকে। চলে যাই পরের বার্তায়। তার পরের বার্তাটা যাদবেন্দ্র পাণ্ডা লিখেছেন। প্রভাতী শুভেচ্ছা জানাই। জীবনে টেনশন যতই থাকুক না কেন, চায়ের কাপে চুমুক দিলে মনে হয় সব কিছুই কন্ট্রোলে, মনটা খুব ফ্রেশ হয়ে যায়। এবং দার্জিলিংয়ের যে বেস্ট লিকার চা বানিয়ে সকাল সন্ধ্যায় দুবার চুমুক দিই, বাড়ির সকলকে সঙ্গে নিয়ে আবার অফিসে একবার চা খাই। অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি। আচ্ছা, পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে লিখেছেন। আর চায়ের আড্ডা নিয়ে আজকে আমাদের গল্প হচ্ছে এবং গান শুনছি আর থাকবো ঠিক সকাল দশটা পর্যন্ত।

চলে যাই পরের বার্তায়। সোমনাথ ঘোষ লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সুন্দর মিষ্টি সকাল। আর আজকের বিষয়ে বলতে চাই যে যদি কারোর সাথে আমার ঝগড়া বা মনোমালিন্য হয়, তাহলে আমি তাকে চা পান করিয়ে সেই সমস্যার সমাধান করি। এর পরের বার্তায় চলে যাই। অতনু পাঠক লিখেছেন কাশুন্দিয়া হাওড়া থেকে, শুভ সকাল সবাইকে জানিয়ে বলি, চা খাওয়া, চায়ের সাথে আড্ডার সম্পর্ক বাঙালিদের কাছে অফুরন্ত এক জীবনী শক্তি বলে আমার মনে হয়। নিজেকে একজন চা প্রেমী বলেই মনে করি, তবে বর্তমানে লিকার চা খাই স্বাস্থ্য রক্ষার স্বার্থে। মোট কথা, চা প্রাণের পানীয়। এবারে লিখেছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশজনী কলকাতা সত্তর থেকে, চা দিবসে পুরনো দিনের কথা মনে পড়ছে। চায়ের আড্ডা হলো সন্ধ্যেবেলার বারান্দা, আর লিকার চা আদা দিয়ে আমার কর্তা অফিস থেকে ফিরলে দু কাপ চা নিয়ে বারান্দায় বসতাম। পাড়ার কাকিমারা এসে ঢুকত, চায়ের কাপে তুফান উঠত, চায়ের ধোঁয়ার সাথে সেই হাসির গন্ধটা খুব মিস করি। চা একটা পানীয় নয়, একটা সম্পর্ক জোড়ার সুতো। চায়ের আড্ডা ফিরে আসুক আবারও পুরনো চায়ের আড্ডা, সেটাই বলেছেন। সুব্রত মাল লিখেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে, চা আমাদের জীবন জুড়ে, চা আছে গানের সুরে, আছে কত চায়ের ঠেক, চায়ের সাথে খেতে ভালো লাগে কেক, কাজের ফাঁকে নিয়ে ব্রেক, সকাল হোক বা বিকেল, চা আমাদের জীবনে থাকবে চিরকাল। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে, মানে কবিতায় সুরে চায়ের কথা একেবারে মন ভরে লিখেছেন আমাদের বন্ধু। চলে যাই পরের গানে, এবং গান

আমরা কথায় গানে অনেকটা দূর পেরিয়ে এসেছি। ঘড়ির কাঁটা বলছে 9টা বেজে গেছে, আর চলে যাই পরের বার্তায়। কে লিখেছেন, চা আমাদের একটা অনুভূতি, এবং সেই চায়ের অনুভূতি নিয়ে লিখেছেন কে, কার্তিক মণ্ডল, দাউদপুর থানা সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রশ্ন না করে সবকিছু অতি সহজে জানার একমাত্র জায়গা হল পাড়ার চায়ের দোকান বা চায়ের ঠেক। সব বিষয়ে বিশেষজ্ঞ হয়ে বাড়ি ফেরা যায়। এলাচের গন্ধ বেরোয় আমার বাড়ির চা থেকে, নিজেই বানায় আর একাই চা খাই, একাই উপভোগ করি, যেহেতু আমি একাই থাকি। আর সত্যি কথাই যে আপনি যদি সমস্ত সে সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি, যে কোনো বিষয়ে যদি বিশেষজ্ঞ হতে চান, এবং যেহেতু পাড়ার চায়ের থেকে বিভিন্ন ধরনের খবরের কাগজ থাকে, এবং চায়ের দোকানে যিনি মালিক থাকেন, মানে পাড়ার চায়ের দোকানের মূলত পাড়ার বা ছেলেদের কাছে কাকুই, সেই চায়ের দোকানের দাদা বা কাকু, তিনি বোধহয় একেবারে সর্বঘটে কাঠালি করা, এবং ওই যে বলে না রয়টার বা পিটিআই এর মতন সব কিছু খবর তার কাছে থাকে, তিনি খবরওয়ালা। সেরকমই লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, যে চা শুধু একটা পানীয় নয়, বিশ্বজুড়ে সংস্কৃতি, অর্থনীতি, কোটি কোটি মানুষের জীবিকার অবিচ্ছেদ্য অংশ। যখন আমি হালিশহরে আশ্রমে যাই, আশ্রমের পূজাপাঠ শেষ

পর চলে যাই নির্দিষ্ট চায়ের দোকানে। চা আমার খুব ভালো লাগে, বড় মাটির ভাঁড়ে ঘন দুধ চা, তার সাথে নোনতা বিস্কুট খুব প্রিয়। চা কার প্রিয় নয়, এবং চা নিয়ে নস্টালজিয়া কার নেই। চায়ের আড্ডা, চায়ের ঠেক, ব্রেকআপে চা, মিলনে চা, বিরহে চা, রাগে চা, দুঃখে চা, আনন্দে চা, চা হচ্ছে একটা অনুভূতি। চা শুধু একটা পানীয় বা শব্দ নয়। গুড মর্নিং অর্পিতাদি আজ ছত্তিশগড় থেকে লিখেছেন উৎপল মুখোপাধ্যায় যে ভীষণ খুব ইন্টারেস্টিং, চা ভীষণ প্রিয় পানীয়। মায়ের সঙ্গে খুব সকালবেলা চা প্রথম খাওয়া শুরু করি। যখন হস্টেলে থেকে রাত জেগে পড়াশোনা করতাম, একটু পরে পরে ঘন ঘন চা খেতাম, এবং সেখানে ভগবতী টি স্টল বলে একটি দোকানে চা খেতাম। চায়ের দোকানে সারা রাত চা পাওয়া যায়, 50 বছর আগের এই ঘটনা। এখন যদিও ব্ল্যাক টি খাই, তো এই যে চা নিয়ে একটা নস্টালজিয়া, সেই নস্টালজিয়া আমাদের সঙ্গে শেয়ার করলেন উৎপল মুখোপাধ্যায় ছত্তিশগড় থেকে। আপনারা নানান বার্তা নিয়ে আসছেন এবং আমিও আপনাদেরকে গান শোনাচ্ছি। চলে যাই পরের গানে।

পাখিরা তো উড়ে যাবে, কিন্তু চায়ের আড্ডা যেন আমাদের বাঙালিদের বজায় থাকে। বাঙালি মানেই চা প্রেমী, এবং বাঙালি মানেই দার্জিলিং, এবং দার্জিলিং মানেই সুগন্ধি চা। এবং এক কাপ সুগন্ধি দার্জিলিং চা প্রিয় নয়, বিশেষ করে দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত, প্রিয় নয় এমন কোনো বাঙালি বোধহয় নেই, মানে দার্জিলিং জাননি বা দার্জিলিংয়ের চা খাননি। দার্জিলিংয়ের অসংখ্য চা বাগান এবং চায়ের যে নস্টালজিয়া, এটা আমাদের বঙ্গবাসীদের ভীষণ ভীষণ প্রিয়। রাজনীতির ময়দান হোক বা পাড়ার আড্ডা হোক, খেলার মাঠ হোক, চা পান করেন না এমন কোনো বাঙালি বোধহয় নেই। এবং বিভিন্ন বার্তা থেকে বুঝতে পারছি, মধ্যমগ্রাম থেকে ভুলু সাহা লিখেছেন যে একটুখানি বলছেন যে কখনো কখনো যে FM গোল্ডের অনুষ্ঠানের কিছু হয়তো টেকনিক্যাল কারণে সময়ে মানে শোনা যাচ্ছে না, এবং আরেকটা কথা বলছেন যে অনুষ্ঠানে টেকনিক্যালি কিছু সমস্যা হচ্ছে শুনতে, সেটা নিয়ে লিখেছেন যে হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি হচ্ছে। অবশ্যই আমরা সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব, দেখব যে কি টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আর চলে যাই বার্তায়। লিখেছেন আশিস দত্ত সল্টলেক থেকে, লিখেছেন যে আমরা বিশ্বাস করি যে বাঙালি চায়ের জন্য চাতক পাখির মতন অপেক্ষা করে, এবং এই চাতক পাখির মতন চা করতে থাকে বাঙালি, এতটাই চা প্রেমী। তবে অনেক সময় বৈজ্ঞানিকরা বলে থাকেন যে বেশি যদি চা খাওয়া যায় তাহলে হয়তো বা লিভারের ক্ষতিও হতে পারে, তবুও এক কাপ চাই আমি তোমাকে চাই, এই রকম ব্যাপারটা তো নাগরিক কবিয়াল লিখেছেন। 75 বছর বয়সেও অনেক রকম চা খেয়েছি, 75 বছর বয়স পর্যন্ত, তবুও চায়ের কোনো তুলনা হয় না। আশিস দত্ত লিখেছেন সল্টলেক থেকে, সত্যি কথা তাই, চায়ের নস্টালজিয়ার কোনো তুলনা হয় না, যদিও অতিরিক্ত নয়, আপনি দিনে দু কাপ চা খেতেই পারেন, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু এর থেকে এই গরমে আর বেশি খাবেন না। তো বেশি গরমে কিন্তু বেশি চা খাওয়া মোটেও ভালো নয়।

ছুরিতাই পরের বার্তায় লিখেছেন ঐশী সরকার চিনার পার্ক থেকে। আমার বাবার মামার বাড়ির একটি চা বাগান ছিল। বাবা মজা করে মামাদের বলতেন যে তোমরা চাকার টি প্ল্যান্টার যেমন নীলকর সাহেব, আর বাপের বাড়ির চা বাগান থাকা সত্ত্বেও আমার ঠাকুমা কখনো চা পান করেননি। চিনার পার্ক থেকে লিখেছেন ঐশী সরকার। আর লক্ষ্মীদের লিখেছেন সুভাষগ্রাম থেকে যে বালিগঞ্জ রেল স্টেশনের কাছে একটি চায়ের দোকানের সামনে একটি বোর্ডে লেখা থাকে যে চা পানের কী কী উপকারিতা। অনেকে বলেন বিকেল চারটের পর চা খেলে নাকি রাত্রে ঘুম আসে না। তো চা নিয়ে প্রচুর প্রচুর গল্প আজকে আমাদের হচ্ছে, চলে যাব পরের গানে।

বলি, আবারও চায়নি লিখেছেন জয়শ্রী দত্ত যাদবপুর থেকে, যে মাথা ধরলে আমার মা বারবার চা খান আর ঘন দুধ চা খেলে খুব মিষ্টি দিয়ে খায়, লিকার চায় মিষ্টি কম খাই, বড় পাত চা পাতার চা খাই, চায়ের নেশা আমার নেই আমার বাবার মতো, মা খুব গরম চা খায় ইদানিং শীতকালে, আমার একটু চায়ের নেশা হয়েছে, এরকম বার্তা আরও অনেকে লিখেছেন। চলে যাব পরের বার্তায়। চা নিয়ে আমাদের চলছে আড্ডা। মানসী বৈদ্য লিখেছেন, বিশ্ব চা দিবসে সকলকে আমন্ত্রণ জানাই এক কাপ সুগন্ধি চায়ের কাপে, চা প্রাণের আরাম, মনের শান্তি, ক্লান্তির অবসান, ভীষণই চা প্রেমী, তবে যা তা চা আমার মুখে রোচে না, তবে খুব দামি চা নয়, সারাদিনে একবারই চা খাই মনের মতো বানিয়ে, চা আমার আবেগ, ভালোবাসা এবং প্রেম। তারপরে লিখেছেন নন্দা রায় পোরেল, লিখেছেন যে প্রসঙ্গক্রমে বলি যে চায়ের নেশা নিয়ে বানাতেও ভালো লাগে না, তবে আমার স্বামী দুবেলা চা বানান, চা তৈরির সুখ্যাতি আমার আছে, আমার বাবার বাড়িতে সারাদিন চায়ের আসর চলে, মাকে দেখেছি মাঝরাতে ঘুম থেকে উঠেও অতিথির জন্য চা বানিয়েছেন। আসলে বাবা মা দুজনেই ভীষণ অতিথি বৎসল, বাবা সমাজসেবক ছিলেন বলে দিন রাত নানান লোকের আনাগোনা লেগে থাকত। আর আমাদের এক প্রতিবেশী কাকিমা ছিলেন, তিনি এই সুযোগে মায়ের কাছে সারাদিন বসে ইনিয়ে বিনিয়ে পরচর্চা করতেন, তিতি বিরক্ত হতাম বুঝেও বকবক করে যেতেন। একদিন আমি চা বানিয়ে তাকে দিলাম, উনি আমাদের বাড়িতে আসলেও চা পান করতে চাইতেন না, তার কারণ বাবা মা চায়ের জন্য বাবা মা বকেছিলেন। আসলে সেই চায়ে আমি নুন এবং কালমেঘ পাতা লঙ্কার দানা বেশ করে দিয়েছিলাম। বিশ্ব চা দিবসে সমস্ত চা পানকারী ভক্তদের জানাই আন্তরিক অভিনন্দন, এই গরমে আরও চাঙা থাকতে বেশি বেশি করে চা পান করুন। নন্দা রায় পোরেল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখেছেন, চা শুধু পানীয় নয় আমাদের আবেগ, মন খারাপ হলে চা, কিছু ভালো লাগছে না তখন চা, সবাই একসাথে আছি তখন চা, চা ছাড়া থাকা যাবে না। সায়ন্তনী পান সাগর মধ্যপ্রদেশ থেকে লিখেছেন, এরকম অনেক গল্প রয়েছে চা নিয়ে, চা নিয়ে কত মজার ব্যাপার রয়েছে, সেই নিয়ে কথা হচ্ছে, কিন্তু একবার গানে আবারও যেতে হবে, আবারও আসছি চায়ের কথায়।

এরপরের বার্তায় চলে যাই। অমিতাভ হোর গলফ গার্ডেন থেকে লিখেছেন সুপ্রভাত অর্পিতা। আমার বাবা মা কোনোদিনই চা খেতেন না, কিন্তু আমি চা খাওয়ার ব্যাপারে

খুব শৌখিন, চায়ের কাপটি ছোট হলেও এই চায়ের মধ্যে লুকিয়ে থাকে অনেক গল্প, ঝড়, প্রেম, ভালোবাসা, অভিমান এবং সমস্ত জগতের ইনফরমেশন। বিদেশে অনেক এয়ারপোর্টে ভারতীয় চায়ের আড্ডা দেখা যায়। একটা প্রবাদ আছে যে এভরি টাইম ইজ টি টাইম, অমিতাবহর গলফ গার্ডেন থেকে লিখেছেন। আর আরেকটা তিনি বার্তা দিয়েছেন যে আমার বাড়ির উল্টো দিকে একটি চায়ের দোকান আছে যেখানে মাঝে মধ্যেই শুটিং হয় এবং যারা আসে

0: 10% জীবনেও কারেক্ট হয় না,
1: শুধরে না
0: উচ্চারণ এই বয়সে ইম্পসিবল।
1: তাই বলে বলবে ভুল?

0: বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত, শিখতে তোমায় হবে হবে, ছাড়ব না।
1: চলে যাব পরের বার্তায়। দেখি কে লিখেছেন। লিখেছেন অনেকেই তো বার্তা পাঠিয়েছেন, তার মধ্যে লিখেছেন রমা রায় ডি রোড দাসনগর হাওড়া থেকে। নমস্কার দিদি ভাই, সুপ্রভাত। বিশ্ব চা দিবসের শুভেচ্ছা রইল। চা প্রিয় বন্ধু, চা ছাড়া বাঁচতে পারবো না। লিকার চা খেতে পারি না, ডাক্তারবাবুর বারণ আছে, তবুও খেতে হয়। মাথার যন্ত্রণা হয়, বাইরে বেরোলে চা খেতেই হবে। চায়ের বিকল্প পানীয় এখনও তৈরি হয়নি। লিখেছেন আরও নিশাকর ধর, তিনি লিখেছেন যে প্রথমেই বলবো গানের কথা, গান ভালো হচ্ছে। আর ভোর চারটের সময় উঠে আমি প্রাতঃভ্রমণে বের হই এবং তারপরে এক ঘন্টা হাঁটার পর নিজের বাড়িতে ফিরি। সুন্দর করে গাছের ফুল তুলে দিদি, দুই দিদি আর আমি মিলে চা বানিয়ে লিকার চা বিস্কুট দিয়ে খাই। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা থেকে লিখেছেন মনের মেলোডিতে চা দিবসে চায়ের কথা কীভাবে বিশ্লেষণ করব বুঝতে পারছি না। এক কথায় বলতে গেলে চা না হলে, চা না পেলে দুনটা অন্ধকার। আমার একটা নেশা দোকান ঘুরে ঘুরে কোন দোকানের চা সুস্বাদু সেটা দেখা। অফিসের টিফিন আওয়ারে দল বেঁধে বন্ধুরা মিলে জড়ো হয়ে একটা জমাটি চায়ের আড্ডা বসাই, যত রাজ্যের কথা সেখানে হয়। পাণ্ডেজি মানে যেই দোকানে চা খাই সেই দোকানে

যিনি মালিক তিনিও আমাদের আড্ডায় যোগ দেন। এই আনন্দ কোনো কিছুতেই ভাগ করে দেওয়া যায় না। সবাইকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে লেখায় ইতি টানলাম। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখেছেন, আসলে এই যে আপনারা আমার বাড়িতে আসবেন চা খেতে, এক কাপ চা খেয়ে যান এবং একটু বসে যান, এক কাপ চা অন্তত খেয়ে যান, এইটা কিন্তু বাঙালির একটা ভীষণ পেটেন্ট একটা সংলাপ, যে একটু বসুন এক কাপ চা অন্তত খেয়ে যান। মনের মেলোটিতে চায়ের দোকানে বিশ্বের এমন কোনো সমস্যা নেই যা আলোচিত হয় না। চায়ের দোকানে বসলে মনে হয় সংবাদের আসরে বসেছি, বিনা পয়সায় সারা বিশ্বের সমস্ত খবর পাওয়া যায়। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন, তারপরে লিখেছেন, হাওড়া জগাছা বাড়োয়ারিতলা থেকে পূর্ণাঘোষ, চা খায় না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। দিনে 10-12 কাপ চা খেতাম, এখন 2 লিকার চা খাই, তবে কারো জন্য চা করার সময় আরও একবার চা খাওয়া হয়ে যায়। ঘন দুধ চাও খাই, অতিথিদের আপ্যায়নের জন্য চা কফি শরবত, মূলত কফি শরবতের থেকেও চাটা যেন বেশি জনপ্রিয়। চা অতীত থেকে বর্তমান এমনকি ভবিষ্যতও সমানভাবে সমাদৃত থাকবে, চায়ের আন্তরিক ভালোবাসা রইল আমার প্রতি। ধন্যবাদ। চা পান করতে ভালোবাসেন না এমন বোধহয় কেউ নেই। চলে যাই কিশোর বালি হাওড়া থেকে লিখেছেন, চায়ে আমার না নেই, চাকে আমার অনেক অনেক রকমভাবে চা খাওয়া যায়। বেশিরভাগ মানুষ দুধ চা খায়, কেউ লিকার কেউ লেবু চা, যখন ঘুম পায় কেউ আবার কড়া লিকার চা খায়। চা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, পাখি আছে তারাও কিন্তু চা খায়। 9 পর হলে চিৎকার করে বুঝিয়ে দেয় চা দিতে হবে। আমার বাড়ির যে চন্দনা টিয়া পাখি আছে সেও চা খায় এবং সকাল বিকাল বলতেও থাকে আমি চা খাবো। চায়ের কাপ দেখলে বুঝতে পারে, চিৎকার করে। অনেকে আছেন মুড়ি দিয়ে চা খান, বিস্কুট দিয়ে চা খান, চানাচুর দিয়ে চা খান, রুটি দিয়ে চা খান, এবং বাসি অনেকে বলেন যে যারা দাঁত না মেজে বাসি মুখে, যে মুখের যে আগের দিনের ব্যাকটেরিয়াটা থাকে সেই মুখে চা খেলে, মানে পেটটি খেলে পেটের পক্ষে নাকি ভালো। তো অনেকে বাসি রুটি দিয়েও চা খান চায়ের, এবং এখন চায়ের যা ভ্যারিয়েশান আছে সেটা বলি যে প্রচুর ভ্যারিয়েশান আছে। যে এই যে ঘুমের কথা বলছিলেন, ক্যামোমাইল বলে একটি চা আছে যেটি খেলে রাতে খুব ঘুম ভালো হয়। আবার বিভিন্ন মানে চায়ের দাম বোধহয় 10 থেকে শুরু করে বা 5 থেকে শুরু করে মানে লাখখানিক টাকারও চা কিন্তু পাওয়া যায়, এমনও চা আছে। তো সুতরাং চায়ের প্রচুর ভ্যারিয়েশন, চায়ের প্রচুর নানান ধরনের গুণাবলী, নানান ধরনের চা রয়েছে। এই যে লেবু চায়ের বললেন, যে লেবুর চায়েরও অনেক রকম ভ্যারিয়েশন আছে, আর্ল গ্রে আছে, লেমন গ্রাস আছে, এবং লেবু চার ভ্যারিয়েশনেও অনেক রকমভাবে চা খাওয়া যায়। ওলং বলে একটা চা আছে যে চাটিও খুব উপকারী। আবার আরেকটি যে চা জাপানের খুব জনপ্রিয় মাচা বলে, তো সে এরকম নানান চা সারা পৃথিবী জুড়ে রয়েছে, তবে আমাদের এখানে দার্জিলিংয়ের চা আমরা মনে করি বাঙালিরা বেস্ট। এরকম অনেক বার্তা রয়েছে, কিন্তু এবারে একটা গানে তো যেতেই হবে, চলে যাব পরের গানে, শুনবো আরও একটি গান।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে একেবারে প্রায় আর বিশেষ সময় নেই, পরের বার্তায় চলে যাই। সীমা চক্রবর্তী লেক গার্ডেন্স থেকে লিখেছেন, এনি টাইম ইজ টি টাইম। আমি চা ছোটোবেলা থেকেই খাই, ভীষণ ভালো লাগে। আসলে তখন তো মায়ের হাতের তৈরি চা খেতাম, সেই চায়ের ফ্লেভার আলাদাই ছিল। চা না খেলে একদমই এনার্জি পাই না, অন্তত সকালে এক কাপ চা তো খেতেই হবে। আসলে সকালে এক কাপ চা খাবই, সকালে উঠলে চায়ের ভীষণ নেশা ধরে। আর তারপরে কাজেই সকালে এক কাপ চা ভালো করে বানিয়ে আদা এলাচ দুধ দিয়ে খাই, তারপর সারাদিনের কাজকর্ম করে শীতকালে আমি দুবেলা চা খাই, সকাল সন্ধে গরমকালে এক কাপ চাই খাই, সকালবেলায় খাই। চা খাওয়ার একটা আড্ডা ছিল সবাই মিলে, এখন আর সেই আড্ডাটা নেই। চলে যাই পরের বার্তায়। গুড মর্নিং দিদি, সকালে চা আর এফ এম গোল্ড আর অনুষ্ঠান একটা অন্যরকম অনুভূতি। হাসনাবাদ থেকে ঝুমা বলছেন, লিখেছেন উত্তর চব্বিশ পরগনায় হাসনাবাদ থেকে। চলে যাই পরের। শুভলক্ষ্মী সিংহ রায় লিখেছেন সাইদাপুর মুর্শিদাবাদ থেকে, চা দিবসে মনটা ভারাক্রান্ত, চা খাওয়ার কথা মনে পড়তেই আমি আর আমার স্বামী কেউ কাউকে ছেড়ে চা খেতাম না, দুজনে একসঙ্গে চা খেতাম। এই সুন্দর মুহূর্তগুলো 25 বছরে শেষ হয়ে গেল, এখন আমি রেডিওকে সঙ্গী করে চা খাই। মন ভারাক্রান্ত একদমই হবেন না, আর মন ভালো রাখার জন্য আমরা তো আছি আপনার বন্ধু। আর চা খান। পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে রোদ্দুর মাখা ক্যানভাসে রোদের আনাগোনা, চায়ের কাপে এক চুমুক হৃদয়ে আনবো না, চায়ের কাপে উঠলো ধোঁয়া সোহাগ নদীর পারে, চায়ের এই ভালোবাসা আজ হৃদয়ে কারে, শিশিরের আবেশ চায়ের উষ্ণ ছোঁয়া হৃদয়ে পারে আড্ডা, চায়ে উঠলো ধোঁয়া। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে লিখেছেন, একেবারে কাব্যিক করে লিখেছেন। যদিও এখন শিশির টিশিরের কোনো আবেশ আমরা পাচ্ছি না, উষ্ণ আর উষ্ণতায় একেবারে আমাদের প্রাণ ওষ্ঠাগত। শিপ্রা কাটার লিখেছেন মল্লিকপাড়া লেন বেতর হাওড়া থেকে, যে আমার বাড়িতে আমার হাজবেন্ডের যেদিন বন্ধুরা আসতো সেদিন আমার রান্নার 12টা বেজে যেত, কারণ যতক্ষণ তারা থাকতো আমাকে চা মানে করতে হতো বাড়ে বাড়ে। এবং এই যে বাড়ে বাড়ে চা করা নিয়ে অনেকেরই কিন্তু খুব বিরক্তি, আমরা বিশেষ করে সিনেমার পর্দায় কিন্তু এই ঘটনার কথা মানে আমার চায়ের নেশা নেই লিখেছেন শিপ্রাদি। যে এবারে বলি আমার বন্ধু প্রীতির বাড়ির কথা, তাদের বাড়িতে প্রায় মানে চায়ের দোকান আছে বলা যেতে পারে, যে মানে ঘন ঘন ঘন ঘন মানে চা হয়। এবং এই যে বাড়ি বাড়ি কাজের ফাঁকে, বিশেষ করে মহিলাদের রান্নার ফাঁকে ফাঁকে যারা চা এরকম বাড়ি বাড়ি আবদার করেন, তারা কিন্তু খুব অদ্ভুত একটা অসুবিধায় পড়েন বাড়ির মহিলারা, যে কিভাবে ভীষণ বিরক্ত হন বাড়ির মহিলারা রান্নার ফাঁকে ফাঁকে বাড়ি বাড়ি যদি চায়ের এরকম ফরমাশ আসে। কিন্তু এটা আমরা দেখেছি বিশেষ করে সিনেমার পর্দায় এবং সাহিত্যেও, যে মা কাকিমারা জেঠিমারা কিন্তু এই চায়ের ফরমাশ শুনেও তারা সেটা কিন্তু বেশ অনায়াসে পালন করতেন। যাই হোক, আরেকটি বার্তা পড়ব রেখা দত্ত। ও হ্যাঁ, আমি আপনার বার্তা বোধহয় পড়েওছি, একই জায়গা থেকে দুটি বার্তা এসছে। যাই হোক, আর সময় নেই, প্রায় 3 মিনিট বাকি, 9:57 হতে চলেছে, শেষ গানে যেতে হবে। মনের মেলোডি থেকে আজকের মতন অর্পিতা বলছে টাটা, বাই বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই কাম্য। এবং চাকে সঙ্গে নিয়ে চায়ের আড্ডায়, চায়ের থেকে বাঙালির চিরন্তন চায়ের তর্ক চলতে থাকুক, চায়ের আড্ডা চলতে থাকুক, এই বার্তা নিয়ে শেষ গান শোনাতে আমি বলছি টাটা, বাই বাই।

0: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: आप सुन रहे हैं सुरीली नगमों की सौगात, लो आ गई उनकी याद। 100.1 FM गोल्ड पर लो आ गई उनकी याद, लो आ गई उनकी याद।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশীয় সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। সফরের শেষ লগ্নে ভারত ও ইতালির মধ্যে কৃষি, খনিজ, বিজ্ঞান ও প্রযুক্তিসহ একাধিক বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারত পাকিস্তানে দীর্ঘদিন ধরে চলা গণহত্যার তীব্র সমালোচনা করেছে। পশ্চিমবঙ্গে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণে গিয়ে চলেছে। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪২%-এরও বেশি। এখন থেকে কোনো প্রসাধনী পণ্য ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করা যাবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএসএল ফুটবলের শেষ দিনে আজ ইস্টবেঙ্গল ও ইন্টারকাশি এবং মোহনবাগান সুপার জায়ান্টস এসসি দিল্লির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়েই তাঁর পাঁচ দেশের ৬ দিনের সফর সম্পন্ন হল। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন রোধের লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হল বৃহৎ পরিসর, মেধা এবং সাশ্রয়ী উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইতালি এখন নকশা ও উন্নয়ন এবং বিশ্বের জন্য তা সরবরাহ এই মূল নীতির ওপর ভিত্তি করে এগিয়ে যাবে। যৌথ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে দুই দেশ এখন নৌ পরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি বলেন, ভারত ও ইতালি উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ অর্থনীতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে উভয় দেশই বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষিভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি এই ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ রয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের গণহত্যা সংক্রান্ত দীর্ঘদিনের কলঙ্কিত অধ্যায়ের তীব্র সমালোচনা করেছে ভারত। সশস্ত্র হামলায় নাগরিকদের সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বার্ষিক বিতর্ক সভায় গতকাল ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতাগুলিকে ঢেকে রাখতে পাকিস্তান নিজেদের সীমানার ভিতরে এবং বাইরে হিংসাত্মক কর্মকাণ্ডের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণহত্যামূলক কর্মকাণ্ডের দীর্ঘ কলঙ্কিত ইতিহাস থাকা সত্ত্বেও পাকিস্তান এমন সব বিষয়ের অবতারণা করে যা একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন সেনা বিষয়ক দপ্তরের মন্ত্রী কোয়ন ও ইউ আজ সোলের ইমজিংগাক পার্কে যৌথভাবে ভারতীয় যুদ্ধ স্মারকের উদ্বোধন করেন। কোরিয়া

যুদ্ধের 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে এই স্মারকটি যুদ্ধের সময় ভারতের সেনাবাহিনী 60 প্যারাফিল্ড অ্যাম্বুলেন্স এবং কাস্টোডিয়ান ফোর্স অফ ইন্ডিয়ার আত্মত্যাগ এবং সেবার প্রতীক হিসেবে নির্মিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী তার ভাষণে কোরিয়া উপদ্বীপে শান্তি ও মানবিক সহায়তা প্রদানে ভারতের অবদানে যে সুদূরপ্রসারী ঐতিহ্য রয়েছে তা বিশেষভাবে তুলে ধরেন। তামিলনাড়ুতে আজ থেকে কোয়ালিশন মন্ত্রিসভা কাজ শুরু করবে। জোসেফ বিজয় নেতৃত্বাধীন সরকারে দুজন কংগ্রেস সদস্য সহ 23 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ 59 বছর পর তামিলনাড়ুর মন্ত্রিসভায় এবার জাতীয় কংগ্রেসের কোনো প্রতিনিধি এলো। আজ সকালে লোকভবনে রাজ্যপাল বিশ্বনাথ আড়লেকার নতুন মন্ত্রীদের শপথ ও মন্ত্রগুপ্তি পাঠ করান। সরকারকে সমর্থনকারী বিভিন্ন দলের নেতৃবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বিজয় সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন 32। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ নতুন দিল্লিতে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও সিকিমের বিভিন্ন মহাসড়কের গুণমান ও রক্ষণাবেক্ষণের অগ্রগতি খতিয়ে দেখেন। সময় মতো এই কাজ সম্পন্ন করার উপর জোর দিয়ে তিনি বলেন, উন্নত প্রযুক্তি এবং যাত্রীদের সুবিধার জন্য মহাসড়কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও সুষ্ঠু করতে হবে। ভরা বর্ষাতেও যাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় শ্রী গড়করি তাও সুনিশ্চিত করতে বলেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 36তম প্রয়াণ দিবসে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধানভবনে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 1991 সালের 21 মে তামিলনাড়ুর শ্রীপেরাম্বুদুরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধী। দেশজুড়ে আজ সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালিত হচ্ছে। দেশের যুব সমাজকে সন্ত্রাসবাদ ও হিংসার পথ থেকে দূরে সরিয়ে রাখতে এবং জঙ্গি হামলায় সাধারণ মানুষের দুর্ভোগ ও সন্ত্রাসবাদ কীভাবে জাতীয় স্বার্থের বিরোধী তা তুলে ধরতেই এই দিনটি পালন করা হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছি ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বেলা 11টা পর্যন্ত 42.83% ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। 285টি বুথে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত, গণনা 24 মে। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে 35টি কুইক রেসপন্স টিম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে বেলুড় মঠে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সেখানে গেলেন তিনি। মন্দিরে প্রণাম সেরে মঠের সন্ন্যাসীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। সেখান থেকে হাওড়ার প্রশাসনিক ভবনে জেলার আইন শৃঙ্খলা খতিয়ে দেখতে এক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় এবার ক্লাস শুরুর আগে প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দে মাতরম বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ মাদ্রাসাগুলিতে আগে নির্দেশিকা ও রীতির বদলে এখন থেকে প্রার্থনার সময় বন্দে মাতরম গাইতে হবে ছাত্রছাত্রীদের। কোনো প্রসাধনী পণ্য এখন থেকে ইঞ্জেকশনের মাধ্যমে কোনো সৌন্দর্য ক্লিনিক বিশেষজ্ঞ এবং গ্রাহকরা ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ডস কন্ট্রোলস অর্গানাইজেশন। প্রসাধনী সামগ্রী কেবলমাত্র শরীরের বাইরে ব্যবহারের জন্য। নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রসাধনীর সামগ্রিক প্রস্তুতি ও আমদানি, বিক্রয় ও বন্টন যেন 2020 কসমেটিক্স বিধির সংস্থান অনুযায়ী হয়ে থাকে। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক DGHS ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সেদেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রীর যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনিও ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগীর সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক বা অভিবাসন দপ্তরের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক চা দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংগঠন FAO FAO 21 মে তারিখটিকে বিশ্ব চা দিবস হিসেবে ঘোষণা করে। চায়ের সাংস্কৃতিক গুরুত্ব, উপকারিতা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা চা দিবসের তাৎপর্য। এবছরের চা দিবসের মূল ভাবনা হল চায়ের সুস্থায়ী উৎপাদনের মধ্য দিয়ে সামাজিক সহায়তা। চা উৎপাদন ও প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে লক্ষ লক্ষ পরিবারের জীবন ও জীবিকা নিশ্চিত হয়ে থাকে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিদর্ভ, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডের কিছু অংশে তাপপ্রবাহে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। ISL ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দলই

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: মন জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
3: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা গান দিয়ে শুরু করলাম, আর বলা বাহুল্য, ঘড়ি যখন বলছে 1:17, আমরা রয়েছি তোমায় গান শোনাবো নিয়ে 100.1 AIRFM গোল্ডে। আপনাদের সঙ্গে আমি দোলন আছি,
1: আর আমি দেবলীনা। আমরা একেবারে শুরু করলাম ফুলেশ্বরী, এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর এই গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ পাঠিয়েছেন বজবজ থেকে অদিতি মিত্র। দোলন্দি, আমরা চলে যাই তাহলে পরের বন্ধুর অনুরোধে।
0: হ্যাঁ, আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান শুনব। সোমনাথ চট্টোপাধ্যায় অনুরোধ করেছেন গ্রাম ডিহা জেলা বাঁকুড়া থেকে।

0: আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনছিলাম, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শ্যামল মিত্র সুরে।
1: আর এর আগে আমরা ফুলেশ্বরী ছবি থেকে শুনেছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান আমি দেখতে ভালোবাসি। হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে সে গানের কথা লিখেছিলেন মুকুল দত্ত।
0: আর এবারে আমরা চলে যাই দোলন্দি পরের বন্ধুর অনুরোধে। আমরা এবারে কোন বন্ধুর অনুরোধের গান শুনব? খড়সড়াই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত শুনতে চেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান। আমরা বরং আগে গানে চলে যাই,
1: শুনে নিই নিশ্চয়ই।

0: ভরা রজনী।
1: বিষাদ ভরা রজনীর মধ্যে বোধহয় একটা শীতলতা থাকে। আমরা আপাতত এই গানের মধ্যে দিয়ে একটুখানি সেই রজনীর শীতলতাকে ছোঁয়ার চেষ্টা করলাম।
2: একেবারে একটা অন্য রকমের কম্পোজিশন
1: এবং এই গানটা খুব কম শোনা যায়। লতা মঙ্গেশকরের কণ্ঠে যে বাংলা গানগুলো আমরা শুনি সেগুলো সবই প্রায় বহুশ্রুত গান, তুলনায় এই গানটা কিন্তু খুব অন্যরকম।
2: সলিল চৌধুরীর কথায় সুরে শুনলাম আমরা এই গান।
1: আর তার আগে আমরা শুনেছিলাম তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান, সে গানটিও ভারী সুন্দর গান। শান্তি ভট্টাচার্যের কথায় অনুপম ঘটক সুর করেছিলেন।
2: আর এবারে আমরা চলে যাব আবারও একটি বহুশ্রুত গান, কিন্তু যখনই শুনি একটু মনটা উদাস হয়ে যায়, মুকুল দত্তর কথা এবং রাহুল দেব বর্মনের সুরে। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন সালকিয়া হাওড়া থেকে সোমা গাঙ্গুলী।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

0: আমরা শুনছিলাম আশা ভোঁসলের গাওয়া গান গুরুদক্ষিণা ছবি থেকে। এই গানটা মানে যে সময় ছবিটা বেরিয়েছিল আমাদের বেশ ছোটবেলায় অসম্ভব হিট ছিল, ভবেশ কুণ্ডুর কথায়,
1: আর এবারে আমরা চলে যাব। আমাদের এক নতুন বন্ধু হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছেন, তার নাম হচ্ছে বিমলেন্দু দাস এবং প্রতিমা দাস বেলঘড়িয়া থেকে। তারা আমাদের পছন্দের গান শুনতে চেয়েছেন। এই মুহূর্তে দেবলীনা আর দোলনের পছন্দের একটা গান থাক, ফিরে এসে বলছি।
0: হ্যাঁ,

0: খুব অন্যরকম একটা গান আমরা শুনলাম তৃষ্ণা ছবি থেকে, হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে। আর এই গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদারের, সুর শ্যামল মিত্রের।
1: আর এবারে আমরা চলে যাব পরের বন্ধুর অনুরোধে। আমাদের কাছে দাদার কীর্তি এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন জাঙ্গিপাড়া শিবতলা হুগলি থেকে রুমা দাস, সৃজিতা দাস এবং সঞ্জয় দাস। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায় সুরে। খুব মিষ্টি একটা রোমান্টিক গান, মানে আমরা পর্দায় যাদের পেয়েছিলাম এখানে ছিলেন দেবশ্রী রায়, এবং মানে সেটা খুব অল্প বয়সী এক দেবশ্রী রায়, অন্য রকমের মুখ। আর ছিলেন অয়ন, তাই তো? আমরা আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবো এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা ফিরোজা বেগমের কণ্ঠে শুনছিলাম নজরুল গীতি, এবং এই গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ পাঠিয়েছেন সুকান্ত, রিজু, রিভু এবং স্বাতী ভট্টাচার্য, গোবরা গোরস্থান রোড, কলকাতা 46 থেকে।
1: পরের অনুরোধ আমাদের ফোনের বন্ধু বেলঘরিয়া থেকে লক্ষ্মী মজুমদার, শুনতে চেয়েছেন কমললতা ছবি থেকে এই গানটি।

কমললতা ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনছিলাম এই গান। এবার চলে যাব আজকের শেষ অনুরোধে, মেঘ কালো।

0: ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আশা ভোঁসলের কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন বেহালা থেকে অনিরিনা ঘোষ।
1: আমরা একটু তার আগে একটু যদি ডিটেলটা বলে দিই, এই যে গান শুনলাম তার এবং এই গানটিরও, কমললতা ছবিতে শ্যামল মিত্র আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান,
0: প্রণব রায়ের কথা এবং রবীন চট্টোপাধ্যায়ের সুরে আমরা শুনলাম,
1: আর পবিত্র চট্টোপাধ্যায়ের সুরে আমরা শুনলাম প্রণব রায়ের কথা
0: শুনবো
1: মেঘকালো ছবির গান, অসামান্য গান আশা ভোঁসলের কণ্ঠে।
0: এই গান শুনতে শুনতে দোলনার দেবলীনা তোমায় গান শোনাবো থেকে বিদায় নেবে, তবে আবারও আপনাদের সঙ্গে কথা হবে ঠিক দুপুর 2:30। ঠিকানা কিন্তু একই থাকছে 100.1 FM গোল্ড।

0: आकाशवाणी FM गोल्ड खांटी सोना
1: मन की बात जनगणের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: সুরেলা সফরে আজ ম্যাথিনি মেগাস্টার।

0: এ গান দিয়ে আমরা শুরু করলাম আজকের সুরেলা সফর। মনে হতেই পারে যে এই যে গান আমাদের কানে ভেসে এলো, তাহলে আজকের এই যে ম্যাটিনি মেগাস্টার, তিনি কে? তিনি কি এই গানের গায়ক, মানে ছবিতে যাকে আমরা গাইতে দেখছি তিনি? উত্তর হবে না। তাহলে কি সঙ্গে যিনি বাজাচ্ছেন তিনি? উত্তর হবে তাও না। তাহলে কে? এমন একজন মানুষ, ভাবতে পারবেন, যার জীবনের এই যে প্রথম দিকের অভিনয়, সেটা যখন বাবার কাছে তার হাতে খড়ি এবং বাবা তাকে বলেছিলেন যে তুমি যদি একজন দক্ষ অভিনেতা হতে চাও, তাহলে কিন্তু তোমাকে স্ত্রী চরিত্রে অভিনয় করতে হবে, নারী চরিত্রে অভিনয় করতে হবে। এবং তিনি অত্যন্ত দক্ষতার সাথে কলেজের ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারে পৌঁছানোর মধ্যে কী কী চরিত্র করছেন, তিনি চন্দ্রগুপ্তে হেলেন করছেন, তিনি বিন্দুর ছেলেতে বিন্দু হচ্ছেন, হ্যাঁ, আবার তিনি শাহজাহানে জাহানারা হচ্ছেন, বিধায়ক ভট্টাচার্যের নাটকে তিন বোনের চরিত্র, আলাদা আলাদা তিন দিনের অভিনয়ে তিনজন বোনের চরিত্রেই তিনি অভিনয় করেছেন।
1: তাই তো,
0: তিনি হচ্ছেন আমাদের সবার পছন্দের সুন্দরীর রাজা, হাল্লার রাজা, হীরক রাজার গবেষক, যে নামেই তাকে বলি ওরফে জটায়ু।
1: এই যে মানুষটি সন্তোষ দত্ত, সত্যজিৎ তাকে যেভাবে ব্যবহার করেছেন সেটা তো একটা ভিন্ন বিষয়। সেটা তার মধ্যে কোনো কখনোই অভিনেতা হয়ে ওঠার আকাঙ্ক্ষা ছিল না। যেমন খুব ছোট থেকে একটা জিনিসই চেয়েছিলেন, ওকালতিটা করবেন, কিন্তু অভিনেতা হয়ে ওঠার আকাঙ্ক্ষাটা গড়ে দিয়েছিলেন সত্যজিৎ। কারণ প্রথম ছবি পরশ পাথরের পর তারপর তার প্রথম মনে হলো, এরকম আরও একটু ছবি পেলে তো ভালো হয়, এরকম আরও ডাক কেন পাচ্ছি না, কেন আসছে না? তো সুতরাং সত্যজিতের সন্তোষ দত্ত একটা অন্য অধ্যায়, এবং তার বাইরের যে সন্তোষ দত্ত, যিনি চরিত্রের, মানে ধরো হাল্লার রাজা বা সুন্দরীর রাজা বা যখন বিজ্ঞানী হচ্ছেন বা যখন জটায়ু হচ্ছেন, এগুলো প্রত্যেকটাই তো একটা খুব বিশেষ বিশেষ চরিত্র, যাদেরকে আমরা সবসময় আমাদের চারপাশে দেখি না। কিন্তু আমাদের চারপাশে দেখা মানুষগুলোর চরিত্রে যখন তিনি আসছেন, তখন কিন্তু আমি লক্ষ্য করছিলাম, দেবলীন এটা তুমিও হয়তো এগ্রি করবে, খুব ক্লোজলি ওয়াচ করলে একটা জিনিস বোঝা যায় যে আপামর বাঙালি, মানে মধ্যবিত্ত বাঙালি, তার সবটুকু নিয়ে, তার আবেগ, তার অসহায়ত্ব, তার অসততা, তার কোথাও ওপর চালাকি, তার কোথাও বোকা বনে যাওয়া, তার কোথাও সঠতা, এই সমস্তটা নিয়ে যে আম বাঙালিকে পোট্রে করা, সেটা কিন্তু সন্তোষ দত্ত যে

0: আরেকটা চরিত্র, যে চরিত্রকে হয়তো আমরা রোজ আমাদের চারপাশে দেখি না, কিন্তু আমরা সন্তোষ দত্তকে যেভাবে পাই, মানে বেশিরভাগ দর্শকের মনে তো তিনি একজন কমেডি অভিনেতা হিসেবে থেকে গেছেন। যে মাপকাঠিতে তাকে যদি আমরা বাঁধতে চাই, তাহলে যেটা করা হয় সেটা একটা চূড়ান্ত অন্যায় করা হয়। তার অভিনয় প্রতিভা, তার যে ভার্সেটাইলিটি, সেখানে বরং আমরা বলতে পারি আলিবাবা এমন একটা চরিত্র যেখানে খানিকটা সিরিয়াস ভূমিকাতেও কিন্তু আমরা তাকে পাচ্ছি।
1: হ্যাঁ, এটা কিন্তু সন্তোষ দত্তের জীবনের মানে একটা অভিনয়, গোটা অভিনয় জীবন পেরিয়ে এসে এটা তার একটা আক্ষেপের জায়গা ছিল যে সিরিয়াস চরিত্রে সেভাবে তাকে ব্যবহার করা হয়নি যেটা তিনি হতে চেয়েছিলেন। তো সে কারণে এটা একটা তার আক্ষেপের জায়গা ছিল, এবং সিরিয়াস চরিত্রে যখনই তাকে নেওয়া হয়েছে তখন কিন্তু সন্তোষ দত্ত একেবারে অন্য রকম অভিনয় আমরা পেয়েছি তার কাছ থেকে।
0: তো আমরা দোলন্দি আবার একটু ছোটবেলার দিকে যাই, ফিরে ফিরে আসবো আবার।
1: একদম।
0: তো তার বাবা, তিনি ছিলেন তার সবথেকে বড় বন্ধু এবং বাবা ছিলেন তার মেন্টরও। তো বাবা নিজে অভিনয় করতেন এবং বাড়িতে গিরীশ ঘোষের অন্যান্য অনেক বইয়ের সঙ্গে গিরীশ ঘোষের নাটকের বইগুলো ছিল। আর বাবা একটা মজার খেলা খেলতেন তার ছেলেকে নিয়ে, বারান্দায় বসে একটা নাটকের নাটক খোলা হতো এবং বাবা একটা চরিত্র পড়তেন, ছেলেকে বলতেন তুই ওই চরিত্রটা পড়। এবার নীলধ্বজ জনা নাটক গিরীশ ঘোষের যখন পড়া হচ্ছে, তো বাবা করছেন নীলধ্বজ আর ছেলেকে করাচ্ছেন প্রবীর। তো এইটা শুরু হচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাই, 4-5 বছর বয়স থেকে। কিন্তু এবার ছেলেটার প্রবীর করতে করতে মনে হলো মা একটু দূরেই, মানে তখন পরাধীন ভারতবর্ষ, মা একটু দূরে বসে চরকা কাটছেন, টাকুতে খদ্দরে সুতো বোনা হচ্ছে। ছেলেটি মায়ের কাছে গিয়ে আবদার করছে, তুমি একটু পড়ো না গো জনাটা, বাবা নীলধ্বজ করছে, আমি প্রবীর করছি, তুমি করো না জনাটা। এবং তিনি বলছেন, আমার মা বলতেন দূরা বলে, মা তাকে পাঠিয়ে দিতেন। এবং সেই মাত্র 5-6 বছর বয়সে সেই প্রবীর কিন্তু তার কণ্ঠস্থ হয়ে গিয়েছিল, এতটাই ভালো লাগতো। এবং সব থেকে মজার ব্যাপার কি জানো, দরজায় খিল তুলে তিনি নাকি আয়নার সামনে দাঁড়িয়ে কখনো বাবার সাথে ঝগড়া করতেন, কখনো মায়ের সাথে ঝগড়া করতেন,
1: আবার কখনো বাবা মার ঝগড়া দেখে সেটাকে মিমিক করতেন,
0: এবার হঠাৎ একদিন খেয়াল করলেন যে বাবা দাঁড়িয়ে আড়াল থেকে বিষয়টা দেখছে। যখন একটু লজ্জা টজ্জা পেয়ে গেছেন তখন বাবা বললেন,
1: ভালো হচ্ছে,
0: অভিনয়টা ভালো হচ্ছে, চালিয়ে যাও।
1: মানে এইরকম বাবা পাওয়া তো একটা ভীষণ ভাগ্যের ব্যাপার না, যার জন্য মানে তার জীবনটা এমনিতে খুব সাধারণ। এবং তিনি যখন তাকে জিজ্ঞেস করা হলে তিনি এটাই বলছেন, বলার মতো কিচ্ছু নেই, এই উত্তর কলকাতা, এখানে জন্মেছি, বন্ধু বান্ধবও সেরকম, বলার মতো কিছু নেই, একমাত্র একজনই মানুষ আমার সব, তিনি হচ্ছেন বাবা।

0: বাবা তো এই বাবার সঙ্গে হাত ধরেই শুধুমাত্র গিরীশ ঘোষ যেমন একদিকে চলেছে, একদিকে মানে যত হলিউড এবং বাংলা, মানে এদিকে পিসিবি প্রমথেশ বড়ুয়া থেকে শুরু করে সায়গাল, কোনো ছবি বাকি থাকছে না।
1: দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়,
0: দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ভীষণ প্রিয় অভিনেতা। আবার অন্যদিকে ক্লার্ক গেবলকে তিনি দেখছেন, তিনি একই সঙ্গে আভা গার্ডনারের অভিনয়, গ্রেটা গার্বো, এদের অভিনয়ের সঙ্গে ভীষণ তিনি সম্পৃক্ত, মানে তাদের অভিনয়কে ওই বয়স থেকে তিনি কি বলবো উপভোগ করছেন, উপভোগ করছেন সে উপলব্ধি করছেন বলাটা বেটার। তো সেই মানুষটার ভেতরে তো তিল তিল করে এই সত্তাগুলো বসে যাচ্ছে, এবং তারপর যখন মানে ছোট থেকে ভেবেছেন উকিল হব, বাবা সবটা বুঝতে পেরে তো একেবারে 19 বছর বয়সে বিয়ে দিয়ে দিলেন, মানে বলছেন বউ জিনিসটা কি তখন বুঝি না,
1: বলছেন যে আমার বাবা যতদিন বেঁচে ছিলেন আমি বউয়ের ভরণ পোষণের কোনো দায়িত্ব তো নিইনি, এমনকি একটা রুমাল পর্যন্ত তাকে কোনোদিন কিনে দিইনি।
0: মানে সংসার জীবনে বরাবরই তিনি উদাসীন থেকেছেন, যেটা স্ত্রী সামলেছেন, এবং বোধহয় স্ত্রী নিরুপদ্রব একটা জীবন তাকে কাটাতে দিয়েছেন বলেই এই রকম অসামান্য একজন অভিনেতাকে আমরা পেয়েছি।
1: আমরা একটু অন্য রকমের চরিত্র পূজারিণী ছবিতে তিনি করেছিলেন, পূজারিণী ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে
0: গানটা শুনি আসবো তারপর ছবির কথায়।

0: আমরা আবারও একটু ছোটবেলার কথায় তাঁর ফিরব। তো
1: তার আগে দেবলি না, এই আমরা যে ছবির কথা গান শুনলাম, একটুখানি তার একটু তার চরিত্রটা সম্পর্কে একটু বলে দিই। এই পূজারিণী ছবির প্রসঙ্গ যখন এলোই, এই ছবিতে উকিলের চরিত্র ছিলেন তিনি। পার্থপ্রতিম রায়চৌধুরীর ছবি তো একটু অন্যরকম ট্রিটমেন্ট হয়, এবং মানে সন্তোষ দত্ত নিজেও বলেছেন যে মানে সিরিয়াস ডিরেক্টর যাদের ছবিতে কাজ করে উনি অনুপ্রাণিত হয়েছেন, তার মধ্যে পার্থপ্রতিমের নাম এসেছে। তো সেখানে তার যে পেশা ওকালতি, সেই পেশাতেই তাকে আমরা দেখেছি। এবং একই সঙ্গে তিনি একদিকে যেমন দুঁদে উকিল, আর একদিকে তিনি এক অসহায় মেয়ের বাবা, যিনি তার দ্বিতীয় স্ত্রীর দোর্দণ্ড প্রতাপের কাছে একেবারে যাকে বলে ম্রিয়মান।

0: তো সেটা একটা দিক গেল, মানে এই যে মা হারা প্রথম পক্ষের মেয়েটির প্রতি তার যে যন্ত্রণা দুঃখ কষ্ট, সেটা তো এক মানে অসহায় বাবার একটা প্রচণ্ড মানে বেদনা, সেটা সেটা সেটা একটা দিক। কিন্তু একটা ছোট্ট জায়গা নিয়ে বলবো, এই ছবিতে তার ক্লায়েন্ট গাজী মাস্তান হচ্ছেন উৎপল দত্ত, মানে আন্ডারওয়ার্ল্ডের একদম অবিসংবাদিত এক ডন। তো তিনি এসেছেন একদিন বলে, আরে এসো এসো, তোমার কেসটা তো তুমি যেটা বলছো তোমার সাগরেদকে ছাড়ানো যাবে না, কেসটা গণ্ডগোলের আছে। তা বলতেই তখন গাজী মাস্তান এরম নোটের বান্ডিল বের করে বললো, এই নিন 5,000 আছে রাখুন। সেই মোমেন্টে ঘরে কেউ ঢুকলো তার স্ত্রী বা মেয়ে, তার সাথে কথা টথা ছেড়ে নিয়ে তিনি সেরে নিয়ে তিনি বললেন যে শোনো, তুমি যা করো করো, তুমি গরিব মানুষের পাশে দাঁড়াও, কারো অসুখ, কারো মেয়ের বিয়ে, কারো চিকিৎসা, এগুলোতে তুমি দাঁড়াও, তোমার একটা রবিনহুড ইমেজ আছে, সেই কারণে ভালোবেসে তোমার কেসটা নিয়েছি। কিন্তু তুমি যদি মনে করো গাজোয়ারি করে বা টাকা দিয়ে আমায় কিনবে, এই মুহূর্তে তাহলে এখান থেকে বেরিয়ে যাও, বলে টাকার বান্ডিলটা তাকে আবার ফেরত দিলেন। মানে এইখানে না দেখো, এই উৎপল দত্ত, এই সন্তোষ দত্ত, সেই ছোড়া ছোড়ানো মগনলাল মেঘরাজ জটায়ু, মানে এমনি। এবং তুমি যদি জাস্ট অভিনেতা হিসেবেও দেখো, প্রতাপান্বিত অভিনেতা বলতে উৎপল দত্তকে আমরা যেখানে রাখি, সন্তোষ দত্ত সে তুলনায় একদম উল্টো মেরুর। কিন্তু ওই একটা দৃশ্যে একদম কোথাও গলা তুললেন না, কোথাও কোনো উত্তেজিত হলেন না, কোথাও কোনো হাত নাড়লেন না, একদম স্বাভাবিক গলায় কটা কথা বললেন। মানে ওই মুহূর্তে মনে হলো এর চেয়ে বড় মাস্তান আর কে হতে পারে। এবং গাজী মাস্তান না একেবারে যে কইলে চুপ শোনো বেলুন হয়ে গেল। এই হচ্ছেন উৎপল দত্ত, কেন মানে আক্ষেপটা তার থাকা খুব খুব স্বাভাবিক যে সিরিয়াস ক্যারেক্টার অ্যাক্টিংয়ে তাকে ব্যবহার করা হলো কই।
1: ছোটবেলার কথা বলছিলাম যে হ্যাঁ, আমরা আর একবার একটুখানি ফিরে যাব, সেটা হচ্ছে কলেজের সোশ্যালে একবার অভিনয় হবে, মানে প্রথম ওনার নারী চরিত্রে যে অভিনয়, সেই নাটকটা ছিল বিধায়ক ভট্টাচার্যের মাটির ঘর, তাতে তিনি তন্দ্রা এই চরিত্রে অভিনয় করছেন। এবং শেষের দিকে মানে ক্লাইম্যাক্সের একটা মুহূর্তে একটা দৃশ্য ছিল যেখানে তন্দ্রা মানে প্রায় উন্মাদ হয়ে গেছে, এবং সে চুল টুল খুলে ছন্দা ছন্দা বলে ডাকতে ডাকতে আকুল হয়ে ডাকতে ডাকতে বেরিয়ে যাচ্ছে। এবার যখন সেইভাবে সন্তোষ দত্ত বেরিয়ে যাচ্ছেন, তিনি বলছেন আমি মঞ্চের মধ্যে হঠাৎ খেয়াল করলাম যে আমার পুরো শাড়িটা না খুলে প্রায় আমার হাতে চলে এসেছে,
0: তখন গোটা শাড়ি
1: গোটা শাড়ি। এবং তিনি কি করবেন, তিনি ছন্দা ছন্দা বলে ডাকতে ডাকতে অভিনয় করতে করতে মঞ্চ থেকে বেরিয়ে গেলেন, উইংসের এসে সোজা গ্রিন রুমে ঢুকে গেছেন। এবং তার যিনি কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল, তিনিও পেছন পেছন এসছেন এবং এসে ঢুকে তাকে একটি চড় মেরে বলেছেন, এটা তুমি কি করলে, হ্যাঁ সব লোক দেখলো। কিন্তু আশ্চর্যভাবে সন্তোষ দত্ত বলছেন, অভিনয়টা যে আমি ভালো করেছিলাম বুঝতে পারলাম, শাড়ি খুলে যাওয়ার পরেও আমাকে একটা মেডেল দেওয়া হয়েছিল।
0: তো এবং সেই সেই অভিনয় থেকে তার গভীর উপলব্ধি হয়েছিল যে স্ত্রীলোকের মানে এত আয়োজন, এত অনুশীলনের পরেও স্ত্রী লোকের সবটা আয়ত্ত করা বড় কঠিন,
1: বড় কঠিন। আমরা আরেকটা গানে যাব, পাকা দেখা এই ছবিতে, এবং সেখানেও উৎপল দত্তের বিপরীতে তিনি অভিনয় করছেন। উৎপল দত্ত একজন জাঁদরের পুলিশ অফিসার, তার মেয়ের তিনি বিয়ে দেবেন, এবং সেখানে সস্ত্রীক আর এক উকিল এসছে, সেখানে সন্তোষ দত্ত। এবং এই যে তুমি বলছিলে না যে এখানেও সেই যে সস্ত্রীক এসছেন, স্ত্রীর দাপটে তিনি প্রায় মুহ্যমান ম্রিয়মান হয়ে থাকেন মাঝে মধ্যে, মানে সেই একটা বিদ্যুতের চমকের মতো রসবোধটা বেরিয়ে আসে।
0: এবং স্ত্রীর স্ত্রীর বহুটা হচ্ছে বিশাল আকায়, এবং যখন তিনি এসে উৎপল দত্তকে বলেন, না মানে এই যে ইনি ইনি মানে আমার অর্ধাঙ্গিনী, উৎপল দত্ত বলেন অর্ধাঙ্গিনী মানে পূর্ণ নয়, মানে কারণ ট্যাক্সিতে তার আগের দৃশ্যটা হচ্ছে ট্যাক্সি থেকে নামার, ট্যাক্সিতে তো গোটা সিটটা স্ত্রী অধিকার করে বসে রয়েছেন আর উনি একদম জানলার পাশে মানে একটুখানি সিটিয়ে বসে আছেন, সেই দৃশ্যের পরেই হচ্ছে উৎপল দত্তের এই সংজ্ঞা।
1: এবং উৎপল দত্তকে যখন প্রশ্ন করা হচ্ছে মেয়ে কেমন দেখতে, তো উনি বলছেন ডানা কাটা পরি না হলে আমার মেয়ে বেশ সুশ্রী বলে তাকিয়ে বলছেন, আপনার স্ত্রীর থেকে অনেক বেশি সুন্দর। তাতে সন্তোষ দত্তের যে প্রতিক্রিয়া এবং স্ত্রী যে মুহূর্তে তার দিকে তাকাচ্ছেন, সেটা সেই বেলুনের মতন চুপসে যাওয়া,
0: মানে আসলে যে কথাটা তিনি মানে সারা জীবন উপলব্ধি করেন কিন্তু বলতে পারেন না, সেইটা ওই হবু বেয়াই বলে দেওয়াতে তার প্রবল একটা পুলক সেইটা মুখে পুরো ফুটে উঠল।
1: আমরা একটা গানে যাই।

0: আমরা পাকা দেখা এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে শুনছিলাম এই গান। এবার যে কথা দোলন্দি তুমি বলছিলে যে 19 বছর বয়সে ইম্পেরিয়াল ব্যাংকে চাকরি তিনি যোগ দেন এবং তারপরে বাবা বিয়ে দিয়ে দেন। তো এরপর যখন আনন্দম বলে একটি নাটকের সংস্থা তৈরি হয়েছিল, সেখানে মোহাম্মদ ইসমাইল ছিলেন, সবিতাব্রত দত্ত ছিলেন এবং
1: কালী সরকার ছিলেন, নির্মল কুমার ছিলেন,
0: কুমার ছিলেন।
2: এরপরে আরেকবার বলি, কারণ একটু অসুবিধার জন্য বোধ হয় শোনা যায়নি ভালো করে কথাগুলো।
1: আনন্দম সংস্থা,
2: আমরা আনন্দম নাট্য সংস্থা তিনি তৈরি করেছিলেন, মানে তিনি ফাউন্ডার মেম্বারদের মধ্যে ছিলেন। মোহাম্মদ ইসমাইল, সবিতাব্রত দত্ত, নির্মল কুমার, কালী সরকার, এরা সব ছিলেন। এবং আনন্দম থেকে পরে
1: দত্তের বাড়িতেই আর কি আনন্দমের সূচনা।
2: হ্যাঁ,
1: এবং সেখান তার হাত ধরে অনেক ভালো ভালো নাটক,
2: এবং এরপরে সেটা ভেঙে গিয়ে তৈরি হয় রূপকার। তো তার আগে প্রথম যে নাটকটা নিয়ে তারা কাজ শুরু করলেন, সুকুমার রায়ের চলচ্চিত্র চঞ্চুরি, এবং তাতে ভবদুলালের চরিত্র একটি, মানে বেশ

0: অভিনেতা বা অভিনয়ের শিক্ষার্থী যারা, তাদের কাছে একটা চ্যালেঞ্জিং চরিত্র সেটা। এবং সন্তোষ দত্ত বলছেন তার সাক্ষাৎকারে যে আমি যখন দেখলাম যে একেবারেই অভিনয় প্রধান একটা চরিত্র এবং যেখানে প্রচুর সংলাপ রয়েছে, সেখানে তখনই আমাকে ভাবতে হলো যে আমার সংলাপ বলার ধরনটা কেমন হলে আমি লোককে বসিয়ে রাখতে পারবো, ঠিক যেমনটা অন্যরা করতেন। এবং তারপরে এর পাশাপাশি দেখো হাঁটা চলা নিয়ে তিনি ভাবছেন, এবং অদ্ভুতভাবে তিনি বল কস্টিউম, যেটা মানে অন্য অভিনেতাদের ক্ষেত্রে আমরা শুনি বলাটা কেমন হবে, চলাটা কেমন হবে, বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকবে, তো তার পাশাপাশি পোশাক এবং সেটাকে কিভাবে চরিত্রের সঙ্গে একেবারে মিশিয়ে নেওয়া, মানে ওটা যেন কোথাও এতটুকু আলাদা মনে না হয়।
1: আসলে সন্তোষ দত্ত তার যে সময়টা তিনি আর কি ওই নাটকে জারিত হয়েছেন শিক্ষার পর্বটা, সে সময়ে দুজনের অভিনয় মানে মঞ্চে দুজনের অভিনয়ের অসম্ভব ভক্ত ছিলেন তিনি, শিশির কুমার ভাদুড়ী এবং শম্ভুমিত্র। এই দুজনের ক্ষেত্রে যেটা তিনি অবজার্ভ করতেন যে সংলাপের মাধ্যমে দুটি মানুষ দর্শককে একদম যাকে বলে চুম্বকের মতো আটকে রাখে, কিন্তু দুজনেরই ধারাটা পুরো ভিন্ন, একদম ভিন্ন ধারায়। তো এইটা যিনি একবার এই এই এই মেথডটা যার মাথায় ঢুকে যায়, তিনি যে তার নিজের মতন করে একটা স্বকীয় ধরন, মৌলিক ধরন তিনি উদ্ভাবন করবেন সে তো বলা বাহুল্য। এবং সত্যজিৎ রায় যখন দেখতে এলেন, মানে পথের পাঁচালীর পরবর্তী সময় ওটার অভিনয় হচ্ছে, তাকে সংবর্ধনা জানানো মানে আনন্দম জানালো। তো নাটক শুরুর আগে কালী সরকার বলেছিলেন যে আজকে তো গঙ্গা জলে গঙ্গা পূজা হবে, সুকুমার রায়ের নাটক দিয়ে সত্যজিৎ রায়কে আমরা মানে
0: তখন পথের পাঁচালী পুরস্কৃত হয়েছে।
1: সত্যজিৎ রায় এন্টায়ার ইউনিট নিয়ে গিয়েছিলেন, শুধু তাই নয় মানে ওই সময় থেকে শুরু করে 67 পর্যন্ত তিনি বহুবার নাটকটি
0: অন্তত 4 তো নিজে দেখেছেন, মাকে দেখতে পাঠিয়েছেন, মানে বাকি যত পরিচিত মানুষ ছিলেন।
1: এবং তিনি পরিচিত মহলে বলেছিলেন প্রথম শো এর পরেই যে এই নাটক বাবা বোধহয় একে দেখেই লিখেছিলেন, মানে এতটাই যথাযথ হয়েছিল চরিত্রায়নটি।
0: এবং কি অদ্ভুত, দেখো সন্তোষ দত্তকে যখন তিনি ডেকে পাঠালেন এবং তারপরে পরেশ পাথরের জন্য যখন তিনি অফার করলেন, এবং তখন কিন্তু এইটা লোকমুখেই শোনা, এটা কিন্তু সরাসরি তিনি সন্তোষ দত্তকে বলেননি। আর সন্তোষ দত্ত মানে পরেশ পাথরে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পরেশচন্দ্র দত্ত যখন তিনি বিখ্যাত মানুষ হয়ে গেছেন, ধনবান ধনপতি, তখন একটি নাগরিক সম্বর্ধনা সভার আয়োজন হয়েছিল এবং সেখানে ঘোষকের ভূমিকায় ছিলেন সন্তোষ দত্ত। তো শেষ হওয়ার পর, শট শেষ হওয়ার পর তখন সত্যজিৎ রায় বলছেন যে আপনার জন্য তো আমি 8-10 ফিট ফিল্ম রেখেছিলাম, আপনি 2.5 ফিটেই সেরে দিলেন, অনেক অনেক ধন্যবাদ।
1: হ্যাঁ, মানে অনেকটা কম আর কি যেটা তিনি লিখেছিলেন। এবং এখানে আরেকটা জিনিস একটু বলার, সেটা হচ্ছে এই যে চলচ্চিত্র চঞ্চলের যে প্রথম শো, যেদিন দেখার পর সত্যজিৎ রায় মানে সন্তোষ দত্তের সঙ্গে আলাদা করে আলাপ করতে চাইলেন, সেই শো এর মানে কেন একজন অভিনেতা বড় হন, কিভাবে তিনি তার পার্সোনাল প্রাইভেট লাইফ আর মানে পাবলিক লাইফকে আলাদা করেন, ওই বাবা যে বাবা ছোটবেলায় বন্ধু অভিন্ন হৃদয় মানে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড বলা যেতে পারে, সেই বাবা সেদিন মারাত্মক অসুস্থ, মানে অসম্ভব তার ব্লিডিং হচ্ছে, নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, মানে একদম শয্যাশায়ী। সেইটা নিয়ে সন্তোষ দত্ত ওই অভিনয়টা করলেন, এবং তারপরে তিনি বলছেন মানে তার মানে সত্যজিৎ রায়ের সঙ্গে তিনি সেদিন ভালো করে কথা বলতে পারেননি, কিন্তু অভিনয়ের জায়গায় কোথাও খামতি ছিল না।
0: এবং তারপরে তিনি যখন সত্যজিৎ রায়ের কাছে গেলেন এবং এই প্রস্তাব পাওয়ার পর তার মনে হলো যে কথা তুমি একটু আগে বললে যে এরকম ফিল্মে ছোট ছোট গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করলে তো মন্দ হয় না, কিন্তু কোনোভাবেই তার কাছে আর সুযোগ আসছিল না। আবার কিন্তু সুযোগ এলো সত্যজিৎ রায়েরই হাত ধরে তিন কন্যায় সমাপ্তির সেই বাবার চরিত্র, হ্যাঁ মানে পাত্রী দেখতে গেছে যেখানে অমূল্য, মানে সেই বাবা যিনি গলায় দুপাশে কাপড় দিয়ে এবং সমানে বলে যাচ্ছেন যে মেয়ের সেলাইয়ের হাতের কাজ দেখাচ্ছেন, মেয়ে কি কি পরে বলো মা বলো, লজ্জা কি, মানে মানে সে দৃশ্য ভোলা যায় না।
1: এবং আরেকটা কথা বলতে বলি না, তার আগের মানে এই এই মেয়ের এসে বসার আগের একটা পর্বটা যখন অমূল্যকে নিয়ে আসছেন উনি, মানে সেটার মধ্যে একটা এত মানে সে প্রায় বিগলিত, প্রায় মানে অবনত বিগলিত, একদম মানে তুমি বাবা আমার বাড়িতে পা দিয়েছো আমি ধন্য হয়ে গেছি, এরকম একটা ভাব, মানে একজন কন্যা

0: ক্ষতিগ্রস্ত পিতার সমস্তটা মানে সমস্তটা দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন।
1: এবং তারপরে তুমি ভেবে দেখো, যেখানে জানা গেল যে জামাইয়ের চটি চুরি হয়েছে, মানে সেই অপমান তিনি কোথায় লুকোবেন? এবার জামাই খালি পায়ে যাচ্ছেন সেটাও মেনে নিতে পারছেন না, শেষে বলছে বাবা তুমি আমার জুতো জোড়া পরে চলে যাও।
0: মানে একেবারে যা হয়, মানে আমি তো বলছি ওই যে বলছিলাম না, আম বাঙালিকে তিনি একেবারে সাংঘাতিক পারফেকশন দিয়ে পোর্ট্রে করেছেন।
1: আবার দেখো এরপরে তার কাছে যে কাজের অফার আসছে সেটা কিন্তু আবারও সত্যজিৎ রায়ের কাছ থেকে, কাপুরুষ মহাপুরুষের মহাপুরুষ অর্থাৎ বিরিঞ্চি বাবার প্রফেসর ননি। সেখানে কিন্তু সেই ভদ্রকের একটু কথা বলার সমস্যা আছে। হ্যাঁ, তো তিনি একটু তুতলে যান কথা বলতে বলতে, কিন্তু সেইভাবে সেই যে সাইন্টিফিক ইনভেনশন তিনি করছেন এবং ঘাস সেদ্ধ হচ্ছে, বন্ধুর খোঁচা তিনি খাচ্ছেন যে কেন ননির বুঝি আর কাঁচা ঘাস হজম হচ্ছে না, সেখান থেকে তিনি বোঝাচ্ছেন এবং ধোঁয়ার কত রকমের রং হতে পারে, কী কী কেমিক্যাল রিয়াকশন হলে, মানে সে এক অন্য রকমের একটা চরিত্র আমরা সেখানে পেলাম।
0: আসলে এইটাই মানে ওনার যে অভিনয়ের প্রতিভার যে ভ্যারাইটিগুলো, যে ভ্যারিয়াস সাইডস অফ মানে তার অভিনয়, সেটা কিন্তু সত্যজিৎ রায় প্রথম ধরতে গেলে এক্সপ্লোর করেছেন, কারণ তার অনেক পরে তিনি মেইনস্ট্রিম মুভিতে আসছেন। তো এইটা এই জায়গাটার জন্য আমরা বোধ হয় সারা জীবন ঋণী থাকবো যে সত্যজিৎ রায় এমন একজন মানুষকে চুজ করেছিলেন।
1: ঠিক। আর তারপরে এলো 1969 সালে যে ছবি মুক্তি পাচ্ছে, তার প্রস্তুতির জন্য 66 সালেই ডাক পড়েছিল তার গুপি গাইন বাঘা বাইন। এবং গুপি গাইন বাঘা বাইনে দ্বৈত চরিত্র শুন্ডির রাজা এবং হাল্লার রাজা, আর হাল্লার রাজার আবার দুরকমের অবস্থা, ওষুধ না খাওয়া অবস্থা, ওষুধ খাওয়া অবস্থা। আপনারা নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে যে কতটা আলাদা দুটো চরিত্র, মানে শুধু হাল্লার রাজা ওষুধ খাওয়া অবস্থায় এবং ওষুধ না খাওয়া অবস্থায় সে কতখানি আলাদা, তার তাকানো, তার হাঁটা, তার গলার আওয়াজ, তার স্বরক্ষেপণ, সমস্ত কিছু। এবং বলছেন সন্তোষ দত্ত যে সত্যজিৎ বাবু শুধু আমাকে অফার করেননি, মানিকদা শুধু আমার চরিত্রটা অফার করেননি, এই চরিত্রটা যে আমি করতে পারবো এই আত্মবিশ্বাসটাও তিনিই জুগিয়ে দিয়েছিলেন। আমরা যাই গুপি গাইন বাঘা বাইনের গানে, তারপর ফিরবে সে একটা খুব মানে অন্য রকমের একটা গল্প, একটা ঘটনা আছে ভাগ করে নেব আপনাদের সঙ্গে।

হ্যাঁ, এসে ওষুধ খাওয়া হাল্লা রাজা ছিল। এটা নিয়ে একটা খুব মজার গল্প সন্তোষ দত্ত তাঁর এক সাক্ষাৎকারে বললেন দোলন্দি, জানো, যে এই যে যখন শুন্ডীর রাজার কাছে হাল্লার দূত আসে, মানে শুন্ডীর রাজা কিভাবে আসছেন, তিনি কতটা বিনয়ী, কতটা মাটির মানুষ, কতটা সদাহাস্যময়, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তার ওই মাথার মুকুট নামিয়ে নামিয়ে ডেকোরেশনটা না ঘেঁটে সেই যে আসা, এসে বসা, এবং সবসময় মুখে একটা হাসি লেগে রয়েছে। আর হাল্লার দূত যখন আসছে যে যুদ্ধের বার্তা নিয়ে, তখন সে চিঠি পড়ে তিনি সেই লক্ষণের শক্তিশালের হা হতস্মি বলে অজ্ঞান হয়ে যাচ্ছেন। তো এটা নিয়ে তিনি অনেকবার ভেবেছেন যে কিভাবে পড়বেন, কত

0: কতক্ষণ ধরে পড়বেন, তিনি কি খবরটা পড়ে ভাবতে ভাবতে পড়ে যাচ্ছেন নাকি দুম করে ধূপ করে পড়ে যাবেন। তো এরকম হওয়ায় একটা সময় তার মন মানে তিনি বাসে করে একবার যাচ্ছিলেন রাজাবাজারের কাছে, দুটো বিপরীত মুখ থেকে আসা বাস, মানে একটি উত্তর থেকে দক্ষিণ কলকাতার দিকে যাচ্ছে, একটি দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতার দিকে আসছে, এরকম দুটি বাস মানে প্রায় একটা তাদের ধাক্কা লেগে যায় বাসের ভেতর সবার প্রচণ্ড উত্তেজনা ভয়, তারপরে কোনো মতে ড্রাইভার একজন ড্রাইভার সেটা কাটিয়ে একটা বিশাল ঝাঁকুনি দিয়ে বেরিয়ে যায়,
1: একটা ন্যারো এসকেপ হলো আর কি।
0: হ্যাঁ, তার কিছুক্ষণের ভেতর সেই বাসে একটি স্কুলের ছাত্রী ছিল, তো সেই টেনশনটা কোথাও ধরে রাখতে না পেরে অজ্ঞান হয়ে যায় বাসের মধ্যে
1: খানিকক্ষণ বাদে, কিছুক্ষণ পর মানে বাসটা বেরিয়ে গেছে আবার বাস চলছে, তারপরে অজ্ঞান হয়ে যায়।
0: তো তখন সন্তোষ দত্তর মনে হয় যে আমি তো চিঠিটা পড়লাম, পড়ে এবার আমি কল্পনা করছি যে যুদ্ধটা হলে কি কি হতে পারে এরকম করতে করতে আমি অজ্ঞানটা হলাম কিছুক্ষণ বাদে, তো তিনি এইভাবে শর্টটা দিলেন। তো তারপরে সত্যজিৎবাবু নাকি স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আঙুলটা একটু কামড়ে দেখে বললেন যে না সন্তোষ, এটা তুমি করো না, তুমি না হঠাৎ করে পড়ে যাও। তো তিনি হঠাৎ করে পড়ে গেলেন, তো তারপরে তার মনে একটা খুঁতখুঁতুমি কাজ করছে, কারণ তিনি তো ভেবেছিলেন চরিত্রটা নিয়ে, আবার ভাবতে শুরু করলেন। ভেবে তার মনে হলো যে সত্যজিৎরা তো আমার থেকে অনেক বড় অভিনেতা, কারণ একটা বাস কি হতে পারতো ঘটনার মধ্যে যারা বসে আছে তারা আন্দাজ করতে পারছে, অ্যান্টিসিপেট করতে পারছে কি হতে পারতো এবং হলো না, তারপর টেনশনটা ধরে রাখতে না পেরে সে ফেইন্ট হচ্ছে। কিন্তু এইখানে যেখানে এরকম কোনো মানসিক প্রস্তুতিই ছিল না, হঠাৎ করে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে পড়তে হলো একেবারে হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতন, তখন তো আর এই প্রস্তুতির জায়গাটা থাকে না, তখন তো সে হঠাৎ করেই অজ্ঞান হবে।
1: একদমই তাই, এবং সন্তোষ দত্ত এটা করতেন বিভিন্ন মানে সত্যজিৎরা তো সবসময় একটা করে সেফটি টেক নিয়ে রাখতেন যে কোনো তার প্রতিটি ছবির ক্ষেত্রেই, সন্তোষ দত্ত কিন্তু অলওয়েজ ওই সেফটি টেকে অন্য রকম একটা অভিনয় করতেন, মানে আর এক রকমের রেন্ডিশন করতেন, এবং এডিটিংয়ে বসে সত্যজিৎরা খুব ধন্ধে পড়তেন যে কোনটা রাখবেন কোনটা ফেলবেন, দুটোই এত সুন্দর হতো। কিন্তু এই ছবির ক্ষেত্রে যেটা দেবলীনা বলছিল এইটির ক্ষেত্রে কিন্তু সত্যজিৎরা বলছেন যে সন্তোষ তোমাকে এইটাতে আমি স্বাধীনতা দিতে পারবো না, আমি সব কটাতে দিই এবং খুব অ্যাপ্রিসিয়েবল হয় সেগুলো, এইটাতে দিতে পারবো না। এবং তারপরের গল্প তো আমরা শুনলামই,
0: ঠিক। আর সত্যজিৎ এবং সন্তোষ দত্তের কথা যখন উঠছেই, তাহলে এবার সেই ছবির একটু ডায়লগের ট্র্যাকে যাই আমরা, যার জন্য আমরা অপেক্ষা করে থাকি।
2: জাপানি সুটকেস আই ইম্পর্টেন্ট, ঠিক আছে উতরো, ঠিক আছে, ইয়ে ইয়ে অন্দর ঘুসা দো, আর আর ইয়ে ইধর ইধর, হ্যাঁ তং মত করো, তং মত করো, কাফি হো গিয়া, জাদা হো গিয়া, যাও যাও, আপ লোক কিতনা দূর তক যা রহি হ্যায়?
3: যোধপুর,
2: মাই ভি যোধপুর যা রহা হুঁ, जोधपुर के पट भूमिका में एक कहानी लिखना चाहता हूं, रहस्य रोमांच कहानी। अप टू डेट 27 कहानियां लिखी है, ऑल पब्लिश्ड, बहुत जनप्रिय। यह है मेरा सांप्रतिकतम उपन्यास गोबी डिजार्ट के पट भूमिका में लिखा हुआ, युद्धर्ष दुश्मन
4: छोटा यू
2: मेरा छात्र। मना। असली नाम लालमोहन गांगौली। रावण राजा जब सीता माई जी को हरण करके ले जाता था तब जटायु पक्षी आके उनको बहुत परेशान किया। बरिया पक्षी जटायु मेरा छत्रमना। तुम क्या बंगला पन्ने जानते हो?
4: बोलने भी जानता हूँ।
2: तो कहाँ सीखा?
5: कलकत्ता।
2: कल
5: आपने हिंदी चली जाते पर बेस लग जी
2: तोड़ मशाई। हमी गौर पारे लोग हिंदी की कुछ सारी बातें नहीं की। ये देखो ना। ये नहीं है गुड़े वाला।
1: তো এই হচ্ছেন সেই জটায়ু লালমোহন বাবু। এবং ওনার মেয়ের সঙ্গে কথা হচ্ছিল জানো তো, একটা একটা উনি বলছিলেন যে এটা তো বাড়ি বাড়ি প্রশ্ন এসেছে যে জটায়ুর বেস্ট পোর্ট্রেয়াল কে করতে পেরেছেন। তো উনি বলছেন যে আমাকে,
0: আমি একটু তোমায় বাধা দিচ্ছি, বলুন এই প্রশ্নটা কি আসে?
1: না সেটাই সেটাই
0: আসে কি
1: না সেখানে, এটা এটা কেন এই যে আদেও যে আসে না সেটার সেটাই আরও এই ঘটনাটা থেকে স্পষ্ট হয়। তা উনি বললেন যে আমাকে না বিভু কাকুর সঙ্গে একবার দেখা হয়েছিল, তখন বিভু কাকু সবে আর কি করেছেন এটা, মানে করতে যাচ্ছেন। তো বিভু কাকু আমাকে বলেছিল, আমি না আমি জানি এটা হবে না, কিন্তু আমি আমার মতন করে চেষ্টা করব, ওনাকে তো মানে অনুকরণের প্রশ্নই নেই। তো এই মানে এই রকমই ছিলেন। এবং আদ্যন্ত মানে ওনার মেয়ের বক্তব্য থেকেই জানা যে এই যে ছুরি ছোড়ার সিনটা, এটার আগে তো সন্তোষ দত্ত নিজে ভীষণ টেনশনে ছিলেন।
0: হ্যাঁ, এটা একটা খুব মজার গল্প দলন্দী। আমরা এই গল্পটা আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন।
1: হ্যাঁ, আমাদের
6: আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
7: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
6: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর ডট জিওভি ডট আইএন।
8: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: হ্যাঁ, যে কথা বলছিলাম, তো মেয়ের বক্তব্য ছিল, বলো বাবা আমাকে আমাদের আগের দিন বললেন, শোন আমাকে দেখে নে ভালো করে, হ্যাঁ আর তো দেখতে পাবি না। আমরা অবাক, বাবা কি বলছে, এবং বাবা মানে ভীষণই টেনশনে পড়ে গেলেন। এবং আমরা জানি যে উনি মানে তার যত পেপার্স আছে, ইন্স্যুরেন্স পাসবুক, সেসব
1: তিনি ড্রয়ার খুলে খুলে ফাইল খুলে তিনি দেখেছেন যে কোন কোন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাকি, কত টাকা বাকি, এবং সেই মুহূর্তে ওনার ব্যাংক ব্যালেন্স কত আছে, প্রিমিয়ামগুলো উনি দিয়ে যেতে পারবেন কিনা। এবং আরেকটা মজার ঘটনা জানো,
0: ওটাই সব থেকে ইন্টারেস্টিং, বলো।
1: তো ইন্ডাস্ট্রিতে দীপঙ্কর দে বেশ কিছু নাম ডাক ছিল যে উনি একটা অ্যাস্ট্রোলজি পারেন ভালো, হ্যাঁ তো পামিস্ট্রিটা উনি জানেন তো, এবং একটা নিজের ছকও নাকি দিয়ে রেখেছিলেন সন্তোষ দত্ত দীপঙ্করদের কাছে। এবার তিনি ল্যান্ডফোন তুলে সমানে দীপঙ্করদেরকে ডায়াল করছেন, পাঁচবার ধরে শুধু বিজি বিজি বলছে। এবার হঠাৎ দেখলেন যে ওনার স্ত্রী পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। তিনি বললেন, কী ব্যাপার, তোমার হাসি পাচ্ছে কিসে? তখন উনি বললেন যে তুমি কী করে লাইনটা পাবে, তুমি তো নিজের নাম্বারই ডায়াল করছো। তখন উনি খেয়াল করে দেখেন, আরে আশ্চর্য, আমি তো নিজের নাম্বার ডায়াল করে চলেছি সবার,
0: মানে ভীষণই টেনশনে পড়ে গিয়েছিলেন। আসলে বলছি না মানে একেবারে সন্তোষ দত্ত তার যাপিত জীবনে খুব সাধারণ মানুষ ছিলেন, কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমাদের যে পেশাগতভাবে খুব দুঁদে ক্রিমিনাল লয়ার তো ছিলেন, এবং খুব সুন্দর করে বলেছেন যে মানে আপনার বাই প্রফেশন আপনি ব্যাংকে বললেন, না না ভুল করছেন, ব্যাংকটা ছিল আমার অকুপেশন, আর প্রফেশন হচ্ছে এই ওকালতি আর অভিনয়, এই দুটোর মধ্যে আমার প্রফেশনটাকে রাখা যেতে পারে। মানে তুমি ভাবো কি মেটিকিউলাস হলে একজন মানুষ এইভাবে বলতে পারেন,
1: একদমই তাই। এবং এই গল্প জয়বাবা ফেলুনাতে কিভাবে এই শুটিং হয়েছিল, এই গল্পটা এতদিনে সকলেই
0: সবাই জানা
1: যে আগে থেকে ছুরিগুলো বিঁধিয়ে রাখা হয়েছিল, ছোট ছোট অ্যালুমিনিয়ামের তার দিয়ে টেনে নেওয়া হয়েছিল। তো এবং সব থেকে ওনার দুশ্চিন্তার জায়গা ছিল, যেটা নিয়ে পরে কামু মুখোপাধ্যায়ের কাছে উনি যথেষ্ট মানে বিদ্রুপের পাত্র হয়েছিলেন, যে কোনো পেশাদারি ছুরি ছুড়িয়ে সে যদি ছুরিটা ছুড়তো তাহলে নাকি উনি অতটা ভয় পেতেন না, যেহেতু কামু মুখার্জির ছোড়ার কথা ছিল তাই তিনি খুব ভয় ছিলেন।
0: তবে কামু মুখোপাধ্যায় এসব আসলে সত্যজিৎ রায়ের সংগ্রহ, তো কামু মুখোপাধ্যায় কিন্তু বিভিন্ন অস্ত্রেই বেশ পারদর্শী ছিল।
1: হ্যাঁ মানে তুমি ফটিকচাঁদের জাগলিংটাই মনে করে দেখো না,
0: একদম।
1: আর এই কথাই যখন হলো, আর একটা গল্পের কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যখন হীরক রাজার দেশে হবে, তো হীরক রাজার দেশে তো আমরা দ্বৈত ভূমিকায় পাচ্ছি, একটা সুন্দরী রাজার ভূমিকা এবং একটা গবেষকের ভূমিকায়। তো গবেষকের ভূমিকায় নিয়ে তিনি খুব চিন্তায় পড়েছেন, এবং তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে চরিত্রটাকে কিভাবে তিনি রূপ দেবেন, কিভাবে সংলাপগুলো বলবেন ভালো হবে। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফোন করেছেন, করে বলছেন, সৌমিত্র আমি না কিছুতেই বুঝতে পারছি না কী করি বলো তো। সৌমিত্র চট্টোপাধ্যায় আর একজন, তিনি বললেন, আরে তুমি আমায় কেন ফোনটা করছো, তুমি মানিকদাকে একটা ফোন করো না, মানিকদা কীভাবে ভেবেছে। তিনি সত্যজিৎবাবুকে ফোন করেন এবং সত্যজিৎবাবু গম্ভীর গলায় বললেন, আরে সব হয়ে যাবে, আপনি আগে পৌঁছে তো যান ফ্লোরে, তুমি পৌঁছে তো যাও। তিনি ফ্লোরে এলেন, তিনি গেলেন, সত্যজিৎবাবু কস্টিউম দেখিয়ে দিয়েছিলেন, তার আগে একটা ছবি, মানে সত্যজিৎবাবু তো সব স্কেচ করা থাকতো, তিনি দেখেছেন, এবং অনন্ত দাস তিনি মেকআপ করিয়ে দিলেন। করানোর পরে তিনি বলছেন যে আমি ওই গ্রিন রুমের ভেতরে কস্টিউম পরে মেকআপ করার পর আমার মুখ দিয়ে না বেরিয়ে গেল
0: অটোমেটিক্যালি,
1: হ্যাঁ ঠিক যেভাবে আমি সংলাপগুলো বলেছি ছবিতে। এবং আমি ছুটতে ছুটতে গেলাম মানিকদার কাছে, এবং গিয়ে আমি ওইভাবে বলে বললাম, আচ্ছা মানিকদা এইভাবে কি বলবো সংলাপগুলো। সত্যজিৎ রায় হেসে বললেন, এই তো হয়ে গেছে, তুমি খামোখাইয়া তো চিন্তা করছিলে। আমরা একটুখানি হীরক রাজার দেশের ডায়লগের ট্র্যাক শুনে একটা গান শুনে আবার ফেরত আসি।
2: এসো গবেষক গবচন্দ্র, জ্ঞান তীর্থ, জ্ঞান রত্ন, জ্ঞানাম্বুধি, জ্ঞান চূড়াম, এসো। কি সৌজন্য, এই ফুল কি আমার জন্য? বুকে
3: একবার দেখবেন, চুকে মহারাজ,
2: এ তো কাগজের ফুল,
3: নির্ভুল গোলাপ, টগর, বকুল, গন্ধরাজ মহারাজ।
2: এই যে অপূর্ব সুবাস,
3: থাকবে ছয় মাস, বাগান করুন, এ ফুল ঝরে না, মরে না, পোকা ধরে না।
2: বলো কি
3: রং, হাতে আঁকা, আঁকা।
2: বাহ বাহ,
3: ছয় মাস তাজা মহারাজা
2: বটে, এত বুদ্ধি তোমার ঘটে। সাত মাসে 750,000 মুদ্রায় এই কাগজের ফুল। হ্যাঁ
3: ভুল, এটা সামান্য, এটা গৌণ।
2: আসলটা কি বলে ভালো?
3: ঠিকুন না মৌন মস্তিষ্ক প্রক্ষালক আহম্মক।
2: এ
3: মস্তিষ্ক প্রক্ষালক
2: সেটা কি
3: যন্ত্র? মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র
2: মগজ ধোলাই।
3: ঠিক তাই।
2: খেয়ালি করো না তো, খুলে বলো।
3: এমন কল যাতে রাজকার্য হয়ে যায় জল, এর সাহায্যে রাজভক্তি প্রকাশে নারাজ্যে তারি করে তোলা এই কনিষ্ঠ রাজভক্ত।
2: হলো কি
3: নহিলে আর একদিনে হলো কি?

0: যে অবিশ্বাস এ যন্ত্র মস্তিষ্কে রোপণ করে মন্ত্র
1: মন্ত্র
0: মন্ত্র
1: কিসের মন্ত্র সেটা তো জানা যায়
0: যারি যা শেখাতে চান তাই যা অভিলাষ
1: সাবাস এই মন্ত্র কাজ করে।

0: বিরুদ্ধ মন্ত্র যত আর সব ধুয়ে মুছে মাথা পরিষ্কার।
1: এই যদি হয় গবেষক তাহলে তুমি ধন্য।
0: আমি নগণ্য, আপনার আশীর্বাদ, আপনি সবই
1: সভা কবি
2: সাহেনশা।
1: তুমি তো স্বভাব কবি তাই না?
2: আগে আমি নিজে বলতে চাই না,
1: মন্ত্র লিখতে হবে বসো রাজ বসো, কৃষকের জন্য এক, শ্রমিকের এক, শিক্ষকের এক।
3: বাইরে যারা অপেক্ষা করে তারা আসুক ভিতরে।
1: গবেষক, হীরা তো তোমার খুব প্রিয়।
0: হীরা বড় লোভনীয়।
1: তোমার কলে যদি কাজ দেয় তা এইটা তুমি নিও।
0: দেবে কাজ মহারাজ, পরীক্ষা প্রার্থনীয়।
1: যাও তুমি তোমার যন্তর মন্তর ঘরে।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক ধিক, রাজা ধিক ধিক ধিক।

0: ठीक ठीक ठीक ठीक राजा ठीक।
1: সত্যজিৎ রায়ের সঙ্গে সন্তোষ দত্ত, মানে এটা নিয়ে আমরা অনেকটা পর্বই কাটালাম, চেষ্টা করলাম সব কাজগুলো একটু করে ছুঁয়ে যেতে, কিন্তু বোধহয় জনঅরণ্যটা বাকি থেকে গেছে।
2: হ্যাঁ, এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং তাতে ওই যে হীরালাল, এবং সে ঠিক আসলে সন্তোষ দত্ত যা ঠিক তেমন একটা বেটে খাটো ছোট্ট লোক, পিটপিট করে তাকায়, অসম্ভব প্রাণ শক্তিতে, জীবনী শক্তিতে ভরপুর, এবং সে সাহেব বাড়ির খোঁজ করে বেড়ায় আর সোমনাথকে বলে, এবং সে নিজে যেমন সেই খোঁজ দিয়ে টাকা পায়, সোমনাথের কমিশনটা দিতে কিন্তু ভোলে না। এবং বিশুদার মতো, মিস্টার আদকের মতো, নটবর মিত্রের মতো হীরালালের কাছ থেকেও, হীরালাল চোমানির কাছ থেকেও কিন্তু বেশ কিছু জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা সোমনাথ পায়। সে বলে, আপনি গুনে দিয়েছেন, গুনে নিয়েছেন, নেন নিলেন না, কি লজ্জা। হ্যাঁ, এরপরে এখন বাড়িতে গিয়ে দেখবেন কম হয়েছে, চাইতে পারবেন, পারবেন না, আবারও লজ্জা, যা দেবেন গুনে দেবেন, যা নেবেন গুনে নেবেন। মানে তাকে কিন্তু না ঠকিয়ে তাকে তারটা জানিয়ে দেওয়া।
1: একদম একদম। তো আমরা এই যে সত্যজিৎ রায়ের ছবিগুলি, সেগুলোতে তো আমরা অনেকটাই কথা বললাম, তার বাইরের বহু ছবি যেগুলোতে সন্তোষ দত্ত পরে এসেছেন, মানে আমরা এখানে একটা আক্ষেপ থেকে যায় যে আমরা চরিত্রাভিনেতা সন্তোষ দত্তকে মেইনস্ট্রিম ছবিতে অনেকটা পরে পেয়েছি। তো অগবধূ সুন্দরী তো আছেই, আসবো সে কথায়,
2: আরেকটা কথা, হ্যাঁ চারমূর্তিটা বলে নাও,
1: চারমূর্তির কথাটা বলতে ইচ্ছে করছে। ওই যে খাওয়ার যে দৃশ্য, মানে মাসিমা যখন নেমন্তন্ন করে খাওয়াচ্ছেন, সেই দৃশ্যে কিন্তু মেসমশাইও বসে আছেন, মানে সন্তোষ দত্ত বসে, ছেলেরা খাচ্ছে, উনিও বসে আছেন। এবং আমাদের চিন্ময় রায়ের প্রতিটা গ্রাসের সঙ্গে একবার করে ক্লোজ আপে মেসমশাইয়ের মানে এক্সপ্রেশনটা নেওয়া হচ্ছে। সেই এক্সপ্রেশনের মধ্যে না, মানে প্রথমত তার স্ত্রী স্নেহভরে ছেলেদের খাওয়াতে ডেকেছেন, সেই একটা ব্যাপার আছে, কিন্তু ওই যে আমি শুরুতেই বলছিলাম না যে আম বাঙালির মানে অসহায়তাটাও যেমন ধরা পড়ে, আবার মানে কোথাও তার একটুখানি মানে বদমাইশ হয়ে ওঠা সেটাও ধরা পড়ে, কোথাও আবার একটু ওপর চালাকি সবটাই আসে। তো মেসমশাইয়ের মানে প্রতিটা গ্রাসের সঙ্গে চোখটা যেরমভাবেই পাড় থেকে মুখ অব্দি উঠছে আর নামছে, অসম্ভব অসহায় লাগছে ভেতরের মানুষটাকে, এবং মানে ভাবছেন যে এটা শেষ কোথায়।
2: খাওয়া শুরুর আগে কিন্তু ছিল একেবারে অন্যরকম।
1: মেসমশাইয়ের কিছু করার নেই, কিছু করার নেই, কারণ তার স্ত্রী ডেকেছে এবং তিনি বারে বারে এসে, মানে একবার শেষ হচ্ছে, দ্বিতীয় রাউন্ড আবার এসে তিনি ওই বিশালাকায় মাছের মুড়ো দিয়ে যাচ্ছেন, সুতরাং তার কিছু করার নেই। সেখানটা তো গেল একরকম। এরপর খাওয়ার পর যখন ছাদে বিশ্রাম নিচ্ছে টেনিদা পেলা সবাই মিলে, তখন মেসমশাই আবার গেছেন, গিয়ে কল্পগাছা করছেন, করতে করতে টেনিদা যেমন ভয়ঙ্কর সমস্ত মানে তার হিরোইজমের কথা বলতে গিয়ে ভয়ঙ্কর সব গোলবাজি চালায়, তো সেটার সঙ্গে বোধহয় কোথাও একটা সাযুজ্য রেখে মেসমশাই একটা গল্প বলতে শুরু করেন, বলে আরে জানো না, সেবার তো আমিও বাঘের পেটে চলে গিয়েছিলাম বলে একটা বাঘ শিকারের গল্প। এবং এই যে বাঘ শিকারের গল্পটা যতক্ষণ বলা হয়, ওই ছাপোষা টাকমাথা একটু হুঁড়িওলা মানুষটি কিন্তু ওই সময়টুকুর জন্যেই একজন মানে তার অ্যাডভেঞ্চারাস একটা হিরোইজম সেইটার কেন্দ্রবিন্দুতে থাকেন, যার জন্য বাঘের যে এক্সপ্রেশনগুলো, বাঘ কিরম করে ডাকছে ইয়াও ইয়াও, মানে সে ভয়ঙ্করভাবে দেখাতে থাকেন, এবং ওই যে গুলবাজ টেনিদা, সেই গুলবাজ টেনিদাও হাঁ করে শুনতে থাকে। এবং এই এই যে দুটো একটা মানুষেরই চরিত্রের দুটো দিক, একটা জায়গায় সে অসহায় হয়ে গেছে, কিছু বলার নেই, এবং কোথাও তো সেটা একটা খুব অবচেতনে একটা বিরক্তি রাগও রয়েছে যে এইভাবে সে আমার মানে ধরতে গেলে মানে 15 দিনের একটা আমার মানে
2: খরচা করে দিল
1: দিয়ে গেল, সেখানে কোথাও এদেরকে একটুখানি ঠিক আছে দেখা যাক একটু কথা বলেই যদি আমাদের আমার আমার বাপকে যদি জব্দ করা যায়, এই এই ব্যাপারটাও ভেতরে রয়েছে।
2: আর একটা অন্য রকমের চরিত্রের কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে ব্রজবুলিতে তিনি একজন ডাক্তার, থেরাপিস্ট বলা যায়, এবং উত্তম কুমার যখন তার কাছে যাচ্ছেন তার আগে একজন পেশেন্ট এসছেন, আমরা দেখি যেখানে ডাক্তারবাবু নিজের পরিচয় দিচ্ছেন যে তিনি এই ডাক্তার, এই তার চিকিৎসা পদ্ধতি, এবং তার কাছে তারাই যায় যাদের ওই কথা বলতে গেলে আটকে যায়, তারা তুতলে যান যারা খুব বেশি। এবার একজন রোগীকে তিনি চিকিৎসা করতে গিয়ে বলছেন যে কথা বলতে গেলে সমস্যা হয়, আটকে যায়, বড় বড় রসগোল্লা খাবেন, যে কথাটা আটকে যাবে একটা বড় রসগোল্লা খাবেন, এবং সেই লোকটাও ওইরকমভাবে আটকে আটকে বলছে রসগোল্লা খাবো তাহলেই ঠিক হয়ে যাবে, একদম হ্যাঁ হ্যাঁ, আপনার যেই কথাটা আটকে যাবে একটা বড় রসগোল্লা খাবেন, দেখবেন কথা আর আটকাবে না, আপনি স্মুথ বলতে পারছেন। তো তারপরে আমরা উত্তম কুমারকে দেখছি এবং সেখানে চিকিৎসা পদ্ধতি আলাদা, কিন্তু ডাক্তারের মুখে সবসময় হাসিটুকু কিন্তু লেগে রয়েছে।
1: এই হাসিটা মানে সত্যি মানে এই হাসিটাকে সারাক্ষণ নিয়ে থাকতে পারাটা একটা বিরাট ব্যাপার।
2: চারমূর্তির কথা বললে চারমূর্তির গানে যাই,

0: আমরা হারমোনিয়াম এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা গান শুনছিলাম। আসল কথা, হারমোনিয়াম হচ্ছে সেই ছবি যেখানে এই যে দুটি ছেলে মেয়ে যারা বাড়ির থেকে পালিয়ে গেছে, এই ছেলের বাবা তিনি আর মেয়ের বাবা হচ্ছেন কালী ব্যানার্জি, তাই তো? তারা মুখোমুখি, মানে প্রায় প্রতিবেশী বলা যায়, এবং ছেলে মেয়ে দুই বাবার বিরুদ্ধাচরণ করে প্রেম করছে। তো তার মেয়ের যখন বিয়ে ঠিক হয়েছে, সন্তোষ দত্তের মেয়ের, আমরা দেখি যে তার স্ত্রীকে তিনি বলছেন, এই যে বলছে মেয়েকে রাজস্থানে বিয়ে দেবে, বলছে হ্যাঁ কুষ্টি, কুষ্টি যেখানে মিলবে মেয়ে সেখানে, রাজস্থানে কুষ্টি মিলেছে মেয়ে রাজস্থানেই যাবে বলে তিনি তার আঙুলগুলো দেখাচ্ছেন। হ্যাঁ, বুড়ো আঙুলটা বাদ দিয়ে বাকি চারটে চারটে আঙুলে, মানে আটটা আঙুলে নটা গ্রহকে একেবারে কবজা করে রেখেছেন তিনি। এবং মানে তুমি খাওয়ানোর দৃশ্যটা দেখো, আমরা অফ এয়ার আলোচনা করছিলাম যেখানে কালী ব্যানার্জি বলছে যে, এবং তিনি লোককে খাওয়াতে খাওয়াতে বলছেন যে প্রভিডেন্ট ফান্ড ভেঙে ফেলেছেন তিনি। হ্যাঁ, এবং কালী ব্যানার্জি বলছেন যে দই খেয়েই বলে দেবো কোথাকার দই, বলে মোল্লার চকের দই, বলছে ওই মোল্লার চকেই আমার গিন্নির তিন গাছা চুরি চলে গেল। মানে এই যে এত স্বাভাবিক একজন, তিনি কিন্তু নিম্ন মধ্যবিত্ত নন ওখানে, মানে বেশ উচ্চ মধ্যবিত্ত, কিন্তু তারপরেও মানে প্রতিবেশীর সামনে নিজেকে জাহিরও করা চাই, আবার এটাও বলা চাই।
1: আসলে এখানে ওই যে বলছিলাম না, যে মানে আমার বারে বারে এই কথাটা মনে হয় যে এই বিয়েবাড়িতে সন্তোষ দত্ত যখন প্রতিটি অতিথিকে আপ্যায়ন করছেন, তা সেই সেই সেইখান থেকে এটার মানে একদিকে তিনি আয়োজন করেছেন বিশাল, মানে মানে এমন সমস্ত জিনিস, ছানার পায়েস, মোল্লার চকের দই, মাছ, মানে কোনোটারই কোনো কমতি নেই,
0: যেখানে যেটা সেরা।
1: হ্যাঁ, সেরা, কিন্তু ভেতরটা তো তার ফেটে যাচ্ছে, এবং সেইটা না তিনি অতিথিদের কাছে লুকোতে পারছেন না। স্বাভাবিকভাবে বিয়েবাড়িতে এসেই তো আর কেউ মানে খেতে বসে যায় না, বা ওই মানে খালি চেয়ারটার দিকে দেখতে দেখতে তো ঢোকে না, ঢুকে তারা দুটো একটা সৌজন্যমূলক কথা বলবেন, যেই সেটা যেই আসছেন এসে সেটা বলতে যাচ্ছেন, হ্যাঁ না মানে ভালো আছেন, আসতে দেরি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বসে যান বসে যান বসে যান, মানে ভাবখানা হচ্ছে তার ভেতরের যে এসেছো তো বাবা খেতে, আমাকে নিঃস্ব করতে যাও, চলে যাও। মানে আবার কেউ একজন এসে বললো, না মানে একটু হ্যাঁ দেরি হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি, মানে এই ব্যাচে তো জায়গা হবে না, এই ব্যাচটা ভর্তি হয়ে গেছে, পরের ব্যাচে বসে পড়বেন। মানে তাঁর ভেতরের মানে মনোভাব হচ্ছে একটাই, তুমি এসেছো ব্যাটা আমাকে ফতুর করতে, অতএব খেজুর করে লাভ নেই, যাও গিয়ে যে কারণে এসছো খেতে যাও। আবার এই মানুষই যখন মানে, নাহলে ভাবো

0: একদিকে বলছে যে ছানার পায়েস দিয়ে যা, ছানার মানে এটা দিয়ে যা, আবার মানে মানে ব্যঙ্গটাও চাপতে পাচ্ছেন না, হ্যাঁ দিয়ে যা, মানে কেজি 500 বা কেজি খানে ছানার পায়েস ওনার পাতে দিয়ে যা, মানে এতটাই ভেতরটায় রাগ হচ্ছে। তারপরে সে তো ওই মোল্লার চকটক হলো, এইটা গেল, মানে তখন তার অসহায়তা, রাগ, অথচ কিছু করতে পারবে না, মেয়ের বিয়েতে নামটাও কিনতে হবে। এবং দেখো মানে কি অকপট স্বীকারোক্তি, গিন্নিকে যখন বলছে তখন কিন্তু বলতে এটা বাধছে না যে আরে একটু আধটু ঘুষ টুস নিতাম, বস এসে সেটাও বন্ধ করে দিল, উল্টা আমি তার কুনজরে পড়ে গেলাম। মানে কি ছাপোষা বাঙালি মানে চরিত্র। কিন্তু এই লোকটিকেই যখন তার জামাই আরে শ্বশুরটা কোথায়, শ্বশুরটাকে আমাকে একটু দরকার আছে বলে, শ্বশুরের হাতে যখন একটা বহুমূল্য সোনার এবং একটা মূল্যবান প্রায় হীরের আংটি তুলে দিল যে কাকা মানে বরপক্ষ থেকে তার অভিভাবকরা সৌজন্য হ্যাঁ মানে উপহারস্বরূপ পাঠিয়েছে, তখন যাকে বলে সেই কান এটো করা হাসি, মানে একটু আগেই যে লোকটি কোনো আত্মীয়ের সঙ্গে মানে একটু সুষ্ঠুভাবে কথা বলছিলেন, এলে হ্যাঁ বসে যান বসে যান, জানি জানি জানি ওই তো বসে পড়ুন, এইটা করছিলেন, সেই মানুষটি মুহূর্তে একেবারে যাকে বলে মানে বিগলিত, একেবারে মোল্লার চোখের দইয়ের মতনই তার তখন মানে গলে যাওয়ার অবস্থা, যে জামাই এতখানি বিয়েতে জামাইকেই দিতে হয়, জামাইয়ের পক্ষ থেকেও যে এত দামি একটা স্ত্রীর মোটা মোটা বালা আর আমার আংটি আসতে পারে তো ভাবাই যায় না। তো সেই পোর্ট্রেয়াল যে বাঙালি ছাপোষা মধ্যবিত্ত বাঙালি তাকে একেবারে তিনি সাংঘাতিক
1: ভুলে খেয়েছেন। হ্যাঁ আসল কথা কি জানো, নিজেও বারবার বলেছেন যে খুব বেশি ছবিতে তো আমরা তাকে পাইনি যত ছবিতে তাকে পাওয়ার কথা ছিল, তার কারণ কোথাও একটা তৃপ্তির অভাব তিনি অনুভব করতেন। তিনি বলছেন যে আমার মনে হয় আমি যেন নিজেকে পুরোটা দিতে পারছি না, আমি কোনো কাজটাই যেন মন দিয়ে করতে পারি। এবং তিনি বলছেন কই এটা তো আমার মানিকবাবুর ছবি করার সময়, তপন সিনহার ছবি করার সময়, তরুণ মজুমদারের ছবি করার সময় কই আমার তো এমনটা হয় না, আমার তো বরং কাজটা করতে ভালো লাগে, আমি কাজটা করে একটা আশ্চর্য তৃপ্তি পাই। এবং তিনি বলছেন যে আমি যদি ছবিতে অভিনয় করতে গিয়ে দেখি শুধু রুটি রুজির জন্য আমি অভিনয় করছি, কিন্তু যিনি ছবিটা তুলছেন তিনি ফ্রেম বোঝেন না, যিনি সংলাপ লিখছেন তিনি সংলাপের মাধুনী বোঝেন না, তখন আমার বড্ড হতাশ লাগে। তো তপন সিনহার কথায় আমরা ছিলাম, এক যে আছে দেশও আমরা তাকে পেয়েছি, এবার তার আর এক প্রিয় পরিচালক তরুণ মজুমদার, যার গণদেবতায় আমরা তাকে একজন সার্ভেয়ারের চরিত্রে পাচ্ছি,
0: খেলার পুতুলে পেয়েছি। তরুণ মজুমদারের ছবিতে যখন সন্তোষ দত্ত মানে আসছেন, এই যে এখানেই দেখো একটা কথা বারবার মনে হয়, মানুষটা কি অকপট ছিলেন, এই প্রসঙ্গেই ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাকে যদি সরকার থেকে একটা বড় টাকা দিয়ে বলা হয় একটা ছবি করতে, কি করবেন, একদম অকপটে বলছেন প্রথমেই 1,00,000-5,00,000 টাকা যদি দেওয়া হয় 1,00,000 টাকা একদম নিজের পকেটে ঢুকিয়ে নেব, তারপর আমি ভাববো যে বাকি 4,00,000 টাকা দিয়ে যে সরকার আমাকে ছবি করতে বলছে তারা সত্যি মানে ছবিটা করতে চায় কি না, নাকি ওই একটা গভর্নমেন্টের অ্যালটমেন্ট আছে ওটাকে দিয়ে দাও, এই মানসিকতা থেকে কাজ করতে হচ্ছে।
1: মানে সরকার কি ছবিটা বোঝেন বা তার রস নিতে পারেন, নাকি শুধু কোটার কারণে করাচ্ছেন,
0: বলে যদি সেটা হয় দ্বিতীয়টা হয় তাহলে সেখান থেকেও টাকা সরাবো এবং ওই কোনো রকমে একটা কিছু খাড়া করে দেবো, আর যদি দ্বিতীয়টা হয় তাহলে বাকিটা দিয়ে আমি প্রাণ ঢেলে ছবি করবো। দেবলীন এটা আমার মনে হয়েছে যে দেখো খুব বেশি বয়সে তো উনি মারা যাননি, তো 62 বছর বয়সটা এমন কোনো বয়সই নয়, হ্যাঁ 62 বছরে তো সেখানে ওই বয়সে পৌঁছে, এবং সম্ভবত উনি নিজেও জানতেন উনি এত তাড়াতাড়ি চলে যাবেন, কারণ তখনও তার অভিনয়ের অনেক মানে অনেক পরিকল্পনা অনেক আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু সেখানেও তিনি কোথাও তার কেরিয়ারের কথা ভাবলেন না, কোথাও তার ইমেজ খারাপ হবে ভাবলেন না, তিনি অকপটে বলছেন যে 1,00,000 টাকা আমি প্রথমেই নিজের জন্য নিজের পকেটে পড়ে দেব। এবং বারে বারেই বলছেন যে এই যে কম্প্রোমাইজটা করতে হচ্ছে, যখন আপনি বুঝতে পারছেন রেসিপ্রোকেশন উল্টো দিকে ঠিক নেই, যাদের সঙ্গে কাজ করছি তারা ছবির কিচ্ছু বোঝে না, তারা টেকনিক্যালিটিস জানে না, তারা এস্থেটিক্স বোঝে না, তারা নন্দন তত্ত্ব জানে না, তারপরেও করছি কারণ হচ্ছে দুটি পয়সা পাই, এইখানে না কোথাও সন্তোষ দত্ত কিন্তু পয়সাটা যে ইম্পর্টেন্ট এবং পয়সার জন্য কম্প্রোমাইজ করতে হয়েছে করছি এটাকে কোথাও লুকোবার চেষ্টা করেননি, এইখানে মানুষটার প্রতি মানে শ্রদ্ধা আরো শতগুণে বেড়ে যায়।
1: আমরা তরুণ মজুমদারের খেলার পুতুল থেকে একটা গানে যাবো।

0: তরুণ মজুমদারের পর আর একটা ছবির কথায় যেতেই হয়, আবারও একটা টাইপ চরিত্র কিন্তু মাতিয়ে দিয়েছেন অবলাকান্ত।
1: একদম অবলাকান্তকে না বললে সন্তোষ দত্ত সম্পূর্ণই হন না।
0: আর অবলাকান্ত মানে সে যখন তার যিনি বন্ধু তার সঙ্গে থাকছেন তখন একরকম, বন্ধুকে যখন পাওয়া যাচ্ছে না, যখন সেই মেয়েটি মানে মৌসুমী চট্টোপাধ্যায় যে ভূমিকা অভিনয় করেছেন তিনি যখন সেই টাকবাবু বলে ঝাঁপিয়ে পড়ছেন তখন তার সেই বিড়ম্বনা, সেই লজ্জা, হ্যাঁ সেই অস্বস্তি, কোনো মতে বেঁচে বেরোতে চাওয়া, আবার ম্যাডামকে ভয় পাওয়া, এই সবটা মিলেমিশে সে একটা অসাধারণ ব্যাপার।

0: 100% জীবনেও কারেক্ট হয় না,
1: শুধরে না
0: উচ্চারণ এই বয়সে ইম্পসিবল,
1: তাই বলে বলবে ভুল।

0: বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: উকিল হিসেবেও কিন্তু সন্তোষ দত্ত ছিলেন একজন রসিক মানুষ। হ্যাঁ, তো একটা মামলা একজন ডাক্তারকে জেরা করার সময় তিনি প্রশ্ন করছেন যে যিনি খুন হয়েছেন তার দেহের ক্ষতগুলো তো অন্যভাবেও হতে পারে। যতবার প্রশ্ন করা হচ্ছে ডাক্তারবাবু প্রতিবার বলছেন হতেও পারে আবার নাও হতে পারে। তো এরকম বেশ কিছুক্ষণ চলার পর সন্তোষ দত্ত নাটকীয়ভাবে প্রশ্ন করে বসলেন, আপনি কি মানুষ? ডাক্তারও সেই একই ফোর্সে মানে হতেও পারে অবধি বলতে গিয়ে থমকে গেছেন। তখন মানে যতজন ছিলেন উকিল জাজ সাহেব সবাই হো হো করে হেসে উঠেছে। আবার জাজদের সঙ্গে দেখো তার অন্যরকম সম্পর্ক ছিল, বারবার একজন জাজ তাকে বাধা দিচ্ছেন, তিনি বিরক্ত হয়ে তার জুনিয়রকে ব্রিফ করে বলছেন ধুর এভাবে চলে না। এবার জাজ সাহেব বললেন যে আপনি চলে যাবেন না, এটা তো ঠিক না, আমার চেম্বারে আসুন। তো উনি গেছেন, ওনার শরীরটা খারাপ। তো জাজ সাহেব বললেন আজকে বৃহস্পতিবার, আপনার শো না, এত রাগ করলে চলে? ওর পকেট থেকে একটা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বলছেন গলায় অসুবিধা হচ্ছে তো, এটা ঠিক, স্টেজে ওঠার আগে 5টা বড়ি খেয়ে নেবেন। এইরকম সকলে ভালোবাসতেন মানুষটাকে,
2: এবং যার জন্য মানে শুটিংয়ের ডেট পড়লে বিপক্ষের উকিল থেকে শুরু করে জাজেরা মিলে সবাই এটা মানে একদম সহমত হয়ে ডেট পিছিয়ে দিতেন কেসের।
1: একদম। আমরা আপাতত তাঁর এক প্রিয় পরিচালক তরুণ মজুমদারের ছবি শ্রীমান পৃথ্বীরাজের একটা গান শুনতে শুনতে বিদায় নেব। অফুরান শ্রদ্ধা রইল, তার শতবর্ষ চলছে 2025-এর 2nd ডিসেম্বর তিনি শতবর্ষে পা রেখেছেন। তার কাজ যত দেখব আরও শিখব, তিনি যেখানেই থাকুন ভালো থাকুন।
2: আপনাদের সঙ্গে ছিলাম দোলন
1: দেবলীনা।

too late? Sure. Eat this.

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ইতালি IMEC বা ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর আরও উন্নত করার বিষয়ে সহমত হয়েছে। কেন্দ্র জানিয়েছে, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে। দেশে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। আফ্রিকার কিছু অংশে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির প্রেক্ষিতে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন আপাতত স্থগিত রাখা হয়েছে। পশ্চিমবঙ্গে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে বিকেল 3টে পর্যন্ত 74% কিছু বেশি ভোট পড়েছে। আরজি করে চিকিৎসক হত্যার ঘটনায় কলকাতা হাইকোর্ট নতুন সিট গঠন করেছে। ISL ফুটবল আজ শেষ হচ্ছে, বিজয়ী হওয়ার সম্ভাবনায় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্টবেঙ্গল উভয়েই। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ইতালি বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর IMEC আরও উন্নত করার বিষয়ে সহমত হয়েছে। এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, যোগাযোগ এবং বিকাশের ক্ষেত্রে রূপান্তরমূলক সম্ভাবনা খতিয়ে দেখার ব্যাপারে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। IMEC-কে ইউরোপ, ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে যোগাযোগের প্রধান যোগসূত্র হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মেলোনি বলেন, আঞ্চলিক এলাকাগুলির মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করে তোলাই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত ও ইতালি উভয়ই আন্তর্জাতিক অস্থিরতা, অর্থনৈতিক নিরাপত্তা, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে অভিন্ন মনোভাব পোষণ করে বলে তিনি জানান। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের অন্তিম পর্যায়ে সাফল্যের সঙ্গে ইতালি সফর করে দেশে ফিরে এসেছেন। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী 5 দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন, এই সফর সমাজের প্রতিটি অংশের জন্য সুবিধা সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল এই সফর। সফরকালে ভারতে সংযুক্ত আরব আমিরশাহির 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগ সহ 57টি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য শ্রী গোয়েল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেন। তিনি বলেন, নেতিবাচক রাজনীতির জন্যই জনগণ নির্বাচনে কংগ্রেসকে ত্যাগ করেছে। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং LPG সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার আজ ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে LPG উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47 হাজার টন LPG উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল। গত 3 দিনে গৃহস্থালির কাজের জন্য 1,34,00,000 LPG সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন, সংঘাতপূর্ণ অঞ্চলে থাকা নাবিকদের নিরাপত্তায় বিদেশ মন্ত্রক লাগাতার ভারতীয় মিশনগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। গত 72 ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ বিপদের সম্মুখীন হয়নি। গত 3 দিনে 99 জন নাবিক দেশে ফিরেছেন, কোথাও কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেন তিনি। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক DGHS ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সেদেশের মধ্যে দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রীর যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনি ও ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগীর সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক অথবা অভিবাসন দপ্তরের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে আফ্রিকার কিছু অংশে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির প্রেক্ষিতে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন দিল্লিতে এই মাসের 28 থেকে 31 তারিখ পর্যন্ত ওই সম্মেলন হওয়ার কথা ছিল। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত আফ্রিকি ইউনিয়নের চেয়ারপারসন এবং আফ্রিকি ইউনিয়নের কমিশনের মধ্যে আলাপ আলোচনার প্রেক্ষিতে এই সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনের পরবর্তী দিনক্ষণ পারস্পরিক সুবিধার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে স্থির করা হবে। নতুন দিল্লি আফ্রিকার জনগণের প্রতি সহমর্মিতা ব্যক্ত করে যে কোনো সংকটের মোকাবিলায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডলিস বলেছেন যেসব ভারতীয় বাণিজ্যিক সংস্থা ইউরোপ, পূর্ব ভূমধ্যসাগরীয় উপসাগরীয় অঞ্চল এবং উত্তর আফ্রিকার বাজারে প্রবেশাধিকার চাইছে তাদের জন্য একটি নির্ভরযোগ্য লঞ্চ প্যাড বা প্রবেশদ্বার হিসেবে কাজ করতে সাইপ্রাস প্রস্তুত। মুম্বাইতে অনুষ্ঠিত ভারত সাইপ্রাস বাণিজ্য ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি ঘোষণা করেন, চলতি বছরের 1 সেপ্টেম্বর থেকে মুম্বাইতে একটি সাইপ্রাস বাণিজ্য কেন্দ্র বা সাইপ্রাস ট্রেড সেন্টার চালু হবে। রাষ্ট্রপতি ক্রিস্টোডলিদিস বলেন, ভারত ও সাইপ্রাসের মধ্যকার এই অংশীদারিত্ব ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে। শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে সেদেশের ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বমুখী। চলতি বছরে এখনও পর্যন্ত সারা দেশে প্রায় 30,000 ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। শ্রীলঙ্কার জাতীয় ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিট জানিয়েছে গত 18 মে পর্যন্ত 29,589 ডেঙ্গু সংক্রমণের খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 15 জনের। আজকের প্রসঙ্গে শুনবেন বাংলা সিনেমার সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি বিশেষ আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বেলা 3টে পর্যন্ত ভোট পড়েছে 74.10%। এখনও পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ গণনা 24 মে। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু অবাধ নির্বাচন

0: নিয়ন্ত্রণের লক্ষ্যে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে 35টি কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বেশ কিছু বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে, এরপরই ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। রাজ্যে বর্তমান সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে কাজ করবে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের বর্তমান সরকার শুধুমাত্র ঘোষণা সর্বস্ব এবং খেলামেলার সরকার হয়ে থাকবে না। এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার এবং সরকার ইতিবাচক কাজ করবে।
1: যা হবার তা হবে, যা হবার তা পশ্চিমবঙ্গের ভালোর জন্য হবে। ঘোষণা সর্বস্ব সরকার হবে, খেলামেলা উৎসবের সরকার হবে। যে সরকার হয়েছে সেটা ইতিবাচক দিক নিয়ে। এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়েই কাজ করবে।
0: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত জানিয়েছে, আগামী 31 জুলাই অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে রক্ষা কবচ বহাল থাকবে। যদি আদালতের অনুমতি ছাড়া তিনি কোথাও যেতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়েছে কেন্দ্র। আরও এক মাস অর্থাৎ আগামী 20 জুন পর্যন্ত রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন রাখা হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই মর্মে রাজ্যকে জানিয়ে দিয়েছে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় কলকাতা হাইকোর্ট আজ 3 সদস্যের সিট গঠন করেছে। 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছেন, সিবিআই এর পূর্বাঞ্চলীয় জোনের যুগ্ম অধিকর্তায় বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন। 2024 সালের 8ই আগস্ট রাতে খাবার খাওয়ার সময় থেকে পরদিন চিকিৎসকের দেহ সৎকার পর্যন্ত সময়কালে কি কি ঘটেছিল তা পুনরায় এই দল তদন্ত করে দেখবে। এজন্য যাকে খুশি জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। এই 1 বছর 7 মাস ধরে সিবিআই কি করেছে তার উত্তরে সিবিআই জানিয়েছে, ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত হওয়ার পরে তারা 60 থেকে 80 জনের সাক্ষ্য গ্রহণ করেছে। শীর্ষ আদালতেও সময় মতো রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আগামী 25 জুন আদালতের রিপোর্ট দেবে সিবিআই। ঐতিহ্য ও ভাষাগত অন্তর্ভুক্তিকে মান্যতা দিয়ে ষোড়শ অসম বিধানসভার অধিবেশন আজ শুরু হয়েছে। অধ্যক্ষ প্রতিম মোহন পাটওয়ারী আজ সভায় পৌরোহিত্য করে নবনির্বাচিত বিধায়কদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পর একে একে মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। অধিবেশন চলবে 26 মে পর্যন্ত। সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি বা প্রাথমিক স্তরে পরীক্ষার জন্য কেন্দ্রগুলিতে ভিড়ের চাপ কমানোর লক্ষ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ভুবনেশ্বর, কানপুর এবং মিরাটে 3টি নতুন পরীক্ষা কেন্দ্র চালু করেছে। এর ফলে প্রাথমিক পরীক্ষার মোট কেন্দ্রের সংখ্যা 80 থেকে বেড়ে হল 83। একদিনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পর্বতারোহী মাউন্ট এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করে নতুন নজির করেছেন। 274 জন পর্বতারোহীর মধ্যে 3 জন ভারতীয়। এরা হলেন তুলসী রেড্ডি পালুপুনরি সন্দীপাড়ে এবং অজয় পাল সিং ধালিওয়াল। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্ট বেঙ্গল। 2 দলই 12 ম্যাচে 23 পয়েন্ট করে সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্ট বেঙ্গল লীগ তালিকার শীর্ষে এবং মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টস খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। 2টি খেলায় শুরু হবে সন্ধ্যে 7:30। খবর শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

is Stubbs. এখন থেকে প্রতি শনিবার বেলা 11:30 107 MHz এ শুনুন আকাশবাণী, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ও অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের ক্রিকেট নিয়ে একটি বিশেষ যুগ্ম অনুষ্ঠান স্টাম্প। প্রতি সপ্তাহে বিশ্ব ক্রিকেটের সেরা খবরগুলি নিয়ে বিস্তারে জানতে শুনুন স্টাম্প প্রতি শনিবার 107 MHz এ ঠিক বেলা 11:30

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শেষ পাওয়া খবরে ভোট পড়েছে 87.73%। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুর নিগমের নির্বাচন করা হবে। বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়েছে কেন্দ্র। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা হাইকোর্ট আজ 3 সদস্যের সিট গঠন করেছে। তৃণমূল সরকারের আমলে অভয়াকাণ্ড সহ সব নারী নির্যাতনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। কলকাতা হাইকোর্ট পশু বলি সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় কোনো হস্তক্ষেপ করেনি। আইএসএল ফুটবলের আজ শেষ দিনে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট দুটি দল মাঠে নেমেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়ায় হাঁসফাঁস অবস্থা। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে 87.73%। 285টি বুথে ভোটগ্রহণ চলে সন্ধে 6টা পর্যন্ত। ভোট গণনা 24 মে। উল্লেখ্য, পুনর্নির্বাচনে 6 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর গান শেষ মুহূর্তে সরে দাঁড়ান প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
1: দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল। তীব্র দাবদাহ উপেক্ষা করে উৎসাহের সঙ্গে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষকে। কোথাও বড় ধরনের অশান্তি বা গোলযোগের খবর মেলেনি। স্থানীয় ভোটারদের একাংশের দাবি, গত 29 তারিখের ভোটে প্রতীকের ওপর সেলোটেপ লাগানো থাকায় তারা ভোট দিতে পারেনি। দিনভর ফলতার বিভিন্ন এলাকায় গেরুয়া পতাকায় মরা থাকলেও 285টি বুথে তৃণমূলের কোনো এজেন্ট বা ক্যাম্প অফিস চোখে পড়েনি। তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয় ছিল তালাবন্ধ, যদিও তার স্ত্রী ভোট দেন। জাহাঙ্গীর খান নিজে ভোট দেননি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা জানিয়েছেন, জনগণের রায় তারা মেনে নেবেন আগামী 24 মে ফল প্রকাশ। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
0: সম্পূর্ণ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ফলতায় পুনর্নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান, কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যেই গোটা ভোট পর্ব সম্পন্ন হয়। উৎসবের মেজাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
2: ভোট যে একটা উৎসব, যেটা ইলেকশন কমিশন বারবার চেষ্টা করে এসেছেন, ফলতা নির্বাচন তার একটা বড় উদাহরণ যে মানুষ এটাকে উৎসবের মেজাজে মানুষ নিয়েছেন। আমাদের এখানে 3 জন অবজারভার ছিলেন, মাইক্রো অবজারভার আমরা ডিপ্লয় করেছিলাম কিছু সেন্সিটিভ 12টা, পার্সোনাল আমাদের ডিপ্লয়েড হয়েছিল 1140, ওয়েবকাস্টিং হয়েছিল আমাদের 100%, সেখানে আমরা ভেতরে 2টো ক্যামেরা এবং বাইরে 1টা ক্যামেরা ইউজ করেছিলাম।
0: উল্লেখ্য, আগামী 24 মে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে ভোট গণনা হবে। সকাল 8টা থেকে গণনার কাজ শুরু হবে। বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়েছে।

0: কেন্দ্র আরও এক মাস অর্থাৎ 20 জুন পর্যন্ত রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ মোতায়েন রাখা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যকে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভোট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গ সরকার 16 মে চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত জানিয়েছে, আগামী 31 জুলাই অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে রক্ষা কবচ বহাল থাকবে। যদিও আদালতের অনুমতি ছাড়া আবেদনকারী কোথাও যেতে পারবেন না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী অফিসারকে 48 ঘন্টা আগে নোটিশ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও স্বস্তিকা মুখার্জির বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন এই অভিযোগ দায়ের করে বলেন, 2021 বিধানসভা ভোট পরবর্তী অশান্তির সময় সমাজ মাধ্যমে তাদের উস্কানিমূলক মন্তব্য হিংসাত্মক পরিবেশকে আরও উস্কে দিয়েছিল। এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এবছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুর নিগমের নির্বাচন করা হবে। হাওড়ায় আজ এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে তিনি পুরসভা এলাকায় বসবাসকারী মানুষদের সমস্যা নিয়ে আলোচনা করেন। পরে সাংবাদিকদের বলেন,
1: আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব।
0: মুখ্যমন্ত্রী জানান, বিগত দিনে যে সমস্ত বেআইনি নির্মাণ হয়েছে সে সম্পর্কে তদন্ত করার জন্য সরকার ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করবে এবং ওই সমস্ত নির্মাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। মুখ্যমন্ত্রী আরও জানান, বিগত বছরগুলিতে ঘটা রাজনৈতিক হিংসা, মহিলাদের ওপর অত্যাচারের ঘটনাতে পুলিশকে নতুন করে এফআইআর করে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়া স্টেশন থেকে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বৈঠকে শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ ছাড়াও হাওড়া সিটি পুলিশ এলাকার 4 জন বিধায়ক, জেলাশাসক, হাওড়া পুর নিগম এবং বালি পুরসভার আধিকারিকরা সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের জিএম ও ডিআরএমরা উপস্থিত ছিলেন। আজ সকালে মুখ্যমন্ত্রী বেলুড় মঠে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি সেখানে গেলেন। মন্দিরে প্রণাম সেরে মঠের সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মঠের প্রেসিডেন্ট মহারাজা স্বামী গৌতমানন্দজিকে প্রণাম করে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা। রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান সরকার পশ্চিমবঙ্গ সরকার হিসেবেই কাজ করবে, কোনো দলের সরকার হিসেবে নয়। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই সরকার শুধুমাত্র ঘোষণা সর্বস্ব এবং খেলা মেলার সরকার হয়ে থাকবে না। পশ্চিমবঙ্গবাসীর সরকার হিসেবে তারা বিভিন্ন ইতিবাচক কাজ করবে।
2: যা হবার তা হবে, যা হবার তা পশ্চিমবঙ্গের ভালোর জন্য হবে। ঘোষণা সর্বস্ব সরকার হবে না, খেলা মেলা উৎসবের সরকার হবে। যে সরকার হয়েছে সেটা ইতিবাচক দিক নিয়ে। এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে কাজ করবে।
0: আজকের প্রসঙ্গে আজ শুনবেন, বাংলা সিনেমার সাদাকালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে স্থানীয় সংবাদের পরে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় কলকাতা হাইকোর্ট আজ 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছেন, সিবিআই এর পূর্বাঞ্চলীয় অঞ্চলের যুগ্ম অধিকর্তা এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন। 2024 সালের 8ই আগস্ট রাতে খাবার খাওয়ার সময় থেকে পরদিন চিকিৎসকের দেহ সৎকারের পর্যন্ত কী কী ঘটেছিল তা পুনরায় এই দল তদন্ত করে দেখবে। এজন্য যাকে খুশি তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। আগামী 25 জুন তারা আদালতে রিপোর্ট দেবে। বিগত তৃণমূল সরকারের আমলে অভয়াকাণ্ড সহ যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেগুলির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে নারী শিশু বিকাশ সমাজ কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আবারও জানিয়েছেন। তিনি আজ সাংবাদিক

0: বলেন, শেষ 15 বছরের সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতিরও ফাইল খোলা হচ্ছে।
1: আসল দোষীদের আড়াল করে চূড়ান্তভাবে যে নিয়ম, যে আইন নিজের হাতে তুলে নিয়ে শুধু অভয়া বা অভয়ার পরিবার নয়, সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছে। আজ যা যা এই টেনিউরে 15 বছরে মহিলাদের উপর অত্যাচার, আক্রমণ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা মহিলাদের উপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা শুধু সময়ের অপেক্ষা।
0: কলকাতা হাইকোর্ট পশু বলি সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় কোনো হস্তক্ষেপ করল না। এই সম্পর্কিত 11টি মামলার আজ শুনানি হয়। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে কয়েকটি মামলা ছাড়া কার্যত সবকটি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বকরি ঈদের জন্য ছাড় দেওয়ার বিষয়টিও রাজ্যের ওপরেই ছেড়ে দিয়েছে আদালত। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 36তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এই উপলক্ষে কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধানভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইএসএল ফুটবলের আজ শেষ দিনে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট দুটি দলই মাঠে নেমেছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ইন্টারকাশির মুখোমুখি। শেষ খবরে জানা গেছে ইন্টারকাশি 1-0 গোলে এগিয়ে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়ায় হাঁসফাঁস অবস্থা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর এবং উপকূলের জেলাগুলিতে ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।

0: आकाशवाणी FM गोल खांटी सोना
1: मन की बात जनगणের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 এপ্রিল ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় এবং পুনঃসম্প্রচার শোনা যাবে ওই দিনই রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আগামী 26 এপ্রিল রবিবার ঠিক সকাল 11টায়। ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা।

0: গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্য ঘর।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
5: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold।
6: আবারও একটা বৃহস্পতিবার রাত 8টা, আপনি টিউন করেছেন 100.1 FM Gold, আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছি রাজর্ষি আর দেবারতী। শুনবেন আপনার কথা অনুষ্ঠান, আর ঠিক যেমনটা হয়ে থাকে আপনার কথা এই অনুষ্ঠানে, অর্থাৎ আপনারা SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেলিফোন করতে পারেন এবং জানাতে পারেন আপনাদের মতামত। আজকে একটা বিষয় দেখেছি, যেমন প্রত্যেকদিন রাখি আমরা, উন্নয়নের ফলে পরিবেশ ধ্বংস হয়। এই বিষয়ে অনেকেই পক্ষে মতামত রেখেছেন, অনেকে বিপক্ষে মতামত রেখেছেন, অনেকে দুটো বিষয়কেই বা দুটো পক্ষকেই মিলিয়ে মিশিয়ে এমন একটা মন্তব্য রেখেছেন যার প্রভাব সুদূর প্রসারী, শুভ ফলের ইঙ্গিত দেয়। তো সেরকমভাবেই যারা এখনও পর্যন্ত আমাদেরকে কমেন্ট করেননি কিন্তু করতে চাইছেন, বা SMS হোয়াটসঅ্যাপ করেননি কিন্তু করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং SMS এর নাম্বারটি রয়েছে 9903059992। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা SMS করে জানাতে পারেন আপনাদের মনের কথা, আপনাদের মতামত, আপনার কথা অনুষ্ঠানের যে টপিক রাখা হয়েছে তার মন্তব্য, এবং সেই সাথে আপনারা যেটা করতে পারেন, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM Gold কলকাতা, সেখানে এসেও আপনারা জানাতে পারেন আপনাদের মতামত। কিভাবে জানাবেন? 100.1 FM Gold কলকাতার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে আমাদের আজকে আপনার কথা অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করা হয়েছে, সেই পোস্টারের কমেন্ট বক্সে এসে জানাতে পারেন আপনার মতামত, আপনার কথা, আপনি কি মনে করেন এই বিষয়ে। তবে অবশ্যই সব জায়গাতেই নিজের নাম এবং লোকেশান ছোট্ট করে মেনশন করে দেবেন। আর একটা অনুরোধ রইল, যারা একটি মাধ্যমে আসছেন, ধরা যাক ফেসবুকের কমেন্টে আপনি আপনার কমেন্টটি করলেন, তারা অনুগ্রহ করে আর SMS বা হোয়াটসঅ্যাপ করবেন না। একই রকমভাবে যারা SMS বা হোয়াটসঅ্যাপ করছেন তারা অন্য কোনো মাধ্যমে আর আসবেন না, কারণ একই বন্ধুর মেসেজ যদি দুটো তিনটে জায়গাতে আমরা ভুলবশত পড়ে ফেলি তাহলে হয়তোবা সময়ের অভাবে অনেক নতুন বন্ধুর মেসেজ মিস করে যেতে পারি। সেই সাথে আপনারা টেলিফোন করতে পারেন 0332248085 এই নাম্বারে। অবশ্যই সমস্ত মাধ্যমে আসব এক এক করে, আপাতত আমরা চোখ রাখি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট এসেছে, দেখি কে লিখছেন। শুভ্রা ভট্টাচার্য লিখছেন বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে, তিনি লিখছেন, উন্নয়ন আমাদের লাগবেই, রাস্তা, লাইট,

হাসপাতাল না হলে চলবে না। কিন্তু ছোটবেলায় আমাদের পাড়ার যে বটগাছটা ছিল সেটা রাস্তা চওড়া করতে কাটা পড়ল। গাছটার ছায়ায় বয়স্ক মানুষরা বসতেন আর আমরা খেলতাম। এখন শুধু গরম পিচের রাস্তা। উন্নয়ন হোক কিন্তু গাছ কেটে নয়, গাছ বাঁচিয়ে। একটা বিল্ডিং উঠলে দুটো গাছ লাগাই, একটা পুকুর বুঝলে নতুন পুকুর কাটাই। উন্নয়ন মানে তো জীবন সহজ করা, জীবন শেষ করা নয়। প্রকৃতিকে সাথে নিয়েই আসল উন্নয়ন হোক, নইলে আগামী দিনে নতুন প্রজন্মরা শুধু ছবিতে গাছ দেখবে। ধন্যবাদ সহ লিখেছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশত্রণী, কলকাতা 70 থেকে। আরও একটি কমেন্ট পড়ব, লিখেছেন দীপায়ন সৎপথে তপুবাদ জিরাবাদ বাঁকুড়া থেকে। তিনি লিখছেন, ডেভেলপমেন্ট পরিবেশ বাঁচিয়ে করতে হবে, ইলেকট্রিক ভেহিকেল ইউজ করতে হবে, সোলার ইলেকট্রিক ইউজ করা, এসি ব্যবহার না করা, সাইকেলকে বাঁচিয়ে রাখতে হবে, স্মার্টফোনের মিস ইউজ বন্ধ কমাতে হবে, ট্রি প্ল্যান্টেশন বেশি করতে হবে, প্লাস্টিক ফ্রি সোসাইটি গড়ে তুলতে হবে। লিখছেন দীপায়ন সৎপথী তপুবাইদ জিরাবাইদ বাঁকুড়া থেকে। আরও এক বন্ধু কমেন্ট করেছেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। তিনি লিখছেন, উন্নয়নের ফলে পরিবেশ ধ্বংস হচ্ছে, কিছু কিছু কথা আমাদের কানে প্রবেশ করানো হচ্ছে যার কোনো ভিত্তি নেই। আমরা উত্তেজিত হচ্ছি না বুঝে, চায়ের টেবিলে ঝড় উঠছে, পত্রিকার পাতায় বড় বড় করে লেখা হচ্ছে পরিবেশ বাঁচাও। যতদিন থেকে এইসব কথা শুনছি এতদিনে পরিবেশ শেষ হয়ে যাওয়ার কথা, আমাদের দেশ মরুভূমি হয়ে যাওয়ার কথা, কিন্তু তা কি হচ্ছে? বরং বলা যায় পরিবেশ আরও যৌবন প্রাপ্ত হচ্ছে। আমার জন্ম গ্রামে, তাই গ্রামের কথা আমার কলমে বেশি বেশি ফুটে ওঠে। শীতে নদীর ধার হলুদ সর্ষে ফুলে ভরে যায়, এই ফুলকে কাজে লাগিয়ে শুরু হয়েছে মৌমাছি চাষ, আমরা পাচ্ছি খাঁটি মধু। একমাত্র ইলিশ ছাড়া পুকুরে সব ধরনের মাছ চাষ হচ্ছে। যে মাছগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ক্রমে ক্রমে ফিরে আসছে। এখন শহর এবং গ্রামের ছাদে আগের মতো আর ফুল চাষ হয় না, মুরগি এবং কবুতরে ভরে গেছে বাড়ির ছাদ, ফলে পুষ্টি নিয়ে দুশ্চিন্তা অনেক কমে গেছে। তাই এ কথা বলাই যায়, উন্নয়নের ফলে পরিবেশ ধ্বংস হচ্ছে না, বরং পরিবেশের শ্রীবৃদ্ধি ঘটছে। বাংলাদেশের আত্রাই থেকে লিখেছেন কাজী আবু জাফর, খুব সুন্দর লিখেছেন, আপনারা সকলেই এত সুন্দরভাবে লিখছেন। অবশ্যই একটা সভ্যতা এবং সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্নয়ন আবশ্যক, কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্ন ওঠে পরিবেশ ধ্বংস হচ্ছে, পরিবেশ যথাযথভাবে আমরা রক্ষা করতে পারছি না। এবার দেখুন, ধরুন একটা বড় রাস্তা হবে, হাইওয়ে হবে, তার চারপাশে অনেক গাছ কাটা পড়বে এবং সেটা সাধারণ মানুষের কাছে কষ্টের তো বটেই, তার সাথে যারা পরিবেশবিদ রয়েছেন, যারা পরিবেশ রক্ষায় সচেতনভাবে সচেষ্টভাবে কাজ করে চলেছেন, তারা তো অবশ্যই সরব হবেনই। কিন্তু কয়েকটি গাছ বাঁচাতে গিয়ে যদি একটা ন্যাশনাল হাইওয়ে না তৈরি করা যায়, সেটা বোধহয় একটা জাতির পিছিয়ে থাকার জন্য যথেষ্ট। সেজন্য আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারি, হয়তো সেটা খরচ সাপেক্ষ, কিন্তু তবুও যদি সকলে মিলে এগিয়ে আসে, শুধুমাত্র সরকার নন, সাধারণ মানুষও যদি এগিয়ে আসে, তাহলে বোধহয় সেই প্রকল্পের বাস্তব রূপায়নও সম্ভব। যেমন হতে পারে ফ্লাইওভার, বা ধরা যাক যে অঞ্চলের প্রচুর গাছ কাটা পড়ল, বিকল্প কোনো সরকারি জমিতে একটু বেশি সংখ্যক গাছ লাগানোর চেষ্টা করা এবং তার যথাযথভাবে দেখভাল করা। বৃক্ষরোপণ কিন্তু প্রতি বছর হয়, সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে, সাধারণ মানুষের প্রচেষ্টায়, কিন্তু তার দেখাশোনা কতখানি করা হয় সেটাই হলো প্রশ্ন। অনেক গাছ লাগানো হলো কিন্তু সেগুলো কোনোটাই প্রায় দুবছর বাদে আর রইল না, তাহলে তো আমরা বোধহয় কোনো কথাই বলতে পারি না। আবার একই রকমভাবে ঠিক যেমনটা

আগের বন্ধু লিখেছিলেন, অর্থাৎ দীপায়ন বাবু যেমনটা লিখেছিলেন, যে আমরা যদি আরও একটুভাবে এই যে পরিবেশ দূষণের কারণগুলো, ধোঁয়া ধুলো এবং বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে নির্গত হচ্ছে, পরিবেশের উত্তাপ যে বৃদ্ধি পাচ্ছে, উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা যদি গ্রহণ করতে পারি তাহলে বোধহয় বিষয়টা অনেকখানি সহজ হয়ে যায়। দেখি আমাদের পরের বন্ধু এই বিষয়ে কি বলছেন। লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। তিনি লিখছেন, শুভ সন্ধ্যা জানাই আরজেদের, প্রণাম আকাশবাণী। উন্নয়নের সাথে পরিবেশ ধ্বংস হয়, তাহলে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প পরিবেশ বান্ধব করাই উচিত। স্কিম তৈরি করার সময় ইঞ্জিনিয়ারগণকে বলতে হবে সেই মতো প্রকল্প রূপায়ণে ব্যবস্থা নেওয়া উচিত। স্কিম ইকোফ্রেন্ড হলেই আর পরিবেশ দূষণ বা ক্ষতি হবে না। উন্নয়ন অগ্রগতি, অনুন্নয়ন পরাগতি, উন্নয়ন চাই চাই। নমস্কার শ্রবণ সঙ্গীদের, লিখেছেন সিঙ্গুর বাসুবাটি থেকে তপন চক্রবর্তী। নলহাটি বীরভূমের পাইকপাড়া থেকে লিখছেন শেষ মোহাম্মদ। তিনি লিখছেন ছন্দবদ্ধ তার যে কবিতা এবং তার মাধ্যমেই তিনি তার মনের কথা লিখেছেন বরাবরের মতোই। লিখছেন, উন্নয়ন মানে সবুজ ধ্বংস করা, কংক্রিটের জঙ্গল তৈরি করা, পরিবেশের ভারসাম্য নষ্ট করা, অক্সিজেনের উৎপাদন ক্ষুণ্ণ করা, বায়োডাইভার্সিটি নষ্ট করা, জীবজন্তুর বাসস্থান ভেঙে দেওয়া, সবুজ মাঠ খেলার জায়গা কেড়ে নেওয়া, উন্নয়নের নামে নতুন শহর গড়ে তোলা, সিএফসি গ্যাস উৎপাদন হবে এবং ওজোন স্তর ফুটো হবে, আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে প্রবেশ করবে। লিখেছেন নলহাটি বীরভূমের পাইকপাড়া থেকে শেষ মোহাম্মদ। আমাদের আজকের যে বিষয়টি রাখা হয়েছে, উন্নয়নের ফলে পরিবেশ ধ্বংস হয়, এই বিষয়ে আপনাদের কাদের কি মতামত, আপনারা কি বলতে চাইছেন, কোন পক্ষে থাকতে চাইছেন, উন্নয়ন নাকি পরিবেশ রক্ষা, বা দুটোই, বা কিভাবে কোনটাকে করলে বিষয়টা অনেক বেশি সহজ হয় এবং সকলের জন্য ভালো হয়, সেই বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজে আসবো। অনেক বন্ধুরা বলছেন হোয়াটসঅ্যাপ মেসেজ কি পড়া হবে না নাকি টেলিফোন নেওয়া হবে না, সবটাই হবে, এক এক করে সব প্রসঙ্গেই আসবো। শেখ জাকির হোসেন লিখেছেন তারকেশ্বর হুগলি থেকে। তিনি লিখছেন, শুভ সন্ধ্যা বেতার বন্ধু। উন্নয়নের সাথে পরিবেশ যে ধ্বংস হচ্ছে সে কথা অস্বীকার করার উপায় নেই। সভ্যতার সেই সূচনা পর্বের সবুজ শ্যামল কোমল পৃথিবী একটু একটু বদলাতে বদলাতে আজকের এই কংক্রিটের পৃথিবীতে পরিণত হয়েছে। আমরা যেটাকে উন্নয়ন বলে থাকি আসলে তা হলো সময়ের সাথে সাথে আমাদের অসামঞ্জস্যপূর্ণ চাহিদার বৃদ্ধি। নিজেদের সুখের চাহিদাকে মেটানোর জন্য আমরা প্রতিনিয়ত নির্বাক প্রকৃতিকে ধ্বংস করে চলেছি। বৃক্ষছেদন, জলাশয় ভরাট, অতিরিক্ত পেট্রোলিয়াম পণ্যের ব্যবহার সবই তার প্রকৃষ্ট উদাহরণ। এখন প্রশ্ন হলো, এ থেকে মুক্তির উপায় কি? উন্নয়ন বন্ধ করে দেওয়া যায় না, না কখনোই তা হতে পারে না। তবে আমাদের 1:3 অনুপাতে অল্টারনেট ব্যবস্থায় জোর দিতে হবে। পরিবেশের একটি ক্ষতি সাধিত হলে নিদেন পক্ষে তিনটি ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা ইট কাঠ পাথরের জীবন থেকে বেরিয়ে প্রকৃতিকে ভালোবাসতে পারব। প্রকৃতি রক্ষার আহ্বানে তারকেশ্বর হুগলি থেকে লিখেছেন শেখ জাকির হোসেন। খুব সুন্দর লিখেছেন এবং খুব সুন্দর একটা উপায়ও বাতলেছেন। যদি আমরা এভাবে চেষ্টা করি তাহলে সত্যিই খুব ভালো হবে। কল্যাণ কুমার শান্ডিলও লিখছেন রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে। তিনি লিখছেন, শুভ সন্ধ্যার শুভেচ্ছা রাজর্ষি দেবারতীও আপনাদের জানাই। বিষয় আসি, পরিবেশের জন্য উন্নয়ন হয় কি? মানুষের কথা মাথায় রেখে উন্নয়ন, মানুষ আর পরিবেশ দুই ভাই। মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে আর পরিবেশের জন্য বরাদ্দ স্থান কমে যাচ্ছে। আমরা আর্টিফিশিয়াল সব কিছু উৎপন্নে মন দিয়েছি, কিন্তু প্রাকৃতিক অক্সিজেন উৎপন্নে বিমুখ হয়েছি। যান্ত্রিক সভ্যতার আবাহনে বাড়িয়েছি কার্বন ফুটপ্রিন্ট, এভারেস্ট চূড়া থেকে হরমুজ প্রণালী সর্বত্র, মহাকাশে আর্টিফিশিয়াল উপগ্রহের গর্ভে যার সামরিক সামগ্রী রাখার গুপ্ত স্থান, মানুষের স্থান কোথায়? বড় বড় শক্তিধর দেশের দাদাগিরি। সুতরাং বর্ধিত মানুষ আর তাদের চাহিদার মার্কেট প্লেস হলো এই পৃথিবী, আর উন্নয়ন ও মুনাফার জন্য পরিবেশ ধ্বংস হবেই। যদি আবাদি বাড়ার সাথে সাথে গোঁজামিলের উন্নয়ন

বাস্তবায়ন হয়, পরিকল্পনা এবং পরিকাঠামো মাফিক উন্নয়ন না হয়। এর থেকে বাঁচার উপায়, পরিকল্পনা ও পরিকাঠামো মাফিক উন্নয়ন আর জনসংখ্যার বাঁধন, তবেই উন্নয়নের সুফল সব মানুষ পাবে আর পরিবেশ হারাবে না তার ভারসাম্য। ধন্যবাদ আপনাদের, সত্যি খুব সুন্দর লিখেছেন। জনসংখ্যার বাঁধন এই শব্দটা আমরা যারা বর্তমানে এই প্রজন্মের মানুষ তাদের অবশ্যই মাথায় রাখা উচিত, কারণ আমাদের এই পৃথিবীর তো একটা ক্যাপাসিটি আছে, আমাদের পৃথিবীর, আমাদের দেশের, আমাদের রাজ্যের, আমাদের চারপাশের পরিবেশের। আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে যে সংখ্যক মানুষ সেখানে বাস করতেন, কালের নিয়মে কিছু মানুষ মৃত্যুবরণ করলেও জনসংখ্যার চাপটা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। তাই প্রত্যেককেই এই বিষয়ে সচেতন হতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যা ধরে রাখা, এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু কোনো সমস্যারই সুরাহা সম্ভব নয়। আরও একটি ফেসবুক কমেন্ট লিখছেন কার্তিক মণ্ডল, দাউদপুর থানা সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখেছেন, উন্নয়নের ফলে পরিবেশ ধ্বংস হচ্ছে, এটি বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা। কারখানা, রাস্তা, বড় বড় ভবন নির্মাণের জন্য গাছপালা কাটা হচ্ছে, ফলে বনভূমি কমে যাচ্ছে এবং প্রাণীদের বাসস্থান নষ্ট হচ্ছে। শিল্প কারখানার ধোঁয়া ও যানবাহনের কালো ধোঁয়ায় বায়ু দূষিত হচ্ছে। নদী ও খালে কলকারখানার বর্জ্য ফেলার কারণে জলদূষণ বাড়ছে। পরিবেশ দূষণের কারণে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে এবং জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে। উন্নয়নের পাশাপাশি তাই পরিবেশ রক্ষার দিকেও গুরুত্ব দিতে হবে। কার্তিক মণ্ডল লিখেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী থানার দাউদপুর গ্রাম থেকে। 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, আর দেবারতী এবং রাজর্ষি রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আপনার কথা। আরও একজন বন্ধুর মেসেজ, কোন্নগর থেকে অরুণ গুপ্তা লিখেছেন, 78 বছর একটা স্থানের উন্নয়ন নেই অথচ পরিবেশও ভারসাম্যহীন, এটাকে কি বলা যায় সেটা ভাবনার বিষয়। খুব ছোট্ট কথায় লিখেছেন, সুন্দরভাবে লিখেছেন, সেই সাথে লিখেছেন নমস্কার নেবেন, কোন্নগর থেকে অরুণ গুপ্তা। সত্যি এটা কিন্তু আমাদের ভাবার বিষয়, এবং যারা পরিবেশ রক্ষায় সচেতন তাদের সকলের উদ্দেশ্যে আমাদের আবেদন এবং অনুরোধ, অবশ্যই পরিবেশ রক্ষার বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু সেটা কিভাবে করলে বা কিভাবে আমাদের উন্নয়নের ফলে পরিবেশ ধ্বংস হলেও সেটাকে আবার মোটামুটি ঘাটতি পূরণের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টা সত্যি একটু লক্ষ্য রাখার বিষয়। চলে আসবো একটা গানে, আর গান শুনতে শুনতে ফিরছি আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
2: হ্যাঁ, অবশ্যই আমরা ফোন ধরবো, বারবার একই কথাই বলছি বটে। দেখি আমাদের মধ্যে কোন বন্ধু রয়েছেন। হ্যালো, কে আছেন সঙ্গে?
3: হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ বলুন।
3: আমি বদুর চক মাছপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
2: বেশ,
3: তো অবশ্যই উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের মধ্যে রাস্তাঘাটে আলো, রাস্তা পরিষ্কার, কিন্তু তার মধ্যে আমাদের সেই জিনিসটা আমাদেরই রক্ষা করতে হবে। যেমন রাস্তাঘাটে আলো জ্বলছে, ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে আমাদের এই বিদ্যুৎ অপচয়টা, আমাদের যতক্ষণ আলোটা দরকার ততক্ষণই হোক, বাকি সময় ওই আলোটা বন্ধ হোক, এক নম্বর। দু নম্বর, রাস্তা পরিষ্কার হয়েছে, খুব সুন্দর আমরা যাতায়াত করতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু অযথা যারা সব মোটর বাইক চালিয়ে আমাদের এই পেট্রোল যে আমাদের অপচয় হচ্ছে, এটা আমাদের বন্ধ করা হোক।

0: এবং এই সুমুখে বর্ষা আসছে, এই বর্ষাতে রাস্তার পাশে কোন রকম মাটি নিয়ে তাতে কোন রাস্তার ক্ষতি না হয় সেটা আমাদের সকলকে সচেতন হতে হবে।
1: একদম, অনেক ধন্যবাদ। সত্যি মানে উন্নয়ন যখন হচ্ছে উন্নয়নের সাথে সাথে কিন্তু পরিবেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের, তাই না?
2: অবশ্যই আমাদেরই সেই দায়িত্ব।
1: দেখো এই যে বর্ষার কথা বন্ধু বললেন, বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির জল কিন্তু সংরক্ষণ করাও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? কারণ কিছু কিছু ক্ষেত্রে যেখানে সত্যিই জলের সংকট তৈরি হয় সেখানে জলাধার তৈরি করে বা বিভিন্নভাবে কিন্তু মানুষ কিন্তু জল সংরক্ষণ করেন।
2: ঠিক ঠিক, তাই আমাদেরও সেটা যদি আমরা করতে পারি তাহলে পরিবেশ রক্ষাও হলো, আবার একই রকম ভাবে উন্নয়নের পথে কোনো বাধাও এসে দাঁড়ালো না।
1: পরিবেশ রক্ষা হবে, তোমার হাত থেকে কিভাবে রক্ষা হবে কেউ জানে না। ফোন আছে,
2: নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
3: নমস্কার।
2: হ্যাঁ বলুন।
3: বেহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
2: হ্যাঁ
1: বলুন।
3: অবিনিষ্টকারী উন্নয়ন যেখানে হয় সেখানে অবশ্যই পরিবেশ ধ্বংস হয়। যেখানে যেখানে অবিনিষ্টকারী উন্নয়ন হয়েছে, যেমন এই চেরনোবেল ডিজাস্টার হয়েছিল, এসব হচ্ছে অবিনিষ্টকারী উন্নয়নের ধ্বংসাত্মক ফল। কিন্তু যেখানে সুস্থায়ী উন্নয়ন হয়, যেটাকে পরিভাষায় আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেখানে পরিবেশের সত্যিকারের উন্নতি হয়, যদি আমরা এই স্মার্টফোন, এয়ার কন্ডিশন বা রেফ্রিজারেটর এগুলোকে যদি ফেলে দিই, তাহলে এটাকে বিজ্ঞানকে এক অর্থে বর্জন করা হবে। আমাদের সুস্থায়ী উন্নয়ন করতে গেলে এই সমস্ত যন্ত্রের সঠিক ব্যবহারটা আমাদেরকে জানতে হবে, তবেই আমরা পরিবেশের সঠিক উন্নয়ন করতে সক্ষম হব। নমস্কার,
2: অসংখ্য ধন্যবাদ বন্ধুকে। সত্যি আপনারা এত সুন্দরভাবে আপনাদের মতামত জানাচ্ছেন। টেলিফোন লাইনের পরে এবার একটু চলে আসি হোয়াটসঅ্যাপে, প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ জমে রয়েছে, দেখি বন্ধুরা কি লিখছেন। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে কবিতার মাধ্যমে লিখেছেন আজকের বিষয় সম্পর্কে। সব দিক বিবেচনা করে হয় যদি উন্নয়ন সেটা হতেই হবে, অবশ্যই মানব উন্নয়নের স্পন্দন। সামগ্রিক স্বার্থ রক্ষার জন্য পরিবেশ যদি হয় ধ্বংস, সুবিবেচনায় তা ফিরিয়ে আনা সচেতনতার অংশ। কারখানা কিংবা গবেষণা হয় না বাড়ির ছাদে, অব্যবহৃত খোলা জায়গায় কখনোই নয় জনপদে। উন্নয়নের নামে সবুজ ধ্বংস, পরিবেশ রক্ষার্থে বিস্ময়, উপযুক্ত বিকল্প ব্যবস্থায় হয় মননশীলতার জয়। পরিবেশ রক্ষার সাথে সাথে চাই উন্নয়নের জোয়ার, যে কোনো ধরনের সজীবতা সুস্থ সমাজের হাতিয়ার। বিজ্ঞানসম্মতভাবে দিকে দিকে হোক সাধের উন্নয়ন, পারিপার্শ্বিক বাতাবরণে হবেই নবজাগরণ। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন এই মেসেজ। পরের বন্ধুর মেসেজ পড়ব, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, উন্নয়ন ও পরিবেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন ও অবকাঠামো নির্মাণের ফলে বনভূমি ধ্বংস, জলাভূমি ভরাট এবং বায়ু জল দূষণ ঘটে। তবে পরিবেশের ধ্বংস না করে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে যে উন্নয়ন করা হয় তাকে টেকসই উন্নয়ন বলা হয়। জলাভূমি ও খাল ভরাট করার ফলে জলবদ্ধতা তৈরি হয় এবং প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ে। উন্নয়ন ও পরিবেশ একে অপরের পরিপূরক। পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না, তাই উন্নয়নের গতি বজায় রাখার পাশাপাশি আমাদের পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন নীতি গ্রহণ করতে হবে, যাতে বর্তমানের উন্নতির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন সব সময়। পরের বন্ধুর মেসেজ পড়ব, লিখেছেন পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে। তিনি লিখছেন, উন্নয়নে মানুষের জীবনকে সহজ, দ্রুত ও আধুনিক করে তোলে, একথা সত্যি। নতুন রাস্তা, বড় বড় ভবন, শিল্প কারখানা, প্রযুক্তির অগ্রগতি, এসবই উন্নয়নের পরিচায়ক। কিন্তু এই উন্নয়নের আড়ালে অনেক সময় প্রকৃতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নতুন শহর গড়তে কাটা পড়ে গাছ, ভরাট হয় জলাভূমি, কমে যায় সবুজের পরিমাণ। শিল্প কারখানার ধোঁয়া ও বর্জ্যে দূষিত হয় বায়ু, জল ও মাটি। উন্নয়নের নামে পাহাড় কাটা, নদীর গতিপথ বদলে দেওয়া বা অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহার পরিবেশের ভারসাম্য নষ্ট করে, ফলস্বরূপ বাড়ছে উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ। তবে উন্নয়ন মানেই পরিবেশ ধ্বংস, এ কথাও পুরোপুরি ঠিক নয়। আসল সমস্যা হয় যখন উন্নয়ন হয় পরিকল্পনাহীন ও প্রকৃতি বিরোধী। পরিবেশকে রক্ষা করেও উন্নয়ন সম্ভব যদি আমরা চিরস্থায়ী উন্নয়নের পথে হাঁটি। তাই উন্নয়ন প্রয়োজন, কিন্তু এমন উন্নয়ন নয় যার মূল্য দিতে হয় প্রকৃতিকে। মানুষের অগ্রগতি আর পরিবেশের সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখাই আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভবানীপুর কলকাতা থেকে লিখেছেন পরমা মিত্র।

পরের বন্ধু লিখছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর থেকে, তিনি লিখছেন, জন্ম মৃত্যু আমাদের সবাইকেই মানতে হয়। জন্ম যেমন আছে মৃত্যু তেমনই থাকে। উন্নয়ন করতে হলে পরিবেশের তো কিছু না কিছু একটু হলেও ধ্বংস হবেই, আর উন্নয়ন মানে আমাদের সমাজে ভালো কাজ, আর ভালো কাজ হলে আমাদের সকলের ভালো হবে। এবার দেখতে গেলে অন্যদিকে একটু তো খারাপ হবে, এটা আমাদের মেনে নিতেই হবে। ছন্দে ছন্দে বলি, প্রকৃতির কাছে বাড়াবাড়ি নয়, সম্মান মানে হও নত, নইলে এমন আঘাত পাবে ভুলবে না সেই ক্ষত। যত শ্রেষ্ঠ হও না তোমরা, ছুটে আসো দলে দলে, এক পলকে উড়ে যাবে সব প্রকৃতির রোশানলে। এইটুকুই, ধন্যবাদ নমস্কার, লিখছেন হুগলির নালিকুল বন্দিপুর থেকে বিজয় দালাল। পরের বন্ধুর মেসেজ, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা দিদি দাদা, উন্নয়নের দরকার আছে নিশ্চয়ই, কিন্তু প্রকৃতির ক্ষতি করে নয়। এমন উন্নয়ন আমরা করব না যাতে প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট হয়। গাছ কেটে ফ্ল্যাট বানাবো না, যদিও বা বানাই গাছের জায়গা রেখেই করতে হবে। রাস্তাও পরিষ্কার করা, সেও তো একটা ভালো কাজ। সুতরাং সব কিছুকে রক্ষা করে উন্নয়ন ভালোই। ঢাকুরিয়া থেকে লিখেছেন সুমিতা রায়। পরের বন্ধুর মেসেজ, লিখছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে, তিনি লিখেছেন, যে উন্নয়নে পরিবেশ ধ্বংস হয় সেটি অ্যাকচুয়ালি উন্নয়ন নয়, মানব সভ্যতার অধঃপতন, পরিবেশ সমাজেরই অংশ। সুতরাং প্রকৃত উন্নয়ন তখনই পরিবেশের অগ্রগতি অটুট থাকে যখন। সংঘমিত্রা ঘোষ লিখেছেন কাঁকিনাড়া ভাটপাড়া থেকে। পরের বন্ধু লিখছেন কিশোর বালি হাওড়া থেকে, তিনি লিখেছেন, উন্নয়নের তো দরকার আছে, হয়তো পরিবেশে একটু ক্ষতি হচ্ছে, তাতে কিছু করার নেই। অনেক জমি নিয়ে যদি কলকারখানা তৈরি হয়, শিল্প তৈরি হয়, সেখানে অনেক বেকার ছেলেমেয়ে কাজ করে, তাহলে তাদের আর বাইরে যেতে হবে না। পরিবেশকে আমরা যদি বাঁচাতে চাই তাহলে ঠিক বাঁচবে। আমার বাড়িতে আমি যখন ঘর বানাচ্ছিলাম, রাস্তার ধারে দুটো নারকেল গাছ ছিল, সাতখানা সুপারি গাছ ছিল। সবাই বলেছিল গাছগুলো কেটে নাও, তাহলে আরও 4 ফুট বেরিয়ে যাবে। আমার খুব কষ্ট হচ্ছিল, ফলন্ত গাছ, খুব মায়া লাগছিল। দুটো সুপারি গাছ না থাকলেই নয়, কিন্তু ওরা কাটা পড়েছিল, বাকিগুলো আর কাটতে দিলাম না। যতটা পরিবেশকে রক্ষা করা যায় এইভাবে, হয়তো ঘরটা একটু ছোট হয়ে গেল, তাতে কি এসে যায়, গাছগুলো তো আমার রয়ে গেল। ফ্ল্যাট হচ্ছে, অনেক মানুষজন আসছে, পাড়াগুলো ঘিঞ্জি হয়ে যাচ্ছে, এতে পরিবেশ নষ্ট হচ্ছে, কিছু করার নেই। অনেকেই কলকাতায় থাকতে চাইছে, কাজকর্মটা কলকাতাতেই আছে, তারা যাতায়াতের অসুবিধার জন্য ফ্ল্যাট কিনছে। সব ঠিক আছে, ছোট ছোট তবে গাছ করলে যতটা পরিবেশ ভালো থাকে ততটাই লাভ। উন্নয়নের দরকার আছে, পরিবেশকে ভালো রেখে উন্নয়ন করা যেতেই পারে। বাউরিয়া জাগৃহী থেকে মমতা ঘোষ লিখেছেন, এমন উন্নতি চাই না যা পরবর্তী প্রজন্মের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়। উন্নয়নের নামে পরিবেশের ক্ষতি এবং আধুনিক সভ্যতার অন্ধ লোভের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো দরকার। নমস্কার দাদাভাই দিদিভাই, ভালো থাকবেন। চটপট একটু চোখ রাখি আমাদের যে SMS গুলো এসেছে সেখানে। আমাদের বন্ধু লিখছেন বাউরিয়া বউলখালী থেকে, শান্তনু ঘোষ ও কনক ঘোষ লিখছেন, আমরা ফিল্টার করা জল খাচ্ছি, কিন্তু পুকুর খাল এসব ব্যবহার না হওয়ার ফলে আবর্জনায় ভরে যাচ্ছে, এর ফলে পরিবেশ একটু একটু করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আগে এইসব পুকুরে সাঁতার কাটতাম, এতে শরীরও ভালো থাকতো। এখন পুকুর নোংরার জন্য, সাঁতার না কাটার জন্য আমাদের শরীরও খারাপ হচ্ছে দিন দিন। ভালো থাকবেন আপনারা। বেশ, পরের বন্ধুর মেসেজ, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন, উন্নয়ন মারে পরিবেশ ধ্বংস করা নয়, আমরা যদি পরিবেশ ধ্বংস করি তাহলে পরিবেশ আমাদের কি দেবে? গ্লোবাল ওয়ার্মিং বাড়বে, তাই পরিবেশ রক্ষা করুন। উন্নয়ন মানে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খাবারের সংস্থান করা, তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করা, আর শিশুদের এক সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া, তারা যেন ভালো মানুষ হয়। লিখেছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি। পরের বন্ধুর মেসেজ, সুবীর বোধক খালনা হাওড়া থেকে লিখেছেন, উন্নয়নের ধাক্কায় পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে, এসির ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে, চারিদিকে পুকুর বুঝিয়ে অট্টালিকা তৈরি হচ্ছে, তার ফলে অল্প বৃষ্টিতেই ঘর বাড়িতে জল ঢুকে যাচ্ছে। নগরায়নের ফলে যত গাছ কেটে পরিবেশের যত্রতত্র গাছ কেটে পরিবেশের ধ্বংস হচ্ছে, তার ফলে হচ্ছে অনাবৃষ্টি ও অতিবৃষ্টি। সুতরাং গাছ কাটার আগে নতুন করে গাছ লাগাতে হবে, পরিকল্পনা করে নগরায়ন করতে হবে। নগরায়নের ফলে হাওড়া জেলার সরস্বতী নদী আজ কানা নদীতে পরিণত হয়েছে। লিখেছেন খালনা হাওড়া থেকে সুবীর বোধক। সত্যি তাই, বিষয়গুলোতে যদি আমরা একটু সচেতন থাকি, একটু যদি চোখ রাখি, তাহলে বোধ হয় এতখানি ক্ষতি নাও হতে পারে। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখছেন, উন্নয়নের পথ মানুষকে আধুনিক জীবনযাত্রার সুবিধা এনে দিলেও তার ফলেই আজ পরিবেশের উপর নেমে এসেছে বড় সংকট। নতুন কারখানা, বড় বড় রাস্তা, বহুতল ভবন ও নগরায়নের ফলে প্রতিনিয়ত

পড়ছে গাছপালা, ভরাট হচ্ছে জলাশয় এবং দূষিত হচ্ছে বায়ু ও নদী। শিল্পের ধোঁয়া ও যানবাহনের কালো ধোঁয়ায় পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তার ফলে জলবায়ুর পরিবর্তন আরও ভয়াবহ হয়ে উঠছে। উন্নয়নের নামে প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে শেষ পর্যন্ত মানুষকেই তার খারাপ প্রভাব ভোগ করতে হয়। তাই প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন পরিবেশ রক্ষা করে উন্নতির পথ খোঁজা হবে। কসবাহালতু থেকে সৌভিকের মেসেজ। যাদবেন্দ্র পণ্ডা লিখছেন কাঁথি পূর্ব মেদিনীপুরের জুখিয়া বাজার থেকে, লিখেছেন, সত্যি যেভাবে উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস হচ্ছে তা ভবিষ্যতে খুবই বিপদ ডেকে আনবে। যেভাবে গাছ কেটে পুকুর বুঝিয়ে অপরিকল্পিত নগর উন্নয়ন হচ্ছে, পাহাড় কেটে রাস্তা বানানো হচ্ছে, কৃষি উন্নয়নের নামে মাঠের নিচ থেকে শ্যালো বা গভীর নলকূপের মাধ্যমে জল তুলে নেওয়া হচ্ছে এবং নদী তীরবর্তী এলাকায় অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং সেখানে যেখানে সেখানে প্লাস্টিক ফেলা হচ্ছে আর সেই বর্জ্য পদার্থ গঙ্গাবক্ষে পড়ছে, তাতে ভূমিকম্প ভূমিধ্বস বেড়েই চলেছে। বিশ্ব উষ্ণায়নের জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই আমি মনে করি উন্নয়ন হোক কিন্তু পরিবেশ ধ্বংস করে নয়। এই বিষয়ে সমাজের সবারই এগিয়ে আসা উচিত। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লিখেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি জুখিয়া বাজার থেকে যাদবেন্দ্র পণ্ডা। আপনাদের সকলকে জানাই আপনারাও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই যদি সকলের মিলিত প্রয়াসে আমরা আমাদের পরিবেশ রক্ষা এবং উন্নয়ন একসাথে করে ফেলতে পারি তার থেকে ভালো দিন বোধহয় আর হয় না। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে, রাজর্ষি দেবারতি, শুভ সন্ধ্যা। মানব সভ্যতার অগ্রগতির জন্য উন্নয়ন একান্ত প্রয়োজন। অপরিকল্পিতভাবে এই উন্নয়ন হতে থাকলে তা পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন এমনকি পরিবেশের ভারসাম্য বিঘ্ন ঘটাতে পারে, তবে সুপরিকল্পিতভাবে উন্নয়ন হলে তা সকলের কাছে কাম্য হয়। উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তীর মেসেজ। পরের বন্ধু লিখছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা, তিনি লিখেছেন উন্নয়নের ফলে পরিবেশ ধ্বংস হয় এই কথাটার সাথে পুরোপুরি সহমত হতে পারছি না, কারণ উন্নয়ন তো খারাপ নয়। পরিবেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে উন্নয়ন হলে সেই উন্নয়ন পরিবেশকে সুরক্ষিত করে। শিল্প কারখানা, চওড়া রাস্তা, রেলের বিস্তার, শহরকে আরও বড় করার উদ্দেশ্যে বনভূমি কেটে নির্মাণ কাজ চলে, এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, দূষণ বাড়ে। কিন্তু যদি গাছ কাটার আগেই নির্মাণ কাজ যেখানে হচ্ছে না সেখানে গাছ লাগানো হয়, সৌরশক্তিকে কাজে লাগানো হয়, জল অপচয় কম করা হয়, দূষণ নিয়ন্ত্রণ করা হয়, তাহলেই তো পরিবেশ সুরক্ষিত হবে, উন্নয়নও হবে। আর এই রকম উন্নয়ন তখনই সম্ভব হবে যখন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, কারণ পরিবেশ সুরক্ষিত উন্নয়নের জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। উন্নয়ন এগিয়ে যাবার এক ধাপ, কিন্তু অবশ্যই তা ক্ষতি না করে। খুব সুন্দর লিখেছেন সুজাতা পূর্ব বর্ধমান থেকে, পশ্চিম বর্ধমান থেকে। পরের বন্ধু লিখছেন স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে, তিনি লিখেছেন বর্তমান যুগে উন্নয়নের নামে ব্যাপক হারে শিল্প কারখানা স্থাপন, নগরায়ন, সড়ক নির্মাণ এবং অবকাঠামো সম্প্রসারণ করা হচ্ছে, কিন্তু এসব কাজের ফলে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ক্রমেই বাড়ছে। তাই অনেকের মতে উন্নয়ন কথার অর্থ যেন পরিবেশ ধ্বংস করা। প্রথমত উন্নয়নের জন্য বনভূমি উজাড় করা হয়, নতুন শহর, রাস্তা বা শিল্পাঞ্চল তৈরির জন্য অসংখ্য গাছ কেটে ফেলা হয়, ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। দ্বিতীয়ত শিল্প কারখানার বর্জ্য, যানবাহনের ধোঁয়া, বায়ু, জল মাটিকে দূষিত করে। উন্নত প্রযুক্তি এবং উৎপাদন বৃদ্ধি পরিবেশে কার্বন নিঃসরণ বাড়ায়, যার কারণে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও নানান প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। তৃতীয়ত উন্নয়নের প্রতিযোগিতায় মানুষ প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার করছে, নদী ভরাট, পাহাড় কাটা এবং জলাশয় ধ্বংসের ফলে পরিবেশের স্থায়ী ক্ষতি হচ্ছে। তাই বলা যায় নিয়ন্ত্রণহীন ও পরিকল্পনাহীন উন্নয়ন অনেক সময় পরিবেশ ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। যদিও প্রকৃত উন্নয়ন হওয়া উচিত পরিবেশ রক্ষা করে, তবুও বর্তমানে বাস্তবতায় উন্নয়নের সঙ্গে পরিবেশ ধ্বংসের সম্পর্ক অস্বীকার করা কঠিন। মামুদপুর আমতলা থেকে লিখেছেন স্বাগত পাল। পরের বন্ধুর মেসেজ, আমরা কারো কাছে চাইতে পারি না শরীর ভালো থাকলেও সংসার না, এই মেসেজটি সম্ভবত আমাদের অনুষ্ঠানের সাপেক্ষে নয়, কারণ তিনি নাম বা কোথা থেকে লিখছেন কিছুই লেখেননি এবং যতটুকু পড়লাম পড়ে মনে হচ্ছে তিনি এই বিষয়ে হয়তো কিছু বলছেন না। পরিবেশ ধ্বংস এরকম, উন্নয়নের ফলে পরিবেশ ধ্বংস এরকমই একটা মেসেজ আমরা রেখেছি তপন কুমার সেন হালতু বাজার কসবা থেকে, কি লিখছেন দেখি। তিনি লিখছেন,
আকাশের নীল রঙের মাঝ দিয়ে ছুটে চলেছে বিমান, রকেট। অবশ্যই পরিবেশ নষ্ট হচ্ছে, সমুদ্রের জল দূষিত হচ্ছে জাহাজ তার বর্জ্য পদার্থের জন্য। সমুদ্রে তলদেশ হতে তেল খনিজ পদার্থ তোলার কাজ চলছে, ফলে নানা প্রজাতির জলজ প্রাণী শেষ হবার মুখে। এসব আছেই, তার সাথে চলছে যুদ্ধ। কার কি অস্ত্র আছে তার প্রতিযোগিতা। রবীন্দ্রনাথের কথায় বলতে হয়, আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক।

0: Rätt och slå namn.
1: Terica. তেরিকা কিছুই তো চলে না, এটা ওইখান থেকে এটিয়া থেকে ফিলার ফিলার কিছু দে না। কি অবস্থা, কি রে ভাই, কোথায় গেল ডেস্কটপে?

0: গানে গানে বাজিমাত রাজশ্রী দেবারতী রয়েছি সঙ্গে। আর এই পর্বে আপনারা অনুরোধ জানাবেন আপনাদের পছন্দের বাংলা আধুনিক গানের। অনুরোধ জানাতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নম্বরে, অবশ্যই নাম এবং লোকেশন সহ।
1: আর অনুরোধ করবেন পরবর্তী 3 মিনিটের মধ্যে।
2: গানে গানে বাজিমাত
1: শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে আসি আজকের অনুষ্ঠানের প্রথম গানে, শিল্পী মৃণাল চক্রবর্তী।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
1: শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। গানের হরেক রকম প্রশ্ন নিয়ে সাজানো এই অনুষ্ঠান। চলে আসি প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা।
4: প্রশ্নপত্র কঠিন করতে হতে দেবারাতির যে ব্যাপারটা চলে এসেছে, মানে ব্যাপারটাই খুব কঠিন হয়ে গেছে ওর জীবনে।
5: আমি সহজ করে কিছু করতেই পারি না,
4: এই জন্য সহজ পাঠ পড়তে হয়।
5: সহজ পাঠ আমরা পড়বো, কিন্তু আপাতত প্রথম ক্লু নিয়ে চলে আসবো এবং দেখতে হবে সেই ক্লু শুনে এবং তার পরবর্তী ক্লুগুলো শুনে আমাদের বন্ধুরা কি উত্তর দেন। প্রথম ক্লু, উত্তম কুমার অভিনীত সাদা কালো সিনেমায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান, গানের সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায়। আর এই ক্লুর ওপারে আমরা ফিরছি শোনাতে এ গান নিয়ে। আর প্রথম যার অনুরোধ, তিনি হচ্ছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।

0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো।
1: আপনি জোরদার চেষ্টা করছেন চেনার, এবং প্রথম ক্লুটা আরও একবার। প্রথম ক্লুটা ছিল আমরা যে গানটা নিয়ে ভাবছি, সেই গানটিতে একটি যে সিনেমার মানে উত্তম কুমার অভিনীত সাদাকালো সিনেমার গান, এবং এই গানের শিল্পী হচ্ছেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং গানের সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায়। এবার সেকেন্ড ক্লু,
2: সেকেন্ড ক্লু হচ্ছে সিনেমায় গানের চিত্রায়ন হয়েছিল এভাবে যে নায়িকা ফুলের বাগানে ঘুরে ঘুরে গান করছেন। এই সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা ছিল সলিল দত্তর।
1: তাহলে কোন গান সেটা আপনি ভাবুন, এবার চলে যাই আমরা শোনাতে গানে। শোনাতে গানের রিকোয়েস্টকার
2: শুভ্রা ভট্টাচার্য বাসরুনি থেকে শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান।

0: এবার তাহলে চিনতে পারো কিনার প্রথম দুটো ক্লু আরও একবার আপনাদের জন্য, এবং তারপর তিন নম্বর ক্লু।
1: প্রথম ক্লু দিয়েছিলাম উত্তম কুমার অভিনীত সাদা কালো সিনেমায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান, আর গানের সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায়। দ্বিতীয় ক্লু দিয়েছিলাম গানের চিত্রায়ন হয়েছিল এইভাবে যে নায়িকা ফুলের বাগানে ঘুরে ঘুরে গান করছেন, আর সিনেমার কাহিনী চিত্রনাট্য এবং পরিচালনা ছিল সলিল দত্তর। গানের গীতিকার ছিলেন শৈলেন রায়। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার, ছবি বিশ্বাস, উৎপল দত্ত, অসিত বরণ, তরুণ কুমার, গঙ্গাপদ বসু, আরতি দাস, জহর রায়, শোভা সেন, শৈলেন মুখার্জি, সবিতা সিনহা প্রমুখ শিল্পীরা।
0: প্রমুখ মানে তুমি আমি।
1: আচ্ছা, গানের লিপ দিয়েছিলেন সুপ্রিয়া দেবী। অনেকগুলো ক্লু কিন্তু আমরা বলে দিয়েছি।
0: তাহলে গানের গীতিকা শৈলেন রায় এবং গানের লিপ দিয়েছিলেন সুপ্রিয়া দেবী। তাহলে কোন গান সেটা আপনি তাড়াতাড়ি ভাবুন এবং কাগজে লিখে ফেলবেন না, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে লিখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903059992।
1: বলাই বাহুল্য, মান্নাদের কণ্ঠে এই গানের অনুরোধ জানিয়েছে ভবানীপুর থেকে তন্ময়।

0: তা লেখালেখি আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু হয়ে গেছে এবং এসএমএসও হয়ে গেছে, আপনারা উত্তর পাঠিয়েছেন। সঠিক উত্তর কি?
1: সঠিক উত্তর যেটা সেটা তো
0: সূর্য সাক্ষী, এবং সেই সূর্য সাক্ষী সিনেমার গান। আমরা সূর্য সাক্ষী মানে সিনেমার নামটা শুনতে চাইনি, আমরা শুনতে চাইছি গানের নামটা।
1: ঠিক, আর গানের নামটা যারা যারা চিনে নিয়েছেন, বালি হাওড়া থেকে দেবপ্রদত্ত পণিক এবং মমিতা মান্না ক্যানিং থেকে।
0: আমাদের দুই বন্ধুর জন্য রইল এটা।

0: চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা।
1: এখন শুনবেন চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গান। শুনবেন সূর্য সাক্ষী সিনেমা থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: गाने गाने बाजी बात, गाने गाने बाजी बात।
1: लाइट्स
2: ऑन,
1: कैमरा
2: रोलिंग,
1: एक्शन।
3: तू हमें किससे
4: करबो हाल बात करबो।
5: ए बाबू मशाय, এত ভালো ভাষা ভালো না।
0: চিত্রধ্বনি
6: চিত্রধ্বনি
7: চিত্রধ্বনি রাউন্ডে শুনবেন একটি সিনেমা সংলাপ। সিনেমায় এই সংলাপের শেষেই ছিল একটি গান, আপনাকে বলতে হবে সেই গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
0: চিত্রধ্বনি
6: চিত্রধ্বনি।
8: সত্যি যেতে ইচ্ছে করছে না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, শুধু মেস থেকে একটু ম্যানেজ করতে হবে। বাড়িতে সবাই জানবে যে তুমি কলেজ টিমের সঙ্গে বাড়িয়ে গেছো। আসলে আমরা দুজনে একটু নিরুদ্দেশের প্রান্তরে। হ্যাঁ চলে ঘুরে আসি, তোর ভালো লাগছে না?
9: দারুণ, হাত করতে হবে, সে আমি ম্যানেজ করে নেবো। কিন্তু কোথায় যাবি কিছু ভেবেছ?
8: আচ্ছা ধরো সমুদ্র।
0: চিত্রধ্বনি
6: চিত্রধ্বনি।
0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
10: একটু পরেই আসছে নিউজ ব্রেক, আর তারপর দেবরতী রাজর্ষি ফিরে আসছে ঠিক 10:10।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইতালি সহ পাঁচ দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইতালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল প্রধানমন্ত্রীর এই সফর। দেশে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ট্রেনে অপরাধমূলক ঘটনার তদন্তে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের উপর জোর দেওয়া হয়েছে। আফ্রিকায় বিভিন্ন অঞ্চলে ইবোলা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতের জন্য চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সে দেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গড়ে ভোট পড়েছে 88.10%। ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। অপর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ইতালি সহ পাঁচ দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী আজই দেশে ফিরে এসেছেন। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতাবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC-কে আরও উন্নত করতে ভারত ও ইটালি সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ বিবৃতিতে বলেছেন, বিশ্ব বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই করিডোরের বিষয়ে দুটি দেশ সহযোগিতা করবে। এই বছরের মধ্যে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম IMEC মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনের ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, IMEC ইউরোপ মধ্যপ্রাচ্য এবং ভারতকে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী মনে করেন, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ভারত ইতালি অংশীদারিত্বের মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত, অন্যদিকে প্রতিভা ও ব্যবসাশ্রয়ী উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উভয় নেতা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইতালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029-এর মধ্যে বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর পাঁচ দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন, এই সফর সমাজের প্রতিটি অংশের জন্য সুবিধা সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল এই সফর। সফরকালে ভারত সংযুক্ত আরব আমিরশাহির 10,000 কোটি বিনিয়োগ সহ 57টি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য শ্রী গোয়েল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেন। তিনি বলেন, নেতিবাচক রাজনীতির জন্যই জনগণ নির্বাচনে কংগ্রেসকে ত্যাগ করেছে। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং LPG সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার আজ ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে LPG উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 47,000 টন LPG উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। গত 3 দিনে গৃহস্থালির কাজের জন্য 1,34,00,000 LPG সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন, সংঘাতপূর্ণ অঞ্চলে থাকা নাবিকদের নিরাপত্তায় বিদেশ মন্ত্রক লাগাতার ভারতীয় মিশনগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে তৃণমূল স্তরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন। ট্রেনে সাম্প্রতিক বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে সমাজবিরোধী চক্রে জড়িত থাকার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। মন্ত্রক জানিয়েছে, প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে রেল সুরক্ষা বাহিনী তদন্ত করছে। এক উন্নত ব্যবস্থার মাধ্যমে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তি চালিত নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, রেল নেটওয়ার্ক জুড়ে সিসিটিভি কভারেজ বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা এবং কৃত্রিম মেধাভিত্তিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়। আফ্রিকার বেশ কিছু অংশে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির প্রেক্ষিতে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন দিল্লিতে এই মাসের 28 থেকে 31 তারিখ পর্যন্ত এই সম্মেলন হওয়ার কথা ছিল। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত আফ্রিকা ইউনিয়নের চেয়ারপারসন এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের সঙ্গে আলাপ আলোচনার প্রেক্ষিতে এই সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত। সম্মেলনের পরবর্তী দিনক্ষণ পারস্পরিক সুবিধার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে স্থির করা হবে। নতুন দিল্লি আফ্রিকার জনগণের প্রতি সহমর্মিতা ব্যক্ত করে যে কোনো সংকটের মোকাবিলায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় DGHS ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সে দেশের মধ্যে দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কঙ্গো, ইউগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রী যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনি ও ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগীর সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক অথবা অভিবাসন দপ্তরের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার জন্য কম্পিউটার ভিত্তিক তীর্থযাত্রী নির্বাচনের জন্য লটারি শুরু করেছেন। এবছর মানস সরোবর যাত্রা জুন মাসে শুরু হয়ে অগস্ট মাসে শেষ হবে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সুষ্ঠু কম্পিউটার চালিত এবং লিঙ্গ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মোট 1000 তীর্থযাত্রীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত তীর্থযাত্রীরা 20টি দলে বিভক্ত হয়ে যাত্রা করবেন। প্রতিটি দলে 50 জন করে তীর্থযাত্রী থাকবেন। বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আস্ক সে দেশে শিশু গণধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত ওই দেশে অন্তত 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজকের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, এই সময় আরও 46 জন শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, অন্তত 14 জন শিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয় হত্যা করা হয়েছে আরও 3 শিশুকে। বাংলাদেশের সংবাদপত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে প্রকাশ, যৌন হিংসার শিকার হওয়ার পর 2 শিশু আত্মহত্যা করেছে। আজক আরও বলেছে, শিশু অধিকার সংক্রান্ত রাষ্ট্রসংঘের সংস্থা UNCRC-তে স্বাক্ষরকারী অন্যতম দেশ হিসেবে বাংলাদেশকে শিশুদের বিরুদ্ধে সব ধরনের হিংসা প্রতিরোধ করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে 88.10%। ভোট গ্রহণের পর অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান, কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যেই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে গোটা ভোট পর্ব সম্পন্ন হয়েছে। উৎসবের মেজাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
2: ভোট যে একটা উৎসব, যেটা ইলেকশন কমিশন বারবার চেষ্টা করে এসেছেন, ফলতা নির্বাচন তার একটা বড় উদাহরণ, যেটাকে উৎসবের মেজাজে মানুষ নিয়েছেন। আমাদের এখানে 3 জন অবজারভার ছিলেন, মাইক্রো অবজারভার আমরা ডিপ্লয় করেছিলাম কিছু সেন্সিটিভ 12টা পোলিং স্টেশন, পার্সোনাল আমাদের ডিপ্লয়েড হয়েছিল 1140, ওয়েবকাস্টিং হয়েছিল আমাদের 100%, সেখানে আমরা ভেতরে 2টো ক্যামেরা এবং বাইরে 1টা ক্যামেরা ইউজ করেছিলাম।
0: এই পুনর্নির্বাচনে 6 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান অবশ্য শেষ মুহূর্তে সরে দাঁড়ান প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে, এরপরই পুনর্নির্বাচনের এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আগামী 24 মে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে সকাল 8টা থেকে ভোট গণনা হবে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটনায় কলকাতা হাইকোর্ট আজ 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল SIT গঠন করেছে। 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছেন, CBI এর পূর্বাঞ্চলীয় জোনের যুগ্ম অধিকর্তা এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন। 2024 সালের 8ই অগস্ট রাতে খাবার খাওয়ার সময় থেকে পরদিন চিকিৎসকের দেহ সৎকার পর্যন্ত সময়কালে কী কী ঘটেছিল এই দল পুনরায় তা তদন্ত করে দেখবে। এর জন্য যাকে খুশি জিজ্ঞাসাবাদ করতে পারবে CBI। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান সরকার পশ্চিমবঙ্গ সরকার হিসেবেই কাজ করবে, কোনো দলের সরকার হিসেবে নয়। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই সরকার শুধুমাত্র ঘোষণা সর্বস্ব এবং খেলা মেলার সরকার হয়ে থাকবে না। ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্ট বেঙ্গল প্রথমবার ISL ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। 22 বছর পর সর্বভারতীয় ফুটবল লীগ খেতাব জয় করল ইস্ট বেঙ্গল। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ ম্যাচের 14 মিনিটে আলফ্রেড প্লানাসের গোলে ইন্টার কাশি এগিয়ে যায়। প্রথমার্ধে তারা 1-0 গোলে পিছিয়েছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে লাল হলুদ। 49 মিনিটে ইউসেফ এজেজারি খেলায় সমতা ফেরান। 72 মিনিটে মোহাম্মদ রশিদ জয়সূচক।

গোলটি করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইতালি সহ পাঁচ দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরেছেন। তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে ইতালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল প্রধানমন্ত্রীর এই সফর। ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার ISL ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। অপর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, সঙ্গে আছি রাজর্ষী আর দেবারতী। নিউজের আগে ছিল চিত্রধ্বনি রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে।
3: সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাব তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরও একটি চেনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান।

0: बाजी बात
1: चित्रध्वनि।
2: এবার চিত্রধ্বনি রাউন্ডের উত্তর শোনার পালা। আজ শুনেছিলেন সিনেমা থেকে একটি সংলাপ।
3: জানো, আমার একদম
4: সত্যি যেতে ইচ্ছে করছে না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, শুধু মেস দিকে একটু ম্যানেজ করতে হবে। বাড়িতে সবাই জানবে যে তুমি কলেজ টিমের সঙ্গে বাইরে গেছো। আসলে আমরা দুজনে একটু নিরুদ্দেশের প্রান্তরে।
3: যা
2: মেম সাহেব সিনেমায় এই সংলাপের পরেই ছিল অসীমা ভট্টাচার্যের কণ্ঠে এই গান।

চলে আসবো যারা যারা চিত্রধ্বনি রাউন্ডের সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো নিয়ে। চিত্রধ্বনি রাউন্ডের সঠিক উত্তর দিয়েছেন স্বপ্ন চক্রবর্তী বিরাটি থেকে, মহেশতলা থেকে বিজুলি চক্রবর্তী, শেখ আজহার বারাসাত থেকে এবং বালিহাওড়া থেকে দেবপ্রিয় দত্তপণিক। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল আপনাদের সবার জন্য।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: शुरेरो ए झर झर झरना,
2: शुरेर झरना, शुरेर झरना।
3: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম সুরের ঝর্ণা রাউন্ডে। এই রাউন্ডে বাংলার রেট্রো গানের প্রিলিউড, গানের অংশ বা ইন্টারলিউডের উপর থাকে প্রশ্ন। উত্তর দেবেন নিজের পুরো নাম আর লোকেশন লিখে হোয়াটসঅ্যাপ বা SMS করে। আমাদের নাম্বার 9903059992। এখন শুনবেন গানের প্রিলিউড, উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে।
1: সুরের এই ঝর ঝর ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।

উত্তরে আসবো, তবে তার আগে রইল আমাদের এই পর্বের গান, অর্থাৎ সুরব্যঞ্জন রাউন্ডের সঠিক উত্তরের গান। আর যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, স্বপ্না চক্রবর্তী বিরাটি থেকে এবং বারাসাত থেকে শেখ আজহার, রইল অখিল বন্ধু ঘোষের কণ্ঠে সেই গান সবার জন্য।

0: অখিল বন্ধু ঘোষের এই গান চিনে নিয়েছিলেন আমাদের আরও দুজন বন্ধু, শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতার 70 থেকে, এবং সেই সাথে সঠিক উত্তর দিয়েছিলেন রুমা দত্ত নিউ টাউন থেকে। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
2: সুরের এই ঝর ঝর ঝরনা,
1: সুরের ঝরনা, সুরের ঝরনা।
3: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, আপনারা আছেন সুরের ঝর্ণা রাউন্ডে। একটু আগে আপনারা শুনেছিলেন একটি প্রিলিউড, আর সেই প্রিলিউডের গানটি হলো
4: বাজি

0: আর প্রিলিউডের এই গানটি সঠিকভাবে চিনে নিয়েছেন যিনি, তিনি হচ্ছেন বজবজ থেকে অদিতি মিত্র। তাই অদিতিদির জন্য রইল একটা জোরদার হাততালি।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
2: সুরের এই ঝরঝর ঝরনা,
1: সুরের ঝরনা, সুরের ঝরনা।
3: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবারের প্রশ্ন গানের ইন্টারলিউডের উপর। নিজের নাম আর লোকেশন লিখে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করবেন 9903059992 নম্বরে।
2: সুরের এই ঝরঝর ঝরনা,
1: সুরের ঝরনা, সুরের ঝরনা।

এই পর্বে শোনাতে এই গানে আপনারা শুনছেন বাংলা রেট্রো ছায়াছবির গান। আর এই গানটার অনুরোধ জানিয়েছেন বালি হাওড়া থেকে দেবপ্রিয় দত্ত বণিক। শুনছেন নায়িকার ভূমিকায় ছবি থেকে অনুপ ঘোষালের কণ্ঠে গান।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: शुरेरो ए झर झर झरना,
0: शुरेर झरना, शुरेर झरना।
2: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন সুরের ঝর্ণা রাউন্ড। একটু আগে শুনেছিলেন ইন্টারলিউড, আর ইন্টারলিউডের গানটি হলো

আর এই গান যে বন্ধু চিনে নিয়েছেন তিনি হচ্ছেন বিরাটি থেকে স্বপ্না চক্রবর্তী। তাহলে তার জন্য রইল যেটা আমাদের থাকে

0: সুরের ঝর্ণা
1: সুরের ঝর্ণা শুনছেন এফএম গোল, শুনছেন গানে গানে বাজিমাত, আপনারা আছেন সুরের ঝর্ণা রাউন্ডে। এবার শুনবো গানের অংশ। এটি শুনে আপনাকে বলতে হবে কোন গান। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন নিজের পুরো নাম আর লোকেশন।
0: সুরের ঝর্ণা
1: সুরের ঝর্ণা সুরের ঝর্ণা।

0: সিঁদুরের রূপলি সে পুটি মাছ বিদ্যুৎ বুকে ধরে রাখে, ঝিকমিক বিজুলি এই ঝিকমিক বিজুলি।
1: সুরের এই ঝর ঝর ঝর না,
2: সুরের ঝর না, সুরের ঝর না।

এই পর্বে শোনাতে গানের দ্বিতীয় অনুরোধ চলে এসেছে কল্যাণী থেকে কমলেশ পাত্রর কাছ থেকে। তিনি শুনতে চেয়েছেন মর্জিনা আবদুল্লাহ ছায়াছবি থেকে মানাদের কণ্ঠে এই গান।

0: এই ঝর ঝর ঝরনা,
1: সুরের ঝরনা, সুরের ঝরনা।
2: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। সুরের ঝর্ণা রাউন্ডে আপনারা শুনেছিলেন একটি গানের অংশ। অনেকেই উত্তর দিয়েছেন, দেখুন তো আপনার উত্তরটা মিলল কিনা।

0: बाजाए डम्बरु, डुग डुग डुग डुग डम्बरु, मेघे बाजाए डम्बरु, डुग डुग डुग डुग डम्बरु, मेघे बाजाए डम्बरु।
1: ভূপেন হাজারিকার কণ্ঠে এই গানটি সঠিকভাবে জেনে নিয়েছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে এবং শুভ্রা ভট্টাচার্য বাসদ্রোণী কলকাতার সত্তর থেকে, এবং সেই সাথে আমাদের আরও একজন বন্ধু শোভা বসু যাদবপুর থেকে, কমলেশ পাত্র কল্যাণী থেকে। আর সঠিক উত্তরগুলো যেটা থাকে সেটা রইল এনাদের জন্য।

রেট্রো বাংলা ছায়াছবির গানের অনুরোধ চলছে এই পর্বে। আর অদিতি মিত্র বজবজ থেকে অনুরোধ জানিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ফুলেশ্বরী ছায়াছবির এই গান শোনার জন্য। রইল তার পছন্দের গান সবার জন্য।

ভীষণ সুন্দর একটি গান শুনতে শুনতে আমরা চলে এলাম আমাদের পরের বন্ধুর অনুরোধে। আমাদের পরের বন্ধু, তিনি শুনতে চেয়েছেন আশা ভোসলের কণ্ঠে এই গান। হ্যাঁ, কে শুনতে চেয়েছেন? যাদবপুর থেকে শোভা বসু শুনতে চেয়েছেন আশা ভোসলের কণ্ঠে এই গান এবং বলাই বাহাল্লু ছায়াছবির নাম হচ্ছে পিকনিক। পিকনিক ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে সেই গান রইল সবার জন্য।

এরপর চলে আসবো আবার একটা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানে। যে গান শুনতেছে অনুরোধ জানিয়েছেন আমাদের বন্ধু হাওড়া থেকে রঞ্জন, রইল তার পছন্দের গান সবার জন্য।

শ্যাবমোচন ছায়াছবি থেকে আমরা শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। কিন্তু শ্যাবমোচন ছায়াছবি থেকে আরও একটি গানের অনুরোধ এসেছে, যেটা আমি সত্যি আজকে আর ফেলতে পারছি না। তনুজা ঘোষ লিখেছেন শ্রীরামপুর থেকে, তিনি শুনতে চেয়েছেন শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একবার শ্যাবমোচন ছায়াছবি থেকে। এই গান রইল তাঁর পছন্দের গান সবার জন্য।

0: অসাধারণ এই গানটি শুনবো এবং শোনাবো বলে আমার একটু ভুল হয়ে গেল, কারণ গানটি যে ছায়াছবির কথা আমি বলেছি সেই ছায়াছবির গান নয়, দেয়া নেয়া ছায়াছবির গান, আমাদের সকলের অত্যন্ত পছন্দের ভীষণ ভীষণ প্রিয় একটি ছায়াছবির থেকে আমরা এই গানটি শুনলাম এই পর্বে। অর্থাৎ শোনাতে গান রাউন্ডের এই পর্বে আপনারা অনুরোধ জানাচ্ছিলেন রেট্রো বাংলা ছায়াছবির গানের অনুরোধ, আর সেগুলো শুনতে শুনতে স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে এবার মোটামুটি সময়টা প্রায় শেষের পথে চলে এসেছে। তাই এই যে দেয়া নেয়া ছবি থেকে যে গানটি আমরা শুনলাম এই মুহূর্তে শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, এই গানটি আপাতত এই পর্বে অর্থাৎ শোনাতে গান রাউন্ডের এই পর্বের শেষ গান হিসেবেই আমরা রাখছি, কারণ এরপর আমাদের চলে যেতে হবে পরবর্তী রাউন্ডে। 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, রাজর শিয়ার দেবারতি রয়েছে আপনার সঙ্গে, আপনারা শুনতে চেয়েছিলেন এই পর্বে, অনুরোধ জানিয়েছিলেন এই পর্বে রেট্রো বাংলা ছায়াছবির গানের অনুরোধের। আর সেই পর্ব শুনতে শুনতে একটু একটু করে আমরা সংবাদ বিরতির দিকে চলে যাচ্ছি, তবে তার আগে অবশ্যই আমাদের পরবর্তী রাউন্ডের প্রশ্ন কিন্তু রয়েছে আপনাদের জন্য।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, স্বর্ণকণ্ঠ স্বর্ণকণ্ঠ।
2: আজ স্বর্ণকণ্ঠ রাউন্ডে শুনবেন একটি গান, আপনাকে চিনতে হবে গানের শিল্পীকে, উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992, উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশনটা অবশ্যই লিখবেন।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। সঙ্গে আছি রাজর্ষি আর দেবারতী। নিউজের আগে প্রশ্ন ছিল স্বর্ণকণ্ঠ রাউন্ডের।
3: স্বর্ণকণ্ঠ
2: শুনেছিলেন এই গজলের অংশ।

এই দৃপ্ত কণ্ঠ উস্তাদ সাবির খাঁ জির। হাতির ছোঁয়ায় যেমন তবলায় ঝড় উঠত, তেমনি কণ্ঠেও তিনি সাবলীল ছিলেন। গত 14ই মে উস্তাদজি পাড়ি দিয়েছেন অনন্ত লোকে। তার বিদেহী আত্মার প্রতি রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম।

0: সঠিক উত্তরদাতাদের নাম বলবো, তবে তার আগে একটু জেনে নিই আমাদের এই মাসের অনুগল্পের বিষয়।
1: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিং এর কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লব

0: অংশ হন পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। ফিরে আসছি গমন সিনেমা থেকে ছায়া গাঙ্গুলির গানের ওপারে।

0: গান শুনতে শুনতে চলে এলাম স্বর্ণকণ্ঠের সঠিক উত্তরদাতাদের নাম নিয়ে। যে সমস্ত বন্ধুরা সঠিকভাবে চিনে নিয়েছেন সাবির খাঁজির ভয়েস, তারা হচ্ছেন দেবপ্রিয় দত্তবণিক বালি হাওড়া থেকে, এবং সেই সাথে শোভা বসু যাদবপুর থেকে, স্বপ্না চক্রবর্তী বিরাটি থেকে দিয়েছেন সঠিক উত্তর।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম গানের ভিতর দিয়ে রাউন্ডে। এই রাউন্ডে আমরা কোন রেট্রো বাংলা গানের থিমের ওপর একটি অনুগল্প আপনাকে শোনাব। সেই অনুগল্পটি শুনে আপনাকে বলতে হবে সেই বাংলার রেট্রো গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
0: সংসারের কাজ সামলে শুতে শুতে রাত 11টা বাজবেই। না না, রুমার এখন শোয়ার সময় হয়নি, এবার তো মেয়ের ঘর গুছোতে যাবেন। দুকামরার এই ছোট্ট বাড়িটা অনেক কষ্টে তৈরি করেছেন রুমা আর ওনার স্বামী আশিস। সংসার ওদের তিনজনের, আশিস, রুমা আর ওনাদের মেয়ে পিউ। পিউ ডাকনাম বাইরের পৃথিবীর জন্য ডাক্তার প্রিয়দর্শিনী কর্মকার। আশিসবাবু একটা কারখানাতে কাজ করতেন, লকডাউনে সেটা বন্ধ হয়ে যায়। পিউয়ের তখন ক্লাস 12, ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে সংসারে টাকা দিয়েছে। রুমাদেবী অনেকদিন ধরেই সেলাইয়ের কাজ করেন, এভাবেই ওদের সংসারটা চলেছে। আধপেটা খেয়ে দিন কাটলেও সুখ ছিল, শান্তি ছিল, আর ছিল মেয়ে পিউকে নিয়ে অনেক অনেক অনেক স্বপ্ন। ঘরটা যে কি করে রেখেছে মেয়েটা, উফ, একটু গুছিয়ে তো রাখতে পারে বই খাতাগুলো। প্রতিদিনের মতো আজও পিউয়ের বইগুলো আঁচল দিয়ে মুছে মুছে টেবিলে রাখলেন রুমাদেবী। জানেন, মেয়েটা আমার এখনো বাচ্চাটি আছে, কে বলবে ও এখন ডাক্তার প্রিয়দর্শিনী। ঘরে এখনো সেই ছোট্ট পিউটাই আছে। হসপিটালে ডিউটিতে যাওয়ার সময় আমাকেই ভাত মেখে খাওয়াতে হয়। শুধু তাই নয়, নাইট ডিউটি না থাকলে রাতে মায়ের গলায় ঘুম পাড়ানি গান ছাড়া ঘুমই আসে না। পিউকে আমি পেটে ধরলেও আসলে পিউই আমার মা, ভগবানের আরেক রূপ যে মা। মানুষ যাতে দেখতে পায় গো তাকে, সবখানেতেই থাকতে যাতে পারে, সৃষ্টি যে তাই করেছিলেন মাকে।

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন গানের ভিতর দিয়ে রাউন্ড। একটু আগে শুনেছিলেন একটি অনুগল্প, সেই অনুগল্পটি যে বাংলার রেট্রো গানের আধারে তৈরি, এখন সেই গান আপনাদের জন্য।

এই গান যারা সঠিকভাবে চিনে নিয়েছেন তারা হচ্ছেন স্বপ্না চক্রবর্তী বিরাটি থেকে এবং সেই সাথে মৌমিতা মান্না ঝড়খালি ক্যানিং থেকে আর বারাসাত থেকে শেখ আজহার। প্রত্যেকের জন্য রইল এটা।

0: গানের ভিতর দিয়ে
1: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় অনুগল্প শোনার পালা। নিজের নাম আর লোকেশন লিখে উত্তর পাঠাবেন 9903059992 নম্বরে।
0: গানের ভিতর দিয়ে
2: হ্যালো, হ্যাঁ ডক্টর প্রিয়দর্শনের বাবা বলছি।
3: কি ও শরীর খারাপ? সিরিয়াস কন্ডিশন? কি বলছেন কি? হ্যালো, প্রিয়কে ফোনটা একবার দিন।

ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা সেদিন হাজির হলাম পিওয়ের হসপিটালে। সবাই কেমন যেন অদ্ভুত ভাবে আমাদের দেখছিল। পিউ কই, এখন এখন কেমন আছে পিউ? কেউ উত্তর দিল না। দেখি পিউ শুয়ে আছে চাদর।

চারিদিকে কত লোক, ভিড় আর ভিড়, সবকিছু আবছা আবছা লাগছে। মনে আছে শুধু শুধু ওই আগুনটা। ধীরে ধীরে আমার মেয়েটাকে গিলে নিল। কি হলো রে মা তোর, কোথায় লুকিয়ে আছিস? একবার কোলে আয় মা, একবার কোলে আয়। যখন থাকবো না কো, চেয়ে দেখো আমার চোখের জল, পদ্ম পাতায় শিশির হয়ে পড়ছে টলমল। বাতাস তুমি বয়ে গিয়ে সবার খবর দিয়ে

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন এফএম গোল্ড। বাংলার রেট্রো গানের থিমের ওপর আমাদের গল্প, আর সেই গল্প শুনে আপনাকে বলতে হবে গানটি কি। গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় গল্পটি যে বাংলা গানের ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, দেখুন তো আপনার সাথে মিলল কিনা।

0: গান শুনতে শুনতে আমরা চলে যাই কারা কারা সঠিক উত্তর দিয়েছেন।
1: প্রচুর বন্ধুরা সঠিক উত্তর দিয়েছেন, তাদের নামগুলো হলো বারাসাত থেকে শেখ আজহার, মৌমিতা মান্না ক্যানিং থেকে, শঙ্কচন্দ্র দে বারাসাত থেকে, বিরাটি থেকে স্বপ্না চক্রবর্তী, অদিতি মিত্র বজবজ থেকে, রুমা দত্ত নিউ টাউন থেকে, তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, সুমিতা রায় ঠাকুরিয়া থেকে, রীতা শ্রীমণি বেহালা কলকাতা সার থেকে, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে দিয়েছেন সঠিক উত্তর।
0: আর সবার জন্য যারা যারা সঠিক উত্তর দিলেন এবং অবশ্যই চেষ্টা করলেন উত্তর দেওয়ার জন্য, সবার জন্য রইল এটা।
2: গানের ভিতর দিয়ে
0: শুনছেন এফএম গোল, শুনছেন গানে গানে বাজি মাঠ। গানের ভিতর দিয়ে রাউন্ডের এবার তিন নম্বর গল্প। গল্প শুনে বলুন কোন রেট্রো বাংলা গানের সাথে গল্পের মিল পাচ্ছেন। নিজের নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 নম্বরে।
2: গানের ভিতর দিয়ে
1: পিউ পিউর

বাবা আর আমি, এই তিনজনের সংসার আমাদের, এটাই আমাদের পৃথিবী। এখন আমরা দুই বুড়ো বুড়ি বেঁচে আছি শুধু পিউয়ের ছবি বুকে আঁকড়ে। পিউকে কেন চলে যেতে হলো, কি হয়েছিল ওর সাথে, প্রশ্ন অনেক, উত্তর একটাও পাইনি। আমার প্রিয় তো ডাক্তার ছিল, কত মানুষের প্রাণ বাঁচিয়েছে, আর আর ওর সাথেই কি হলো, কিসের এত শোরগোল, কি এত লোক বাড়ির সামনে এগিয়ে আসছে, সবার হাতে মশাল, সবার চোখে আগুন, মুখে একটাই কথা।

শিলার ওপর শিলা জমে অনেক নদীর পথ ঘুরায়, আবার বইতে বইতে নদীর স্রোতে পাথর ক্ষয়ে যায়।

0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত। আপনারা আছেন গানের ভিতর দিয়ে রাউন্ডে। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নের উত্তরে। শুনেছিলেন অনুগল্প, আর অনুগল্পের সাথে উত্তরের গানটা এবার মিলিয়ে নিন।

0: মান্নাদের এই গান শুনতে শুনতে কোথাও একটা জীবনের যে একদম সত্যি, বাস্তব সত্যিটা, সেটাও যেন একবার আমরা চোখের সামনে দেখতে পেলাম।
1: ঠিক ঠিক তাই। আর এবার চলে আসি যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামে। তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, শোভা বসু যাদবপুর থেকে এবং শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে দিয়েছেন সঠিক উত্তর।
0: আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর এভাবেই আমাদের কিন্তু গানে গানে বাজিমাত চলবে। আজ তাহলে আমরা আসি, ছিলাম রাজর্ষি
1: আর দেবারতী, সকলকে জানাই শুভরাত্রি।

আধুনিক গান শুনছেন মুকেশের কণ্ঠে। গান দুটির গীতিকার ছিলেন মিল্টু ঘোষ। এবারে যে দুটি গান শুনবেন সেই গান দুটির গীতিকার সলিল চৌধুরী, শিল্পী মুকেশ,

আধুনিক গান শুনছেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এই গান দুটির গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। এবারে যে দুটি গান শুনবেন সেই গান দুটির গীতিকার সলিল চৌধুরী, শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

শৈলেন রায়ের কথায় দুখানি আধুনিক গান শুনলেন জগন্ময় মিত্রের কণ্ঠে। এবারে আরও দুখানি গান শুনবেন জগন্ময় মিত্রের কণ্ঠে গীতিকার প্রণব রায়।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায়।

ঘন্টা হল আপনারা আধুনিক গান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 1:02। আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

সুবীর হাজরার কথায় দুখানি গান শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারে দুখানি গান শুনবেন যে গান দুটির গীতিকার মিল্টু ঘোষ, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, পরপর দুখানি গান শুনবেন। গান দুটির গীতিকার সুমিত সমাদ্দার।

এবারে অমিতাভ ভট্টাচার্যের কথায় পরপর দুখানি আধুনিক গান শুনবেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক গানের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবারের যে আধুনিক গানটি শুনবেন সেই গানটির গীতিকার গানটি গেয়েছেন শুভমিতা।

এবারের গানটির গীতিকার চৈতালি। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন রূপঙ্কর ও শুভমিতা।

আধুনিক গানের অনুষ্ঠানে শেষ গানটি শুনলেন রূপঙ্কর ও শুভমিতার দ্বৈত কণ্ঠে। গানটির গীতিকার ছিলেন চৈতালি। এই সঙ্গেই আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজকের শিল্পীরা ছিলেন যথাক্রমে গীতা দত্ত, মুকেশ, মাধুরী চট্টোপাধ্যায়, জগন্ময় মিত্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, শুভমিতা ও রূপঙ্কর। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন অটোগ্রাফ ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটির শিল্পী শ্রেয়া ঘোষাল।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন বহুরূপী ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন শিলাজিৎ মজুমদার ও সুকন্যা চট্টোপাধ্যায়।

0: এবারের গানটি গেয়েছেন শ্রেষ্ঠা দাস, ননীচরা দাস ও বনি চক্রবর্তী। ছবির নাম বহুরূপী।
1: আজ বসন্তের গায়ে হলো আজ বসন্তের।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। এবারে শুনবেন চ্যাম্পিয়ন ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটির শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

ইভেনের গানটি এসপি বালসুব্রহ্মণ্যম ও কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে শুনবেন বহুরূপী ছায়াছবি থেকে।

গানটি শুনলেন এসপি বালাসুব্রহ্মণ্যম ও কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে চ্যাম্পিয়ন ছায়াছবি থেকে। গানটির ঘোষণায় ভুলক্রমে বহুরূপী বলা হয়ে গেছিল ছবির নাম, অনিচ্ছাকৃত ত্রুটির জন্য মাপ চাইছি। গানটি শুনলেন চ্যাম্পিয়ন ছায়াছবি থেকে। এবারে শুনবেন অন্তহীন ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটির শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়।

আমার দুমুঠো চাল ছিল, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

সব শেষে শুনবেন শ্রেয়া ঘোষাল ও প্রণব বিশ্বাসের দ্বৈত কণ্ঠে অন্তহীন ছায়াছবির গানটি।

শুনলেন শ্রেয়া ঘোষাল ও প্রণব বিশ্বাসের দ্বৈত কণ্ঠে অন্তহীন ছায়া ছবি থেকে গান। সেই সঙ্গেই ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এই অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন স্বাদের বাংলা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে শুনবেন বাংলা ব্যান্ড বঞ্জারার গাওয়া কয়েকটি গান।

শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন অমর পাল। DTH বাংলা পরিষেবায় শুনছেন।

শুনলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন চন্দ্রাবলি রুদ্র দত্ত। নানা রঙের গান অনুষ্ঠানে সবশেষে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীকান্ত আচার্য।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন বাংলা ব্যান্ড বঞ্জারার গান, তারপরে লোকগীতি শিল্পী অমর পাল, নজরুলগীতি শিল্পী ছিলেন চন্দ্রাবলী রুদ্রদত্ত, ও সবশেষে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

পার্থ বোস, তবলায় চিরঞ্জিত মুখার্জি, রাগ আহির বিভাষ।

আহির বিভাসের আগে সেতারবাদন শুনলেন শিল্পী ছিলেন পার্থ বোস, তবলায় চিরঞ্জিৎ মুখার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে রেনবোয়ে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে গিটার বাদন শিল্পী রতন ভারতী, রাগ বৈরাগী, তবলায় অশোক মুখার্জি এবং তানপুরায় কোয়েল সাহা, রাগ বৈরাগী।

0: এতক্ষণ গিটারে শুনলেন রাগ বৈরাগী। শিল্পী ছিলেন রতন ভারতী, তবলায় অশোক মুখার্জি এবং তানপুরায় কোয়েল সাহা। প্রভাতী আজ এই পর্যন্তই। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন 107 FM রেনবোয় শুনতে পাই ভোর ঠিক 4টে থেকে। ভোর 5টায় শুক্র শনি রবি প্রতিদিন আপনাদের প্রিয় অনুষ্ঠান ভোর 5টায় চিরন্তনী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
0: কিছু কথা আছে যেগুলো চিরকালীন। অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোয় প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 22শে মে শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয় বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, চিন্তাভাবনা, রোজকার মতো আমাদের জানাতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজ বায়োডাইভার্সিটি ডে, জীব বৈচিত্র্য দিবস। এই জীব বৈচিত্র্য দিবস মানে আমাদের চারপাশের যত রকমের জীব রয়েছে, বিচিত্র এবং তাদের বৈচিত্র্য, সবাইকে নিয়েই কিন্তু আমাদের জগৎ। এই পরিপ্রেক্ষিতে একটা খুব সুন্দর ছোটবেলাকার পড়া গল্প আপনাদেরকে শোনাব। কোন গল্প, কার লেখা, সেগুলো পরে আসছি। তবে এই মুহূর্তে শুরু করছি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের একটি গান দিয়ে। এই যে আকাশ আলোয় ভরল, আমারও তো কিছু কাজ থাকে, আমি আকাশ ভরব গানে। ঠিক যেমনিভাবে চারপাশের সব কিছু আমার প্রাণশক্তির উপকরণ আমাদেরকে পৌঁছে দিচ্ছে, ঠিক তেমনি করে আমরাও যেন তাদেরকে সুরক্ষার মধ্যে রাখতে পারি। আসলে তাদেরকে আলাদা করে সুরক্ষা রাখার কোনো প্রয়োজন হয় না, কারণ প্রকৃতি নিজেকেই নিজেকে সুরক্ষিত করে। আমরা শুধু তাকে যেন ধ্বংস না করি, এইটুকুই আমাদের ঔচিত্য। এই মুহূর্তে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

আমাদের খুব ছোটবেলায় একটা গল্প আমরা পড়েছিলাম পাঠ্য বইয়ে, ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা চিত্রগ্রীবের ওড়ার শিক্ষা। আসলে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং প্রকৃতিকে দেখতে পারা, চিনতে পারা, সেই নিয়ে খুব সুন্দর একটা ছোটবেলাকার স্মৃতি। সেই গল্পটাই আপনাদেরকে শোনাব। আসলে সেটা একটি গল্প হিসেবে প্রকাশিত হলেও সেই গল্পটি কিন্তু একটি বইয়ের একটি অংশ ছিল। চিত্রগ্রীব ছিল তার নাম এবং সেটি এখানে নয়, আমেরিকায় প্রকাশিত হয়েছিল। সেটি নিয়েও কিন্তু একটা বিশাল গল্প আছে, যদি সম্ভব হয় সে গল্পও শোনাব নিশ্চয়ই। তবে এই মুহূর্তে চিত্রগ্রীব গল্পটি। আমার এক বন্ধুর নাম ছিল কবি, সে একটি হাতি। অপর বন্ধুর নাম ছিল চিত্রগ্রীব, সে একটি পায়রা। চিত্রিত বা রঙিন গ্রীবা বলেই তার নাম ছিল চিত্রগ্রীব। অবশ্য চিত্রগ্রীব এমন রঙিন ঝিকমিকে গলা নিয়ে ডিম থেকে বার হয়নি, হপ্তার পর হপ্তা ধরে তার পালক গুজিয়েছে। তার বয়স 3 মাস পূর্ণ হবার আগে একরকম আশাই ছিল না যে তার গলার রোঁয়ায় এমন জৌলুস বার হবে। কিন্তু সে যাই হোক, জৌলুস যখন বার হল তখন শহরে আর তার জুড়ি মিলল না। যদিও শহরের ছেলেদের 2টি 10টি নয়, মোট 40,000 পায়রা ছিল।

প্রথমে চিত্রগ্রীবের মা বাপের কথা বলি শোনো। তার বাপ ছিল এক গেরোবাজ। সে বিয়ে করেছিল তখনকার এক সেরা সুন্দরী পায়রাকে। এক পুরনো বনে দিয়ে হরকরা বংশে সে সুন্দরীর জন্ম। তাই চিত্রগ্রীব পরে যুদ্ধ ও শান্তির সময় হরকরার কাজে এত কৃতিত্ব দেখাতে পেরেছিল। মায়ের কাছ থেকে সে পেয়েছিল বুদ্ধি, আর বাপের কাছ থেকে পেয়েছিল সাহস আর তৎপরতা। তার উপস্থিত বুদ্ধি এমন প্রখর ছিল যে কখনো কখনো সে বাজ পাখির আক্রমণ এড়িয়েছে শেষ মুহূর্তে শত্রুর মাথার উপর দিয়ে ডিগবাজি খেয়ে। যাই হোক, সেসব যথাসময়ে যথাস্থানে বলবো। যদিও আমি জানি না আজকে আমি আপনাদের সে কথাগুলো বলে উঠতে পারবো কি না, কারণ আজকে তো আমি প্রথম পর্বটা পড়ব। চিত্রগ্রীব তখন ডিমের মধ্যে, তখন সে অল্পের জন্যে কি বাঁচনটা বেঁচেছে একবার শোনো। সেদিনের কথা কখনো ভুলব না। সেদিন আমারই দোষে তার মায়ের পাড়া দুটো ডিমের একটি ভেঙে গেল। আমার ভীষণ বোকামি তাতে আর সন্দেহ নেই। এখন সেজন্যে দুঃখ হয়, কে জানে হয়তো সেই ভাঙা ডিমের সঙ্গে জগতের সবচেয়ে সুন্দর পায়রাটি ধ্বংস হয়ে গেল। ব্যাপারটি হয়েছিল কি, আমাদের বাড়ির চারতলা উঁচু, তার ছাতের ওপর পায়রার ঘর। ডিম পাড়ার কয়েকদিন পরে পায়রার খোপটি সাফ করব বলে স্থির করলুম। চিত্রগ্রীবের মা ডিমের ওপর বসে তা দিচ্ছিল, তাকে আস্তে আস্তে তুলে ছাতের ওপর আমার পাশে রাখলুম। তারপর ডিমগুলো একে একে সন্তর্পণে তুলে পাশের খোপে খুব সাবধানে রেখে দিলুম। খোপের মেঝে শক্ত কাঠের, তার উপরে খড়কুটো কিছুই ছিল না। তারপর আঁতুর খোপের আবর্জনা ফেলতে শুরু করলাম। সে কাজ শেষ হলে একটি করে ডিম বার করে নিয়ে যথাস্থানে রাখতে আরম্ভ করলুম। তারপর হাত বাড়িয়ে অপর ডিমটি আলগোছে যখন বেশ বাগিয়ে ধরলুম, ঠিক সেই সময় আমার মুখের ওপর কি একটা ঝপাত করে এসে পড়ল। মনে হলো যেন ঝড়ে ছাদ ধ্বংস হয়ে পড়েছে। চিত্রগ্রীবের বাপ প্রাণপণ শক্তিতে তার ডানা আমার মুখে আছড়েছে। শুধু তাই নয়, তার একটি পায়ের নোক আমার নাকের ওপরে। ব্যথায় কাতর হয়ে হকচকিয়ে গিয়ে কেমন যেন ডিমটা হাত থেকে পড়ে গেল, টের পেলুম না। পাখিটাকে মাথা ও মুখের ওপর থেকে ঝেড়ে ফেলতেই তখন ব্যস্ত ছিলুম। সে যখন উড়ে পালালো তখন দেখি ছোট্ট ডিমটা আমার পায়ের কাছে গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ে আছে। আর সেই কুঁয়ার গোবিন্দ বাপের ওপর যেমন, তেমনি নিজের ওপরও ভীষণ রাগ হলো। নিজের ওপর কেন না, পাখির বাপের আক্রমণের জন্য আমার প্রস্তুত থাকা উচিত ছিল। সে ভেবেছিল আমি ডিম চুরি করছি। আমার মতলব না জেনে আমাকে বাধা দেবার জন্য সে নিজের জীবন বিপন্ন করেছিল। অতএব পাখিদের ডিম পাড়ার সময় যদি কখনো পাখির বাসা সাফ করতে যাও, তবে হঠাৎ আক্রমণের জন্য কিন্তু প্রস্তুত থেকো। দেখুন কি সুন্দর করে, মানে জীবনের প্রতিটি পরতে মানুষ তার সঙ্গে অন্য প্রাণী, তাদের একটা সম্পর্ক আমাদের চারপাশে তো গড়েই ওঠে। সেই সম্পর্কগুলোকে নিয়ে একটা ছবি তৈরি হচ্ছে, কত ডিটেলসে। আরেকটু এগোনো যাক গল্পটা। এখন আবার আমাদের গল্প শুরু করা যাক। চিত্রগ্রীবকে জগতে আনবার জন্য কবে ঠোঁট দিয়ে ডিমের খোলা ভেঙে ফেলতে হবে সে কথা তার মায়ের অজানা নয়। বাপ পাখি যদিও সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত প্রতিদিন ডিমে তা দেয়, তবুও সে বোঝে না কখন তার বাচ্চা জন্মাবে। মা পাখি ছাড়া আর কেউ সে খবর পায় না। সেই জন্যই তো মায়েরা মা, তাই না? কি সুন্দর করে ধনগোপাল মুখোপাধ্যায় সেই ছবিটা তুলে ধরেছেন। আমরা এখনো বুঝি না কিরকম সেই বেতার খবর যার দ্বারা সে বুঝতে পারে ডিমের খোলার মধ্যেকার হলদে আর সাদা জিনিস পাখির ছানায় পরিণত হয়েছে। সে আরও জানে কেমন করে ঠিক জায়গায় ঠোক্কর দিতে হবে যাতে করে ডিমের খোলটি ভেঙে যাবে, অথচ বাচ্চার কিছুমাত্র ক্ষতি হবে না। আমার কাছে এ যেন এক অলৌকিক ব্যাপার। সত্যি একটা বাচ্চা ছেলে কত নির্দিষ্টভাবে, সুচারুভাবে, নিপুণভাবে জীবনের প্রতিটি কাজকে লক্ষ্য করে, দেখে,
তার থেকে কিছু সিদ্ধান্ত নেয়, তার থেকে কিছু সিনথেসিস করে। এটাই কিন্তু জীবন। আমরা অনেক সময় আমাদের বাচ্চাদের অনেক রেডিমেড সলিউশন হাতে তুলে দিই বা তাদেরকে বলি এই হচ্ছে ওই হচ্ছে। তাদেরকে নিজেদের দেখতে শেখানো খুব জরুরি। গল্পে ফেরা যাক। এমনিভাবেই তো চিত্রগ্রুপের জন্ম হলো। ডিম্পারের আন্দাজ দিন কুড়ি পরে লক্ষ্য করলুম,

অবশেষে বাঘ বক বকুম বক বকুম করে ডেকে ডেকে জিজ্ঞাসা করলে, আমায় তাড়িয়ে দিচ্ছ কেন, তাড়িয়ে দিচ্ছ কেন? উত্তরে মা তাকে আরও ঠোকরাতে লাগলো, তার মানে লক্ষ্মীটি যাও যাও এখন, দেখছো হাতে এখন মস্ত কাজ। তখন বাপ উড়ে গেল। আমার ভাবনা হলো, সন্দেহ হলো, আচ্ছা ডিমটা হয়তো ফুটবে না, কিন্তু ফোটা যে চাই, নইলে আমার শান্তি কোথায়? কৌতূহল ক্রমেই বেড়ে চলল। পায়ের আর খোপের ওপর থেকে আর চোখ ফেরাতে পারি না। এমনি করে এক ঘন্টা কেটে গেল, কিন্তু কিছুই ঘটল না। দ্বিতীয় ঘন্টারও প্রায় তিন ভাগ কাবার হলো। এমন সময় তার মা মাথা একদিকে ফিরিয়ে কি যেন শুনতে লাগলো, সম্ভবত সেই ডিমের মধ্যে একটা নড়াচড়ার শব্দ। তারপরে সে যেন একটু চমকে উঠল, মনে হলো তার সারা দেহের মাঝ দিয়ে একটা কাঁপুনি বয়ে গেল। সঙ্গে সঙ্গে সে যেন মন স্থির করে ফেললে, এইবার সে মাথা তুলে ঠোঁটের দুটি আঘাতে সে ডিমের খোলা ফাটিয়ে ফাঁক করে ফেলে তার ভেতর দিয়ে দেখা গেল এতটুকু একটি পাখি, সবটাই যেন ঠোঁট আর এক রত্তি কম্পিত দেহ। তার মার দিকে চেয়ে দেখি সে কেমন অবাক হয়ে গেছে, এতদিন ধরে এরই আশায় সে বসেছিল। আহা কত ছোট, কত অসহায়। তারপরে চেয়ে চেয়ে শাবকের অসহায়তা বুঝতে পেরে বুকের কোমল নীল রোঁয়া দিয়ে সে তাকে ঢেকে দিলে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ছোট্টবেলার গল্প আর ছোট্টবেলার মানে যেসব কবিতা, তারই একটা সাংগীতিক রূপ আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে ছোট্টবেলায়। আর কত নিবিড় করে বাচ্চারা দেখে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রগুলোকে একটা অসীম কৌতূহলে, তা আমরা বড় হলে আর বুঝতে পারি না। চিত্রগ্রীবের এই গল্পটার মধ্যে কিন্তু সেই পরতে পরতে ব্যাপারগুলো রয়েছে। পাখির জগতে দুটি মধুর দৃশ্য আছে। প্রথমে মা যখন ডিম ভেঙে তার বাচ্চাকে প্রকাশ করে, আর দ্বিতীয় যখন সে তাকে ডানা দিয়ে জড়িয়ে থাকে আর ঠোঁটে ঠোঁট দিয়ে খাওয়ায়। বাপ মা দুজনেই চিত্রগ্রীবকে পরম স্নেহে জড়িয়ে থাকত। মানুষের শিশুকে কোলে টিপে পিঠে নিয়ে টেপাটিপি করে আদর করলে যা ফল, বাপ মায়ের পাখার বেষ্টনে চিত্রগ্রীবেরও তাই হয়েছিল। অসহায় শিশু এর দ্বারা গরমে থাকে, আরাম পায়। শিশুর পক্ষে খাদ্য যেমন প্রয়োজন, এই আদরটাও তেমনি। এই সময় খোপের মধ্যে বেশি খড়কুটো রাখা উচিত নয়।

তুমি তার পরিমাণ কমিয়ে আনা উচিত, যাতে করে খুব বেশি গরম হয়ে উঠতে না পারে। নির্বোধ পায়রার মালিকরা বোঝে না যে বাচ্চা যত বাড়তে থাকে তার দেহের তাপের পরিমাণও সেই অনুপাতে বেড়ে চলে। এ সময় খোপ ঘন ঘন পরিষ্কার না করাই ভালো। পায়রার বাপ মা খোপের মধ্যে যা কিছু রাখে তা তাদের বাচ্চার আরামের জন্যে, এ কথা বুঝতে হবে। আসলে দেখুন, প্রকৃতিতে কিন্তু এই যে বিভিন্ন প্রাণী তাদের বিভিন্ন রকমভাবে বেঁচে আছে, তাদের বেসিক কিছু ইনস্টিংক্ট নিয়ে, সেগুলো কিন্তু সবই প্রকৃতির যে চেতন সত্তা, সেই চেতন সত্তাই হয়তো দিচ্ছে। কারণ কোথা থেকে এই চেতনাগুলো তৈরি হয়? আমরা যদি প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে একাত্ম হতে পারি, তাহলে এই চেতন সত্তাই কিছু সংবাদ দিয়ে যায়, যেটা আইনস্টাইন বলেছিলেন তার ভগবানের স্বরূপ যখন তাকে প্রশ্ন করা হয়েছিল সেই সময়ে। আইনস্টাইনের মতো একজন নিরীশ্বরবাদী মানুষ, আসলে এটাকেই হয়তো আমাদের ভাষায় বলে উইজডম, জ্ঞান এবং বিজ্ঞান যেটা বলা হয়। আমরা নিজেরা যে অনুভূতি ডাইরেক্ট পাচ্ছি সেটা জ্ঞান, আর উইজডম বলতে গেলে যে অনুভূতিগুলো আমাদের মধ্যে হয়তো প্রজেক্টেড হচ্ছে চারপাশ থেকে। যাই হোক, সেই নিয়ে পরে কখনো কথা বলবো। আজকে চিত্রগ্রীবের গল্পের মধ্যে একটু এগিয়ে যাই। বেশ মনে পড়ে, জন্মের দ্বিতীয় দিন থেকেই যখন তার বাপ মার মধ্যে একজনকেও খোপের মধ্যে উড়ে আসতো, তখন কেমন করে বাচ্চার ঠোঁট দুখানে আপনা আপনি ফাঁক হয়ে যেত, আর তার লাল টুকটুকে দেহ হাপরের মতো ফেঁপে ফুলে উঠত। তখন বাপ কিংবা মা তার হায়ের মধ্যে নিজের ঠোঁট পুরে দিয়ে দুধ ঢেলে দিত। তাদের খাওয়া ভুট্টা বীজ সেই দুধে পরিণত হয়েছে। আমি লক্ষ্য করেছি বাচ্চার মুখে যে খাবার ঢেলে দিল তা খুব নরম। বাচ্চা যখন প্রায় এক মাস, তখনও পায়রা তাকে কোনো কঠিন বীজ খেতে দেয় না। আপন গলার মধ্যে কিছুকাল বীজটি রাখার ফলে তখন তা নরম হয়ে যায়, তখন তা বাচ্চার হজমের উপযোগী হয়। চিত্রটি জবর খাইয়ে বাপ মায়ের একজনকে প্রতিদিন তার খাবারের জোগাড়ের কাজে ব্যস্ত হতে হয়, অপরজন তখন তাকে জড়িয়ে নয় তাকে আগলে বসে থাকত। আমার মনে হয় বাপ বাচ্চার জন্য মায়ের থেকে কিছু কম খাটত না, বা কম তাকে আদরও করত না। তার দেহ যে খুব হৃষ্টপুষ্ট হয়ে উঠবে তাতে আর আশ্চর্য কি। তার লাল মাংসের রং বদলে গিয়ে হলদে হলদে সাদায় পরিণত হলো, এটা পালক ওঠার প্রথম লক্ষণ। তারপর তার স্থানে এলো খোঁচা খোঁচা সাদা পালক, গোলাকার, কতকটা সজারুর কাঁটার মতো শক্ত। তার চোখ আর মুখের ধারে হলদে হলদে যে পদার্থ ঝুলেছিল তা খসে গেল। ধীরে ধীরে ঠোঁট বার হলো, শক্ত, ধারালো আর লম্বা। কি জোরালো তার চোয়াল! হপ্তা তিনে যখন তার বয়স, তখন একদিন সে খোপের ভেতর বসে আছে, এমন সময় একটা পিঁপড়ে তাকে পেরিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছে। কারো কাছে কোনো শিক্ষা পায়নি, তবু সে তাকে ঠোঁট দিয়ে আঘাত করলে অমনি গোটা পিঁপড়েটা দুটুকরো হয়ে গেল। চিত্রগ্রীব মরা পিঁপড়েটার ওপর নাক নামিয়ে আপন কীর্তি লক্ষ্য করতে লাগলে। কালো পিঁপড়েটাকে সে বীজ মনে করেছিল তাতে কোনো সন্দেহ নেই। ভুলক্রমে সে এক নিরীহ পথিককে হত্যা করেছে, যে তার জাতের মিত্র বই শত্রু নয়। আশা করি কৃতকর্মের জন্য সে লজ্জিত হল। যাই হোক, জীবনে আর কখনো সে পিঁপড়ে মারেনি। হপ্তা পাঁচেক বয়সে সে খোপ থেকে লাফিয়ে লাফিয়ে বার হয়ে খোপের সামনে জদের মালসা থেকে জল খেতে আরম্ভ করলে। এখন বাপ মাই তাকে খাওয়ায়, যদিও রোজ সে নিজের খাবার সংগ্রহের চেষ্টা করে। আমার হাতের কবজির ওপর বসে আমার হাতের তালুর ওপর থেকে একটি করে বীজ সে ঠুকরে তুলে নেয়। বাজিকর যেমন করে শূন্যে বল ছুঁড়ে দেয়, সে তেমনি করে গলার মধ্যে বীজটি বার দুই তিন লোভালোভি করে গিলে ফেলে। এমনি করার পর প্রত্যেকবার সে মাথা ফিরিয়ে আমার চোখের পানে চেয়ে বলে, কেমন করছি, ভালো নয়? রোদ পোহানোর পর মা বাবা ছাদ থেকে নামলে বলো, কত আমার বুদ্ধি! তবু আমার অন্য পায়রার তুলনায় তার শক্তির বিকাশ খুব ধীরে ধীরে হচ্ছিল। ঠিক সেই সময় আমি এটা আবিষ্কার করলাম। আগে জানতুম না পায়রারা কেমন করে আধির মধ্যেও উড়ে অন্ধ হয় না। নিয়ত চিত্রগ্রীবের বাপ লক্ষ্য করতে করতে একদিন নজরে পড়ল চোখের উপর একটা পাতলা সাদা পর্দা। ভাবলুম তার চোখে বুঝি ছানি পড়েছে, সে বুঝি দৃষ্টিশক্তি হারাতে বসেছে। আতঙ্কে হাতখানা বাড়িয়ে দিলুম, তাকে মুখের কাছে টেনে এনে ভালো করে পরীক্ষা করলুম। যেই তেমনি করা অমনি সে তার সোনালি চোখ খুলে ফেলে, খোপের পেছন পানে টুপ করে সরে গেল। তবুও তাকে আমি চেপে ধরে ছাদের ওপর নিয়ে গেলুম।
তারপর বৈশাখের জ্বলন্ত

সূর্যের আলোয় তার চোখের পাতা খুব ভালো করে পরখ করলাম। হ্যাঁ, রয়েছে বটে। চোখের পাতার সঙ্গে একটা পাতলা পর্দা লাগানো, ঘুড়ির কাগজের মতো ফিনফিনে। যতবারই তার মুখ সূর্যের পানে ফিরিয়ে দিই, ততবারই সে তার সোনালী চোখের তারা দুটোর উপর সেই পাতলা পর্দাটা টেনে নেয়। এমনি করে আমি জানতে পারলুম যে এই পর্দাখানি তার চোখকে রক্ষা করে। এরই সাহায্যে ওই পাখি আঁধির মাঝে বা সোজা সূর্যের পানে উঠতে পারে। দু সপ্তাহ বাদে চিত্রগ্রীব ওড়ার শিক্ষা পেলে। পাখি হয়ে জন্মালেও সে শিক্ষা খুব সহজ হয়নি। মানুষের ছেলেপুলে জল ভালোবাসে, তবুও তারা কত ভুল করে জল গিলে তবে সাঁতার শেখে। আমার পায়রের বেলাও তেমনি। ডানা খুলতে তার একটু ভয় করত। ঘণ্টার পর ঘণ্টা সে আমার ছাদের ওপর বসে থাকত। আকাশের বাতাস তার চারপাশ দিয়ে বয়ে যেত, তবুও তাকে ওড়ার নেশা ধরাতে পারত না। আমাদের ছাদের বর্ণনা দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ছাদের চারপাশে পাকা পাঁচিল, 14 বছরের ছেলের মতো উঁচু। এই বাধা থাকায় ঘুমের ঘোরে কেউ ঝুলে বেড়ালেও চারতলা ছাদের উপর থেকে পড়বার সম্ভাবনা ছিল না। গ্রীষ্মের রাতে আমরা সকলেই প্রায় এই ছাদের ওপর ঘুমতুম। প্রতিদিন সেই পাকা পাঁচিলের ওপর চিত্রগ্রীবকে বসিয়ে দিতুম। বাতাসের পানে ফিরে ঘণ্টার পর ঘণ্টা সে সেখানে বসে থাকত, ব্যাস ওই পর্যন্তই। একদিন ছাদের ওপর কতগুলো পায়রা মটর ছড়িয়ে দিয়ে লাফিয়ে লাফিয়ে সে তাকে খেতে অনুরোধ করলাম, ইঙ্গিত করলাম। জিজ্ঞাসু দৃষ্টিতে সে আমার পানে কিছুক্ষণ তাকালো। আমার দিকে ফিরে সে আবার মটরগুলোর পানে নিচু হয়ে দেখতে লাগলো। কয়েকবার এরকম করলে শেষ পর্যন্ত যখন নিশ্চিত বুঝতে পারলে ওই সুখাদ্যগুলো আমি তাকে মুখে তুলে ধরব না, তখন সে পাঁচিলের ওপর হেঁটে বেড়াতে লাগলো, মাঝে মাঝে দুহাত নিচে মটরগুলোর পানে গলা বাড়িয়ে বাড়িয়ে। মন স্থির করতে না পেরে প্রায় 15 মিনিট যন্ত্রণা ভোগ করার পর সে লাফিয়ে পড়ল। দুই পা ছাদের ওপর যেই লাগা, অমনি বন্ধ ডানা ছড়িয়ে বিলকুল খুলে গেল। তারই উপর ভর দিয়ে মটরগুলোর ওপর সে তাল সামলে স্থির হয়ে দাঁড়ালে, কেরামতি বটে। সেই সময় নাগাদ তার পালকের রঙের বদল চোখে পড়ল। একটা ফিকে নীলের জায়গায় সর্বাঙ্গ যেন সমুদ্রের মতো ঝিকমিক করে উঠল। হঠাৎ একদিন সকালে দেখি তার গলা ঝিকমিক করছে রামধনুর 7টা রঙের গুটির মতো। এইবার সব সেরা কাজ, ওড়ার সময় এলো। প্রথম শিক্ষা দেবে তার বাপ মা। আমিও সাধ্যমতো শেখাতে লাগলুম। প্রতিদিন কয়েক মিনিটের জন্য আমি তাকে কবজির ওপর বসাই, তারপর হাতখানা অনেকবার ওপর নিচ করে দোলাতে থাকি। সে অস্থির দাঁড়ের ওপর আপনাকে স্থির রাখবার চেষ্টায় তাকে ঘন ঘন ডানা খুলতে আর বন্ধ করতে হয়, এতে তার উপকার হয়। কিন্তু আমার শিক্ষার ওখানেই শেষ। হয়তো তোমরা জানতে চাইবে এত তারা কিসের, ওরার শিক্ষায় সে পিছিয়ে আছে। তার বয়সে সাধারণত পায়রা উঠতে পারে তারপর আষাঢ় মাসের বর্ষার শুরু, তখন তার পক্ষে অনেক দূর পর্যন্ত ওড়া সম্ভব হবে না। তাই যত শীঘ্র সম্ভব তাকে দিক চেনাবার চেষ্টা করছিল। যাই হোক, জ্যৈষ্ঠ মাস শেষ হবার অনেকদিন আগেই তার বাপ ছেলের শিক্ষার ভার নিলে। সেদিন সারাদিন দক্ষিণা বাতাস শহরের উপরকার আকাশ তপ্ত হতে পারেনি। বাতাসে সেই সব মাত্র থেমেছে। আকাশ স্বচ্ছ নির্মল, উজ্জ্বল নীলকান্ত মনির মতো। চারিদিক এমন পরিষ্কার যে অনেক দূর পর্যন্ত শহরের গৃহজোড়া দেখা যাচ্ছে। আরও দূরে মাঠ বাগান শস্যক্ষেত নজরে পড়ছে। বেলা প্রায় 3টের সময় চিত্রগ্রীব ছাতের পাকা পাঁচিলের ওপর রোদ পোহাচ্ছিল। তার বাপ উড়ে বেড়াচ্ছিল, নেমে এসে ঠিক তার পাশে বসল। ছেলের পানে কেমন একটা অদ্ভুত রকমের সে চাইলে, তার মানে হচ্ছে যেন বলি, ও কুরের সর্দার, বয়স তো প্রায় 3 মাস হলো, এখনো ওরবার সাহস হয় না, তুই কি বল দেখি, বাইরা না কেঁচো? কিন্তু গাম্ভীর্যের অবতার চিত্রগ্রীব কোনো জবাব দিলে না, স্থির হয়ে বসে রইল। দেখে বাপের অসহ্য বোধ হলো। সে পায়রার ভাষায় বক বক বক বক বক করে ছেলেকে ভৎসনা করতে শুরু করল। বকুনি এড়াবার জন্য চিত্রগ্রীব যতই সরে বসে, বাপও ততই এগিয়ে যায়, ডানার ঝাপড় দিয়ে বক বকানিও চলতে থাকে। চিত্রগ্রীব কেবলই সরে বসতে থাকল। বুড়ো কিন্তু তাকতে নিরস্ত হল না, সেও তার সঙ্গে লেগে রইল, বকুনির মাত্রাও বেড়ে গেল। ছেলেকে ঠেলতে ঠেলতে পাঁচিলের শেষ প্রান্তে এমন জায়গায় উপস্থিত করলে যে ছাতের ওপর থেকে গড়িয়ে পড়া ছাড়া তার আর উপায় রইল না। হঠাৎ বাপ ছেলের হালকা দেহের ওপর নিজের দেহের সমস্ত ভার দিয়ে ঝুঁকে পড়ল। চিত্রগ্রীবের পা গেল ফসকে। আধফুট পড়তে না পড়তেই সে তার ডানা মেলে উঠতে শুরু করলো।

শহরের পক্ষে কি আনন্দের কথা। তার মা নিচে জলে ডুব দিয়ে বৈকালের প্রসাধন সম্পন্ন করছিল। ব্যাপার দেখে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে এসে ছেলের সঙ্গে উঠতে শুরু করল। ছাতের ওপর অন্তত মিনিট দশেক চক্রাকারে উড়ে তারা নেমে এল। ছাতে পৌঁছে মা দস্তুর মাফিক ডানা গুটিয়ে স্থির হয়ে বসল। কিন্তু চিত্রগ্রীবের অন্য কথা, ছোট ছেলে ঠান্ডা গভীর জলে গিয়ে পড়লে যেমন ভয় পায় এরও তেমনি অবস্থা। তার সারা দেহ কাঁপছে, নেমে এসেও ছাতের ওপর পা পাততে পারছে না। টাল সামলাবার জন্য ডানা ঝটপট করে সে পিছলে বেড়াতে লাগলো, পায়ে যেন চাকা বাঁধা আছে। শেষে দেয়ালের এক পাশে ধাক্কা খেয়ে সে থেমে গেল, আর অমনি চট করে তার ডানা গেল মুড়ে। যেমন করে আমরা পাখা বন্ধ করি, উত্তেজনায় সে হাঁপাচ্ছে। তার মা এগিয়ে গিয়ে তার গা ঘেঁষে দাঁড়ালো, যেন নিতান্ত শিশু যাকে জড়িয়ে রাখা দরকার। কাজ ঠিকমতো সম্পন্ন হয়েছে বুঝে চিত্রগ্রীবের বাপ তৃপ্ত মনে স্নান করতে গেল। তারপর থেকে চিত্রগ্রীব প্রতিদিন আকাশে ওড়ে অনেক অনেকগুলো পায়রার সাথে, যেন উজ্জ্বল এক ঝাঁক পায়রা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল।